Krain tong ai jo to tak hu hu de khabar mare kising songno norok jo to no no tabuk jo rane opung kesang jo rawo jo to no chini o panda walam sogo norok nai tong akash bane agor tala fm o janta 101.6 megahertz jo tei tini o jaro ang tongi tong nor bhai norok ni dogi norok ni bukhu arje mina খাকলাই নরক যতন কাম করেন তংবাই না তাই চিনি পান্দানো সালপুম ব্রুম নেহাই কেন খানা নি বাগে খাতুং খাজাকলাই নাই নাসিং এই তংবাই না নাই নাই আং মোবাইল এখানে খাতুং খাজা নরক বাই করেন না নি হনে নাই চিনি পান্দানো বিশিং দেখলাই খাতুং খাজা কা ফাই শক পাই যাক তাই নরক খনাই তংাই জো তন হাই না হাই হামজাক মাচি বাই বাই খলাই নাই হামবাই রুই লামসগো ফাডিকে পান্দানো বসকাং ও তলাংলাইন পান্দানি পুইলা অন চিং ফাডি খনালাইন লকমুগ্র সাপুং তামনিকাই চিং সংসার তংলাই বরক মুনি সুবা চিং জো তন কাশিয়া কাশিয়া ফান মতাই আতাই হিনাই ঈশ্বর গাই তরাল্লা জানি জানি পৈত ক্লাইমানি টংথার রকি আবরক নচিং ফাডি হামবাই রলাইন অজরাও রসাব তাকসা খালাই মানে বিশংতে কুলমু ইয়াফালাইন অজরাও ফাটিকে রসাব খালাইন অজরাও রসাব খরাংরাই প্রবারানী রূপিনী বেখলাই রসাবজা অজরাও ফাটি খালাইন

0: আও বেলাখানে খানা তো রেজা মূ চাইখা তাবুক জগো চিনি পান্ডা সাল কামানি পান্ডা আও সাল কামানি পান্ডা তো চপিক নতই কাশা চালায়ও ফাটি তিনি বহাই নামায় কিন্তু সালায়নে তাবুক তো তিনি তিব্রা শাহরুখ নিয়ে সানা থাকায় হাইকেবা হাবা দাংনায় রকনি হাইকেবা মাই বরনাই রকনি বেলাই খেন সামু পালিয়ানি জরা ফাদি ও সামু রকন তৈন চ সালায়ানো জরা তংসানী সামু পাইনানি ও কগ্ন তৈনে চালায়ন বনে তিনি চিনি কক বথমা আপনি বাকি ইন করেন দি 0381232623 ও কক দুপনি মারিব তাই সালায়ানো চিনি জরা তংসানী সামু পাইনা নামানি আবো ও জরাও যে খেতকলাইনাই মাই খাইনাই মাই বরনাই বরক বেলাই কেন ও কক নক কাহামকে সাইমানো চিনি বড় রক্ত খেত বাইক গ্রংজাক বরক খেত খাইনাই বরক মেখেদিন থাকিদিন খাইনাই বরক তাই ও জরা রক ওয়াতৈনি জরা ও হাইকেবা ওয়াতৈ জেফ্রু ফাইও আফ্রু ন মাই বরি না রাখানি সামু ন পাই না রাখানি ও বেলাই অবনি ইম্পর্টেন্ট ন অবনি নাঙ্কু মানে ন চিনি বড় রক বেলাই এখানে সাইমানো ও জরা নাংমানি নাংমানি জরা ও সামু ন পাইনানি আবো ও চিংখ্যাত খাইথানি সিমিয়া চিনি লাংমানি বেবাক সামু ন ও বেলাই খেলো নাগো যুকে ওয়ান সুখ জায়গা মানো ফিয়াবা জরাও সামু পাইনানি আবো ও সামু সিমিয়া চিনি লংমানে গবাং সামু জরা দংসানে যেন পাইনানি নাং আবো সরমথং সামু অংথং জেসা সামু আবনি বাকে ফাদি অবনি নাঙ্গক মানে অবনি নাংমানি হাইকেবা অবনি যে ইম্পর্টেন্ট জরা জরাও সামু পাইনানি অব বুসুক জরাতে চিনি নাংমানি ফাদি যেন তিন আবনান সালায়ানো খাকলায় নরক বহাইনো অবন তৈ নাই সাইমানানো থাইসা থাইনিলে হানি আং খাকলায়ও তাই যারা সাইমানিয়া সামু পাইনা নাংমানি জরাও আও কক রক নহা সুখ বুঝি থাইয়া বড় রক নরকনি কক খানাওই বুঝি মানানি আং খাকলায়ও ফাদিকে ডাকতে ডাকতে করেন দি গরংনানি বাকি যাই তক্তি চিনি সালকামানি পান্ডাও ফাটিকে ককদুক ফাইসি টংখা নাই নাইগ্রানো সাবঙ্গি টংখা হ্যালো হ্যালো
1: হ্যালো
0: ফুং কাহাম তাকুক
1: ফুং কাহাম
0: আও লামসগো সাবঙ্খা বরনি সাই টং সাগরা দে
1: ইয়াং দিগারে নি দর্শন
0: আবলাই খেলাম সগো তা কক না
1: তিনি নি কক পথ মাংখা হামু জরা তংসিনি হামু খাইনি
0: এ এ জরা ও ন সামু ন পাইনানি
1: হামবাই তিনি নি কক কোনে কাহাম হামু বা যে কোন হামু খাই থাকাই সময় মতে সময় খাই না খাইবা তিনি হামু সাতা তিনি আজ গো বুড়ি বুড়া আঙ্গে হামু খাইলে সামনে খাইমানাই
0: তাই
1: ভগবান সামু খাইনছং সামু খাইনছং তবু আবু সময় সময় না লোক
0: খাইনাইবাহামো
1: হাম দাঙানি হাম সেন গান বুড়া আমি সাম দাঙিলে সামনে খাইমানাইসা আবু

0: 在大家出现的武钢的状态，所以来可能完成的把油那个放回马上去吧，完成了你把那里旁边放开完了放开吧，再有三万你转一下
1: 啊，
0: 要不还在把你来去吧，你不让你大家我到那里唱我懂的，要不这你不让我死，要不我不是来去唱快乐给他少
1: aw aw abu no chung jorao samung pai mania kai hai ke ba abo abo tai eseng lia ta he diba jesa samung ni bo kaisa jora tongo borok ni tabo langmano jeng nukhung khana ni pa nang kha kubun samung rok to tongo no jorao bebak samung no jorao jora belai kheno nang mani hai diba chini ya phani jora
0: যেমন মাইনো লাইফ বড় ভাগে একটা মাই হাম তারা বুড় আমি বড় খাকে মাই হাম ইয়া হাঙ হাই চিনিব সময় কাছে সময় কাই মানি সময় কাজ নাই বয়স নিয়ে কাইছিব বিষয় সময় সময় একটা মোজাং আবুদি খাকে কাইম হাঙ্ক বড় নিব কাইছে হাম লামা হাম নুকা
1: আবু
0: আর সময় মোহাং সারাং সুমানি সারাং সময় মধ্যে ও কাজ আছে
1: থিঙানী জরা যেন সাইমানিয়া ফানো হাই ফানো আজি ফ্রুনি সিমি থিমানী জরা যে সিনি সামু খাইমু তিনি সামু হুমু অবলে অবনি জরা নলে যেন সাইমানানি নাগো তিনি সামু যত সামু যেন জরাও পারি মানিয়া হাঙ্কাই আবলি গেসিগি নংসিনাই হাফারি হান হে নাই নেন কক্ত গোসাব দম হ্যালো বেলা এখানে ফোন কাহাম সাগরা দিদ
2: চিনি বড় গ্র যতন যে টাকা জরা মাই বলাই মানে ক্ষেত্র আলবাইমানি জরাব তাবো বাই আগে ওয়াদি রক্ষা থাঙানো আপ্রো তাই মাইবনানি জরাব তাই টংলা বড়ি মাংলা খার আগে থানা দিলে বই তো বড়ি টংবাই তাবুক মাই রক যতন আলসাই লাগে ইয়াকো লাগে জরাবো তুমুন হাসিউই তাইয়া মাইরক বলাইয়া দেখো বই বরই মাইরক রানো জরা জরা থাঙ্গি মাই বরি বে বর তাই মোজাং সেনা আপনার জরানি বিশিংন জরানো আবার রমানি তাই আবো হাই যে তাই চিনি বিশেষ সামু নব আবো সামু টাকা গবং দাম বলে কিন্তু সালনো সঙ্গে সামু পাইনি নাম আর সঙ্গে টাকা সঙ্গে জোটাই গিয়া বাক্সা করে দিবা যান জরা দমক্র সাল দমক্র হে টাকা নিবাগে গাইজে ও সাল থানো থাকে টাইগ্রা না হলে থাকে বা সাল বা আর অন্য সব সাকাই মানা থাকা তাই বছর দাম মানসেনাইবা আপনি ফের আপনার জরা দমসানি জরা নো রমানি
1: আজ ওমর টংসানি সে নাম পড়া পাই মানলি আঙ্কাবা

0: उमर लाय परा पाय सेबुगो हाबना फानो उमर पाय थांगु जरा खाजाक पाय थांगु
1: पाय हाबजि मालिया आबे हेरोमै थाम आबनो जरा तोंसनि जरानो न रमै नांगानि नांगु ओतेरै रग आबनो बरखासिना नांनाय बोना नांनाय पाय जरा तोंसनि ननि नि थांसें तोंसनि ननि थांखानि तुइखानि थुन निनि नुखुनि बागे वानसुखनानि थुन आ जरावनो जरानो रमा नांता আপাগিনো আনি কইমু যতন চেরে কোনে ইনথুন তাই ওকরা সাকরা জরাম রমদি সামগো পনাম হুম আতে যতই থাকিন ম্যাডাম তো সানান মাগান গেলাই গেলাই নি হামবাই
0: বলাই কেন হামবাই কক তো বাই করং মানে বাগাই চিনি তাকো দা অমৃত না আও পাড়েকে আবুন চিনি লাংমাও বেভাগ সামুনি বাগাই চিনি জরা খাজাক উমর খাজাক হানি মানো যাইকা হাঙ্কাই যিক ধাম হাঙ্কান যে পরিণানি বাকে যাই দকলাই তামনি হাঙ্কাই লেরি দা থানো আয়ং বুইনো সালাবিয়া দা অং বেলাইখিনো দাবকনি জরা রক্ত সানা থাকে কম্পিটিশন বেবাক জাগাওন আবনে বাকে জেরাই রক্ত বোঝ আবনে বাকে ডাক্তি ডাক্তি উ ফুরংনানি বাকে তামনি হিংকা কম্পিটিশন বিকি গেলাক আমি বাকে জরাইনি সিমি ন ও জরা তংসানি ন বন বেভাগ ন ফুরঙ্গেটি সানানি বাকে বিশেক থাম গবাং হিংকাই বিশেক বরই আপনি বিশে অন্য ডাক্তি ডাক্তি খের নক বন এডমিশন রই ফুরঙ্গানি বাকে বুমা বফা খাপরম লাই দো রং পয়সা সবাই লাই চাহানি জরা চাইয়া নাই জরা নিয়া খাইনাই খাপরম লাইমাং জরা টংসানি ডাক্তি ডাক্তি বন মূসাসক দা খাইরি মানো ব মূসাসক দা মূসাসক জাগাও দা চুকন চুগ্রি মানো হনে বুমা বফার খাপরম লাই দো জানা জরা চালাই না জরা হংলাই খাইনে উচ্চরাই বিনি থিনাং নাসিগৈ বিনি কাহাম দা খাই ক্লাং মানো আবাহাইরক নাসিগৈ নাই বুমা বফার ডাক্তি ডাক্তি খাইনে বনো জরা টংসানি রং নগ ফুরংনানি বাকে ডাক্তি ডাক্তি খাই রহরমানি আবো বহাইন নগুই দোদাই যাইব দো আবাহাই সামু ফাদিকে নাই নাহাই কক দো সাবো দো হ্যালো হ্যালো হ্যালো সাবব দমানে খরাং খানালিয়া হাইন হাই যাই ফিদি গরংনানি বাকে আও আবো না চিনি লংমাও যান মানো জরাবাই খাজা গবং মা সামু দো আর জরানি বিশিংগুন মা পাই বড় রকমে লংমা বহাইন যুফুরু চিনি লংমা পাই থাঙাবতো জরা কাইসা খাজাক দং ফানো আবনি গজার মাজার ফানো চিনি লংমা পাই থাকমানো বাবো পাই যক মনীষরক নাই নাইকে যত্তর আশি বছর জরা যাজি ফিয়াবা অবনি বিশিংগন গবং মানো লংমা চমানি বন্ধ আবো সাইমাইয়া বুফুর উনি থাং আবনি বাকে যেফুরফুন লংমানো তৈনাই যার দংলাইনানি নাগু যিনি লংমা বুফুর পাই থাং যাইমানিয়া আপনি বাকে যেফুরফুন নক নুখুং বিহি বসা রকম যেফুরফুন ফুরঙ্গই বসাই বসা রকম ফুরঙ্গই বোমা গরি হিংকে বাইকে দংনানি বোমা সালসা নগো গরি হিংকে বাইকে বসারক দংনানি আবো ফুরংনা নাঙ বুফা সালসা নগো গরি হিংকে বসারক হাইকে নক বরক বাইকে দংনা নাং সেফটিকে দংনানি আবো বাইকে দংনা নাং আবো হাইন ফুরংলাইনানি নাঙ আবফুও ফুরংলাই বাইকে দংনানি জানানি জেরাই রকন আবনো গারি বাহাইন চিনি নুকুং খানানি ইংথং জেরাই খাইনানি ইংথং যতনি কাইসা জরা দো ব্রী রকনি বহাইন বেলাইকে লংমাও বরকনি জরাই খাইনানি ইংথং গাহাম গ্রং দংনানি আবো বেভাগ ন জরা খাজা ও জরানি বিশিংন বেভাগ ন নক নুখুং জরাই খনাই খাইনানি প্লানিং খাইনানি ইংথং বেভাগ ন আবো জরা বাই খাজাক চিনি গবাং মা সামু রকনি বাই বাক্সা বাক্সা চিনি বড় রকনি শাক মাংনি বহাইন জরা আবো তো যতাইরক খাই রহকা গা আবো নতাইরক সা আমসুকে বড় রকম বসাক সাবাকে জরা খাই রহজাকাই জরানি বিশিংবো বেবাক নরক জানি যা বুঝি উইনা খাই দিনে যি যে ন্যাচারেলভাবে রহজাকাই যিনি যে নক নুখুনি সামু যথাং তঙই চাই নই থাকি

0: সামু অবরক নব জরা দংসানি ন মা পাইরে নাই নাই নাই না হেন হে কক্ত সাবদ খানাই মানলিয়া সাবু বংখা খরাং পাশালিয়া হাইন হাই চাইটক ফিদি কিসে মিশা কেবং টঙি ফানমানো চিনি বসকাঙ্গ যেন পান্ডা খালাইনাই হাইউনি খরাং আরও বহাইন নরক লগিরি দি আরও বহাইন নরক জংমাই বাকসা চিনি পান্ডানো খাই দং দি নাই নাই না হান হে কক দুক সাব দং হ্যালো হ্যালো খাই মালিয়া সাবজানী বংখা খরাং হাইন হে ককটুক নাই নিয়ে পাইথাক জরা পাইনানি নাই দংখা সালকামানি পান্ডা বইলানি বেখাক খাকসা অব বহাইন জরা বাই খাজাক হ্যালো হ্যালো খরাং খাই মানলিয়া তামজানী বংখা রক গ্রংনানি বাকি চাইতো গই দংদি চিনি পান্ডা খাই দংদি বসকাঙ্গ চিনি পান্ডা দঙ হায়ুনি খরাং আর বহাইন যেন খালাইনাই চিনি গবংমা নাংকুকমানি পান্ডা রক ককলাম রক যেন খালাই মানলাইনাই হ্যালো হ্যালো গরঙ্গি মানলিয়া সাবো বংখা সাবো দঙ্গি দংখা ফেকে যেন বজারও নরনে কক দুপাকে দাঙিয়া জাকাই নিয়া বাজি সালকামানি পান্ডানি জরা বাইরে রগি দংখা হ্যালো হ্যালো গরঙ্গি মানিয়াঙ্গি দং লাইখা কক্রি নরক হায়ংনি খরাংনি ইয়াগুলো নরক গরঙ্গে মানাই যিনি সালকামানি পান্ডানি পুইলানি বেখাক যেন অজরাও দংলাই দংমানি ফেয়াবা নরকনে কক দুঘিয়া সাকলানি বাকি চাই দুগি নাইখা খাই সিমালে নরকনে খরাং দামব কেব মুং কাসাই মানলিয়া হ্যালো
1: হ্যালো
0: বেলাখানা ফুং কাহাম বুকুক
1: হাজুকুমাই
0: খরাং

ಶಿವಮೊಗ್ಗ ಹಾಮ್ ಆಕಾಶವಾಣಿ ಅಗರ್ತಲಾ ತಾವುಚಂಗ್ ಜಾಗ ತಿನಿ ಫುಂಗಜರಾಣಿ ಕೊಕ್ಬರ ಆವೈ ಪಾಂಡ ಹಾಯುನಿ ಖರಂ ಹಾಯುನಿ ಖರಂ ಪಾಂಡ ಜ ತಪಲಾವನ ಲಾಮ ಸೊಕ್ ಜಾವ ತಿನಿನಿ ಸಾಲ್ ಮಾರಿ ಇಂಕಾ ಸಾಂಗ್ರಂ ಸಾಲ್ ತಾಲ್ಯುಂಗ್ ತಾಲ್ನಿ ಸಾಲ್ ನೈಚಿಬಾ ಸಾಲ್ಮಾರಿ ಸಚಾಯಬರಿರಾ ಥಾಮಸಿಬಾ ತಿಪ್ರಾ ಬಿಸಿ ಜುಲೈ ತಾಲ್ನಿ ಸಾಲ್ ಸಿದಕ್ ಸಾಲ್ಮಾರಿ ನೈಸಾಯ್ನಿ ಸಿದಕ್ ಕ್ರಿಸ್ಟೋ ಬಿಸಿ ಒ ಪಾಂಡ ಆವೈ ಇಂಗೈತಂಗ ನೀರಾ ಥಾಮ್ಸಿ ದಕ್ ಫೋತಾ ಬ್ರೇ ಮೀಟರ್ ଏବା ସାସା ନିରା ଦକ୍ଷିକୁ କିଲୋ ହାର୍ସ ଆକାଶବାଣୀ ଆଗତଲା ତିନି ହାଇନି ଖରଂ ପାଣ୍ଡା ପୋଲା ଅନ ଫାଇଦିସଂ ହାଇନ ହାଇ କ କାହାମ ବାଇନ ସଂ ସେଙ୍ଗଲା ଇଗ୍ରାୱାନ ତିନି ନିବାଗେ କ କାହାମ ତୁବୁଇ ଫାଇକିଆ ଚାଣକ୍କନି ଫାଇଦିସଂ ଖନାଲାଏନ ବୁତୁଆରକ ବାଇ କକ୍ ତା ବାଙ୍ଗଲାଇ ଦି ବୁତୁଆରକ ବାଇ କକ୍ ବାଙ୍ଗଲାଇ ମାନି ବେଲାଇ ଖିନୁ ସାୟା তামনি হিনমালে বুতুয়ার বুঝিয়া সিয়া আহাই ন কক সাও আপনি বাকি নন মূসাও বুঝির উই মানগ্লাক তাই বুতুয়ার ক্লাই তেতেখে ওয়ান সুগিয়াউই ন বরম ক্রিনি এবাকে লাসি মাসি সঙ্গজাক নাই আবহাই কক রক সাউই পায়ো যে কক বাই বড় রক খানাঙ্গি থাঙ্গ আপনি বাকি বুতুয়ার বাই কক সেবাগিয়া তংখাইন সাও সাক সাকি সুগিয়ান বইন ফাটসাকি তা সাদি যত বরকি মংসাকে মংসা ফাসিং তৈ সুগিয়া তঙ্গ জেফুর সাইও আফুর সাইসং আবনি ত্রক ত্রক তর লগ আসক সংসার গনগী গবং বড় রাই চিনি বায়াব হালক গথু গথাং সগৈ তাই আথু গলাই চিনি বেবাক সুগিয়ান থুং সাউই পায়ো উলো আবো তরক তরক ইয়াং আয়াং পীর জাগি থাঙ্গ আবনি উলো জেসা বরক ফানো আনি আ সুগিয়ানি সেব নাহারি আনি সুগিয়াও তৈ বজা হাইখে জঞ্জাল বক্সিন রুও আবনি বাকি চিনি সুগিয়ান ফাট সাকি বইন সারানি কক গরি চিনি কাইসা সায়ান বেবাক কাহামন হই রিমান রমদি কিসা বরক তঙ্গ বিনি তমং চায়নি বাকি বিনি রং পয়সা মানই খেই বরম বেবা পাই থাঙ্গ নং খরকসা বইনি হামক্রাই নাইনাই ইংমান এবার খেনি বিশৃঙ্গ কাহাম তঙ্গই ফানমানো ফিয়াবা নিনি মংসা চায়নি বাকি সুকনা হা হাই নাইটক সংসার নামাওই মানো রমদি নি আ সুগিয়া রক বা চায়া রক মানে নংমুং নমানে সাক সেলের মানে কং সুকমানে জুয়া থমানে আকরক আবর নি বিশৃঙ্গ তংখে তিনি এবাকে তাবুক ন খিবিদি হায়াকে নি অনাইথক লংমা মরকে ওসলাই জাগে ইমানো অবংখা চাণক্যনি কক কাহাম

0: স্নেক দেহ নিব পালাই যাব তামনি গাঙ্গে নেচার ন গাহাম গ্রংখে না রাখনানি বাকে স্নেক রকন বহায় নথারি আউই তনানি তাই বরকনি বিশিং তৈব গবাং মানো যিনি বড় রকনি গাহামনি বাকে বিথি রক সাম যাকো তাই নেচার নেচারনি যে সালকার ন গাহামকে তনানি বাকে বড় বহায় ন কাইসা নামমানি জীব আবনি বাকে বরক নাই তনানি বাকে অ সালক মৈদুখলাই নারগে পালাই যাকো আবনকারী বহায় তিনি পালাই জাকমা রকনে বিশুঙ্গ হংকাঙ্গাই মৈদক খোজাকাই রকনে বিশুঙ্গ তিনি তিহাই সালন মাহেতে বড় রকনে ইয়াগ ফানরুই তিনি তিহাই সাল ভারতনি পতাকান তিসা জাকমানি তাই ফাদারনি হাইকেবা ব্রিটিশনি যে শাসন খাই দমানি আশিক বেশি কলক মারমই আপন পাইরিমানি আবরকনি ব্রিটিশনি পতাকান তলা দিখলাইনে ভারতনি পতাকান গুজক দিশামানি তিন তিহাই সালন জেংজাক আবনকারী বহাইন তিন তিহাই সালন ভারত পোখরান রেঞ্জ তিন তিহাই সাল পারমাণবিক বোমান আমজকমুং খাই কাহাম আমজকমুং খাই মানমানি তিন তিহাই সালন আবনকারীব তিন তিহাই সালন রাশিয়া বা ভারতনি কাইসা ক্রায়োজেনিক রকেট নি চুক্তি খামুং রাশিয়া বাতিল খাইরমানি আবনগারে তিন তিহাই সাল ১৯৯৬ বিশ্ব কাইনানি সেগাং ককলাম সালাইপুরো রং পুসার লাইনানি হাইকেবা রং সানমানি আবরক রায়দা চায় হানাই কোর্টনি বিশংতে সাকলাই জাকা তাই কাইফুরো রং না লাইমানি সানাই নামানি আবরক বহাইন মাজরা কতর দং হনৈনাই আব বহাইন সুপ্রিম কোর্টনি বিশংতে যিনি ভারত হাক্তরনি বিশৃঙ্গ সাকলাই জাকা আবরকারাই তিনি তিহাই সাল হায়ুং বেরামো মুং গনাং অরুণা আসফ আলী বংখা বিনীতিনি আসে মানিশাল বংখা খরকসা যিনি ফ্রিডম ফাইটার তাই পলিটিক্যালনি একটিভিস্ট বহাইন বখলাই দমানি ১৯০৯ বিশ্ব ব আজাইমানি আবনকারী বহাইন তিনি তিহাই সাল থেজা রকনাই থেজানাই রকনি বিশৃঙ্গ হঙ্গাঙ্গাই অবংখা খরকসা বেলাইখানো হায়ুং বেরাম মুং গনাং জন এফ কেনেডি জুনিয়ার তাই বিনি বিহিক ক্যারোলিন বেসেট কেনেডি তাই বিনি বাহানক লরেন বেসেট বরক যতন কাইসা বীরখুং দেরামুঙ্গ বরক থৈজামানি আবনি বাকে বরকন মৈতু খাই যাক আবরকন কারিব যেন সাইমানো তিন তিহাই সালন মেরি টোট লিনকন বংখা আব্রাহাম লিনকনি বিহিক বিনি থৈজামানি সাল আবনকারীব অবংখা গভর্নর জর্জিয়ানি বিনিপতিনি থিজামানি সাল জর্জ বসবি আবনকারী তঙ্গ তিন তিহাই সাল জন লর্ড বংখা ইংলিশনি কিবোর্ড ন সামনাই বিনি ডিজাইন ন সামনাই তাই আ কিবোর্ড যে সামজাকফরনি সিমিন হায়ুং গনাঙ্গি তাবুকব অবহাইকেন সামজাগৈ তাই সামুঙ্গ ফনাঙ্গাগৈ দঙ্গ বিনি তিনি থৈজামানি সাল আশুক জরা খানা লাগা হায়ুঙ্গ বাদে থাংমানি গগ্র
1: আও ফাইটে সঙ্গাবো তংবিটিও সঙ্গে থাকলায় তিনি তংবিটিও মৈতু কাইমানা তৈ সাই থাইনি কক সিলায় মৈতু ওখা পুষ্টি গান মৈ গথ

0: দুখো মানখে মকল সাবই মানো এলার্জি বাইব মকল সাই মানো মকল দনগুই মানো মকল বখরক সামা বাইব মকল দনগুই মানো এবার সাই মানো মকল বেলাইখে সাকে রুমু রুমু নুখে বখরক সাকে হাই কেবা কপানা নাইমা হাই অংখে আবো গ্লুকুরমানি নোকমারি আবনি মুং একিউট এঙ্গেল ক্লোজার গ্লুকোমা নি হেঞ্জাকো অ বেমার বাই ডাক্তি মকল নু গিয়াঙ্গি থাঙি মানো আবনি বাকি ডক্টর বাই নাইজাকনানি বেলাইখানো নাঙ্গ মকল মুং সাসে কিনখাঙ্গে আবনি বাকি মকল নক কাহাম করংখে তনানি হিংকাই চিনি কাহাম করং টংসানি চিনি মকল নচং আহিন টংপ্র রগো মকলক ফ্লিকনানি নাঙ্গো তাই চিং স্ক্রিন রক বেলাইখানো তাবুং জরাও তো নাইও কম্পিউটার মোবাইল বদ্রে ফট চিং স্ক্রিন ন নাইও আবনি বাকি মকল ন আর নাইমা জরা রকব কিসা মিসা চিং রেস্ট রানানি নাঙ্গো হাইকাবা মকল ন ফ্লিগই সারা সারা কিসি সারক মুকুমুই রক চিং টংনানি নাঙ্গো তাই কাহাম লাইট নগ রগ ফানো বা হাবা নগ রগ ফানো কাহাম লাইট নি বিষঙ্গ চিং টংনানি নাঙ্গো তাই স্ক্রিন রক বাই যে মান সাক চিং চালাই টংখাতো বেলাইখানা কাহাম তাই যেন সাতুং রগ অংখ কাহকে সানগ্লাস থানি নাঙ্গো তাই মকল নি বাকি যে চামুং কাহাম আবরক বহাইনে যেন বেলাইখানা জানানি নাঙ্গো তাই অমেগা থ্রি গেনাং আবাহাই চামুং জানানি নাঙ্গো তাই যেন সাকন নাংমা জরতেই তৈ রক নঙি নাই হাইড্রেট খে তনানি নাঙ্গো তাই হকু নংমা রক নেশানি যে চামুং টংমারক ফেক জাগনাই চামুং রক বহাইন মকল নেরারি মানো আবরক বহাইব যেন হাকচালকে টংখে বেলাইখানে জানাই তাই চিনি শাক হিলেক মুং হেলাক মুং আবরক বাহানে যেন মেইনটেইন খে তনানি নাংনাই তাই মকলক বেলাইখানে যেন হুপ্রেয়াবই টংনানি নাংনাই তাই চিনি ইয়াক রক বহাইন বেলাইখানে সাফসুতরা টংনা নাংনাই তামনি ইংকে যেন মকলক ইয়াক ময়লা গনাং রক তাংজাক হাঙ্কে চিনি মকলক ইনফেকশন নঙি মানো তাই চিনি মকলক নব যেন তৈ কচাং বাইখ্রাইনে কাহামকে সার সাউই রক যেন সালওয়াই সাবাইনে যেন সোনানি নাঙ্গ ফুং তাই সারিক রক অবাইকে যেন মকল ন কাহামক্রাই গ্রংখে তনি মানো আসুক জরা খানালাইকে সা কাহামক্রাইনি গগ মকল ন নাইকিনি খ্লাইমানি গক
1: আউ সা খামক্রাইনি কক নি উলব ফাইদি তাবো সং ককথুম হাবলাসিবান তিনি নি বগে বলাইকে নাংকক মানে ককথুম অবংখা সাল স্নি রমই থানাই ইংরাজি বেশি জুলাই তালনি সাল সিব্রেনি সিমি চেঙ্গি জুলাই তালনি সাল নৈশিসা সালমারি জরা কাইসা বেলাইকে টাং বতাং হাস্তে বেরেমনি ইঙ্গি নাহারজাক তমানে অবকাই মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান তাবো খেপনি বেখাগ অ টাং বতাং অম ব্লক লেভেলতেই ইয়াকা ব্লক আমসাইনিতেই অ টাং বতাং করং করং সাকামক্রাই নি আদং রক ইয়াকা স্পেশালিস্ট ডক্টর রকনি বেশি দেখাই সাক নাইজাক নাই আং তিনি সালমারি ও বব আংকর ব থায় নাইজাক নাই আবরক সাইখানারবান পশ্চিম ত্রিপুরা মোহনপুর নি নরেন্দ্রপুর এস বি স্কুল গোমতি ডিস্ট্রিক্ট নিয়ে অম্পি সি এস সি সেন্টার খোয়াই তুলাশিকর এস সি সেন্টার দক্ষিণ ত্রিপুরা বোগাফা এস বি সি মনু পি এস সি সেন্টার সিপাহীজলা নিঙ্কে চরিলাম বিশ্রামগঞ্জ পি এস সি সেন্টার তাই উত্তর ত্রিপুরা নিঙ্কে পানিসাগর উত্তর পদ্মবিল কমিউনিটি হল চেংজাক নাই ফুংনি দামচিনি সিমি তাই আপনার কারিব হাস্তে বেরেমনি ফিল বিসি স্নি সি স্নি ইয়াকাবা 77 স্টেট লেভেল বন মহোৎসব আবু অংনানি থাঙ্গি তঙ্গ তেলিয়ামরা চিত্রঙ্গনা কলা কেন্দ্র ও সালমারি ইংখা ও বিশিনি জুলাই তালনি সাল সি সার সালমারি ও আপনার কারিব

0: आओ हाने हाय नाम सगो खनाय तोनाय जतो ताखौ बो देखा बरे मारे किसिं संनो जों हाने हाय सालका माने पांदाव किफिले फाक्या आओ सालका माने पांदाव जों सालाय तं माने जरा तंसानि सामुंनो पाइनानि नां माने कग्रमनो जों सालाय तं माने ताय नरक बाय बहायन करंगै नरकनि अबे जेबो नरनि कक्लाम रक बहायन जों खानालाय तं माने फादिके हाने हाय जरा ओङै फायबा नरक बाय करंनानि हाइन हाय नरनि ककटो गया जागायनायनो साबो तामस खानानि बागै ककटो ख्लाय दं खानाय नायग्रानो हेलो हेलो हेलो खानाय दं हेलो हेलो बेलेखनो फुं काहाम ताकक खानाय दं फुं काहाम
1: फुं काहामना आव अमनो किजे आइना तुबे बे
0: কক সাজে
1: মানে
0: সেই নিউসে আও সাদি তাম সাবা বকো আং নিচি কিবি তমনে আছে কানা জায়গা আও তিনি জিং সালাই তমনে কে জরা তংসানি সামুং ন পাইনানি আও কক ন তিনে সালাই তমনে তাকো
1: হাই আমো জো জাগান কাম
0: তা নি
1: ও ইতেরা কম সামা কা হাই ও আই জিং কক পুরা রো কাইতা আও পুষ মাসর যদি নকুন হালাম একাই মাগ ভগন মাসর হালব কোন লাগ করে ফাগুন কোন কোন হনে তেন করন হাল পাছে না মে তাও কে তাও গে সে গদম পাছে আ আও তার যত ন তন সগম রে জানো আই সুস্থ কাহে ইনকা
0: আও
1: পুজা মানা তো পুজা মানা
0: আগে ফান কিবি সামুং তাং ফানো আসুক এভেলেবল করি মা হাইতা হ্যাঁ হাই কেবা টাঙাই সানা ফানাসে জাগাছে করি হাই তাকুনি খরং খানাই মানলিয়া কাহামকে বিনি খরং পাশা পাশা পাইলিয়া কিসা মিশা দেরামু রকমই ফানামান খানা ওয়া দৈনি জরা বা ককরি চং বসকাঙা গুলাইন হাইনাই তে কাইসা কক দুঃখ ফাই দোকানাই নেন হ্যালো
2: আপ জিস ব্যক্তি সে বাত কর রহে হ্যায়
0: উসনে এ ছাইমালিয়া কক ছানানি কক দুঃখ তোখলাই কে আফিয়া বা তামো খাই কে হোল টকঙ্গি থাকানা ককরি হেন হে গ্রং ফিডি চাইটক ফিডি মান ফিরানো হ্যালো
3: হ্যালো
0: ফুং কাহাম বুকু ফুং
3: গাম তাগর বলেন কোনি যা চাইতো
0: আ বেলা খেলাম সকো ফুং কাহাম সাদে দা আ
3: তোরা তো খুব ইম্পর্টেন্ট
0: কিনু
3: তাইরো তোরা তো ফনি সব কিছু ফ্লাইমে একা বন হলো যেসব পন কু দিবি আবার তাই তাই আবার কত থাকবে না আসা যেমন মানুষ
0: খাইছে
3: আও

0: ึ่งแบบดอลามอเตอร์ไซค์เนี่ยพวกเขาเนาะจะไล่ทางหลังกันเนาะบางทีเต้าขั้นต้องเล็กตัวเล็กแต่ถ้าที่เด็กก็ไปเยอะ
1: อ้าวต้องต้องบุก
0: บอร์ดกุศลทางเอาจนบอร์ดสาขินเอาไว้บอร์ดเราคนตาบุกบอร์ดเราสุดทางเนี่ยขับตัวรถไกลเนี่ยสุดใจงงเราตาบุก
1: อ้าวอะไรเนาะตาบุกกระบองมันรีเทลังตึงตีเราก็เนาะจึงกระบองมันบอร์ดเราก็เสบุกไลน์เราก็อาบ่ายก็ลังมาสวมานี่นุกงก็อารมณ์สิงนุก16นั่นสกังเนาะบอร์ดมันชิวไปทางมารงนุกตาบ่าวสากิริขันเนาะก็จึงกามแก่บุนบินิอุมอร์ฮิสาบรมิมานุตา
0: บรม
1: ิ
0: มาน
1: ุ
0: ตา
1: บ
0: ่าวจารานุสังค
1: ุ
0: บ
1: าม
0: ดานังไ
1: หม
0: จารานุนังดามรุเรียงงเกอ้าวจระไล่ทางกันมันก็ต้องพูดดีสิจ้าพุรุ
1: อ้าพุรุก็จระบุนนนดามดามเรียตา
0: บางทีถ้าขับไปมาแล้วจระถ้าบอกใครจะมาหรอกขับไปวันก็สมัยต้องแล้วเนี่ยทุกคนต้องแล้วให้ใครบอกน้ำมาเจอสิจระจะบุกรุกพัดทางไอ้จ๋องไปส่งใครมาเรีย
1: อ้าให้หนู
0: เอาไปบอก
1: อ้าวเอาไปให้หนูแล้วขี้นางมันก็ออกซะบ่จึงจรานะดามเรียหังไกจราตองชานี่อุลกแค่จราบ่จึงมาดามเรีย
0: ดามเรียมันเดี๋ยวพักครับรุ่นที่ยังจึงจราเรีย
1: ต่อจรา
0: อ่ะบ่เนาะแล้วมันจึงจรานะพวกดามว่างไหมอาคงขอเส้นบุกไปอันนี้นะบ่รู้สัก
1: เบลายขี้นางหันไปกรึงมันอีบาดัยเอาชีนบุกขงมาเขี้ยสัลปุ่มบรมกรึงอีตองมันอีเบลายขี้นอชีนีเรดิโอไอ้แค่บัดนี้อ๋อเจ้าอาวัยตงมาหรอกโอ้รกเบลายแค่นั้นบรรกนี่ท่านี่ฟกุยตงอยู่บรรกอาศักย์ฮัมจักย์ตงอยู่บรรกอาศักย์อมนุตัยเนี่ยข้าบ้าจักจักข้าทอนจักอับดีให้เบลายแค่นั้นมาตงอยู่บักขาสรางอยู่ข้าตงทุกอยู่ฟารีฮันให้ในเนี่ยนึกออกดูก็ชอบตงฮัลโหลจราบ่นรกนี่ก็ออกดูอังยาสักบ่นรกนี่ครั้งขณะยังก็ขัตาไปดีขัตาที่ดีให้กับตาตาจอลีดีปักษาจอลีฟันมานุตามังคอลขายบรมน์อันนี้แค่รอมยาให้กับยาสักยาอาบ่ายรอกอาบ่ายกุลก็กรีเดรามงจราเก็บมึงอีฟันมานุฮัลโหลkorang kanai manliya ko green rok chai tokti jorang kha belai kene chini langma wo bebak no jing srungmung unthung tai chini je alada life chini abrok no karei no jing chini langma no simi phon no jing wan chogui nai nai di jora bosuk jora ti important tai shamu to important no jora ni bisingo আবনো কারেছি নেলাংমানি বাগাইছি মিফন সিং ওয়ানচুগুই নাই নাই জং আসাই নে নিবো জং জরা কাশা তঙ্গু আ জরা নে বিশংগুন ব আসাই নে আবনে সে কবাং বনাগলা কিশা বনাগলা আবো হাই কেব 11 মাস ব আসাই গেলা কেব 8 মাস ব আসাই গেলা আবো হাই আসাই মু ব কাহা মাসাই গেলা আবো হাই আবনে বগাই বড় রক নে আসাই মানি সুদুসে আপুরন জিমি নাই নাই জরা বমতি খে খাজা জরা নে বিশংগুন ব আসাই নাই চারাই আসাই মানিব ওকে চারাই যে বোমা বানাই বব জরানি বিশিং ন চারাই ন বানানি নাংনাই হাইকাবা চারাই বিনি অগ কাশা জরানি বিশিং ন বব অগ চারাই চুই মানাই কা অব হাইছিনি বড় রকনি শাকছে আমসকে জরা বাই খাজাক আসকে মতার তুম জরানি বিশিং ন বেবাক ন চিনি সামুং জানানি চিনি শাক আবন সয়নানি বা চিনি শাগো আব উংনানি গঠক নানি বা গঠন নানি আব বেবা জরাবাই খাজাক আবনি বাগাই চিনি তাই চিনি লাইফ নি যে সামুং রক আহু বহাইন জরাবাই খাজাক চিনি আসাইনানি থৈনানি থৈনানি ন তো সং সাইমানিয়া ফানো তব আব ব তো কাইসে জরা খাজাক জং জে সকপন বেমার ক্রিফান নই টংনি চিনি সাগো রোগ সুক করে জে সাপন নই টংনি তো ফান জং জরা ফাইকে জং মা থৈনাই আবাহাই যেসবান কাহাম গইতংলি যেসবান রোগ করে নাইথক যেসবান গইতংনি জং জরা ফাইকে জং অসং জানা ইয়াকারি মা থামে আমো ব কাইসে জরা খাজাক আসাই মানি ব খাজাক তাই চিনি

0: সেকেন্ড হেক বা এক মিনিট নি বেলুন যে ট্রেন কানাই বরক বুঝু এক সেকেন্ড এক মিনিট লেরি থাঙা কারণ নি ট্রেন মিস খাইনাই বা গাড়ি মিস খাইনাই আবহ যে কানাই ব বুঝু আমার বাকি খাইছে এক সেকেন্ড এক মিনিট এক এক ঘন্টা এক দিন সপ্তাহ খাইছাম হেকবা মাস খাইছা বিষা অবনি ভেলু বসুতং যে মান যাক নাই ব সাইমানো আহেন তংখাঙ্গে চ সাইমানিয়া বুঝি মানিয়া গো আবরক ভেলু রকন ফেয়াবা চ আরো তংখাঙ্গাইছে চামু যিস খাইকে হাঙ্গাই বা দেরাখা হাঙ্গাই বিষা দেরাখা তাই তালসা দেরাখা হাতি বারসা দেরাখা সালসা দেরাখা দামসা দেরাখা মুফিলে কাইসা দেরাখা অবনি মোলা যারক যে দেরা যাক নাই ব সাইমানক আবনি বাকি নাইমানিয়া বা নানসুগিয়াঙ্গি দংফান নি থানি যে টংমানি আ জরা আবরক বেলাই খেন মরকনি জ্বর আছে আপনি বাকি আবরক বেলু রুনানি বেলাই খেন নাগ চিনি সামু কাইসা কাইসা জরানি বিশিং পাইরি নারাকানি যাব বেলাই খেন নাগ জরা বেলাই খেন চিনি লংমাও বেলাই খেন না গুকমানি কাইসা আও জরানি বিশিং চিনি সামু রকম পাইনি নাইয়া ওয়ানসুগিয়া জেফর জেসাপান দংতং জরা বাইজা দং আনি আং দং নই দংহাঙ্গে তো আবো দ মূসা খাইনাকি ফেয়াবা নার বেবাহক বাইন তাল মিলে ওই সংসার নাইথকতে দংথকতে নবরক বেবাহক মানে থানানি নিনি থিনাং নব নাহাম খাই থানানি নি ওয়ানসুই সামু খাইগানকে নরা ন সাইমানাইনি থানি সামু ও সালসা টুয়েন্টি ফোর আওয়ার্সে নিনি বাকি কিসা হাইমা দোকানে আমসেকে সামু পাইলাইয়া আমসেকে নিনি সামু গবাং ও সালসানি সামু সালসাও পাইরেনানি অবশ্যই তুগুই থাঙানো আমি বাকি সামু ন খাইনানি বাকি জরানি বিশিংব আবো বেলাই খেন যাই দকানি নাই হাইকাছে চিনি লংমানো জরা বাই খাবি রুই লংনি মাননে নাই না হেন হে কক দুঃখ সাব তো হ্যালো
1: হ্যালো
0: ফুং কাহাম বেলাই খেলাম সব না সাদি দা
1: জরা
0: বেলাই খেন
1: খাম
0: রকম দুম দারাম বা গাড়ি খারাম রকম খানাটক গিয়া আব
1: জরাইয়া
0: জরাও পাই গেলাই মালাংয়াংসিনাই বা বসানো মূসাসে খাই গেলাংনানি লগিরানি বুদিরে নানি জরা বকরিফা নং মানছি নাই হাই দিবা আবা হাই
1: আবন বেবাং জরা বাই গদালি টং না না সুজ

0: জরানি লগিস মা খাবরো নাই জরা তো চুন খাব হইয়া ও জরা জরান লাইখা নাই
1: হুম
0: জরা মত ব্যাপার ন জরা না না নাই
1: আব ন জরা বাই খাজাক চুন জরা নিবি সিংহ চিনি
0: জরা বাই
1: খাজা চিনি সামং রক ন চুন মা পাই
0: কাই নে বো হাই ন চুন মা ফাগুন মাস রগ আগে কাইউ
1: টকতে রক পশু পাখি রক জীব জন্তু জানোয়ার মালাই হিমনে বরক সে জরা বাই বাক্সা চলিব বরক মনে আসুক বেবাক সিজাক নুকজাক তাইব জরা বাই তাই
0: নাইব
1: জরা ন দামরানা নাঙ্গো চিকন চিকন সরঙ্গি মানো
0: জরা বাইত খাপি নাই সাকসরি
1: বজন বুকুনি কক পাইফি আছে তানি মার কাছি আং জরা বেলাইখানে কারিখা আও বেলাইখানে নরক যতন হামবাই আসুক জরা কেরঙে লগেরি তংমানি বাকি জরা ওয়াইসালাই থাকা হাঙ্কাই নরান কিফিলেই তাই মানিয়া নেকেন্ড কাইসাব জরান কিফিলেই তোফাই মানিয়া হমনি বাকি জরান বেলা এখান জরা বাই বাকসা গদালই সামুন খাইনানি নাই জরা বাই বাকসান যদালই চলাই নাই পিয়াবা জরাও নামুং খাইগা হাঙ্কাই নংসাপন সামুং জারি মানিয়া হানি হমানি টংলাক বেবাক সামুং ন খাইমাননাই বেবাক পসিবল নিনি সামুনে বাকে আশুক জরা চিনি সাবিন চাকলাইসিন যতন পাইফলাইয়া হামবাই

আকাশবাণী, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। পাশাপাশি 62,500 কোটি টাকার মোবাইল ফোন উৎপাদন প্রকল্পের অনুমোদন মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রার সূচনা করবেন। এটি হরিয়ানার জিন্দ থেকে সোনিপাতের মধ্যে চলবে। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই $14 কোটি অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি হয়েছে। আজ প্রভু জগন্নাথদেবের রথযাত্রা। শ্রীক্ষেত্র পুরী সহ দেশের বিভিন্ন স্থানে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে সঙ্গী করে মহাসমারোহে উদযাপিত হচ্ছে রথযাত্রা উৎসব। বিশ্বকাপ ফুটবলে সেমিফাইনালে গতরাতের রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। ভারতের সেমিকন্ডাক্টর ডিজাইন ও উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে গতকাল মন্ত্রিসভা বৈঠকের পর নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান।

0: পাশাপাশি মন্ত্রিসভা 62,500 কোটি টাকার ব্যয়ে মোবাইল ফোন উৎপাদন প্রকল্পেরও অনুমোদন দিয়েছে। শ্রী বৈষ্ণব জানান, এই প্রকল্প আগামী 5 বছর ধরে বাস্তবায়িত হবে। তিনি জানান যে এই প্রকল্পের আওতায় দেশে মোবাইল ফোন উৎপাদনের ক্ষেত্রে যোগ্য বিক্রয়ের উপর 2.25% থেকে 5% পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। এর মাধ্যমে প্রায় 60,000 মানুষের জন্য প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টিরও আশা করা হচ্ছে।
1: मोबाइल फोन मैन्युफैक्चरिंग इसमें 62,500 करोड़ रुपीस का लेआउट हुआ है। आप सब जानते हैं कि इन 10 वर्षों में मैसिव चेंज आया है इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग में। 7 गुना मैन्युफैक्चरिंग बढ़ी, प्रोडक्शन बढ़ा और 11 गुना एक्सपोर्ट बढ़ा 2014 के कंपैरिजन में। और भारत जो मोबाइल फोन इम्पोर्टर था आज नेट एक्सपोर्टर बन गया है और सेकेंड लार्जेस्ट मैन्युफैक्चरर बन गया है भारत मोबाइल फोन का।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাব সফরে যাবেন। হরিয়ানার জিন্দ রেল স্টেশনে জিন্দ সনিপাতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনে যাত্রার সূচনা করবেন তিনি। প্রধানমন্ত্রী একলব্য স্টেডিয়ামে প্রায় 14,700 কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এরপর চণ্ডীগড়ে পৌঁছে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও সড়ক পরিকাঠামো সংক্রান্ত 6,600 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের কর্মসূচি রয়েছে তাঁর। জালন্ধারে শ্রী মোদী যোগাযোগ ব্যবস্থার উন্নতি, যাত্রী সুবিধার্থে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ পুনর্নির্মিত 75টি রেল স্টেশনের উদ্বোধন করারও কথা রয়েছে তাঁর। নির্বাচন কমিশন পাঞ্জাব, কর্ণাটক, তেলেঙ্গানা এবং দিল্লিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআরের সময়সীমা বাড়িয়েছে। দিল্লিতে খসড়া ভোটার তালিকায় 5ই আগস্টের পরিবর্তে 17ই আগস্ট প্রকাশিত হবে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজে 29শে জুলাইয়ের পরিবর্তে 8ই আগস্ট পর্যন্ত চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 19শে অক্টোবর। পাঞ্জাবে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করবেন 3রা আগস্ট পর্যন্ত। রাজ্যে খসড়া ভোটার তালিকা 31শে জুলাই পরিবর্তে 13ই আগস্ট প্রকাশিত হবে। চূড়ান্ত ভোটার তালিকা বার হবে 12ই অক্টোবর। তেলেঙ্গানায় খসড়া ভোটার তালিকা 10ই আগস্ট এবং চূড়ান্ত তালিকা 12ই অক্টোবর প্রকাশিত হবে। কর্ণাটকে খসড়া তালিকা 17ই আগস্ট এবং চূড়ান্ত তালিকা 19শে অক্টোবর প্রকাশিত হবে। 80তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি উপলক্ষে আগামী 15ই আগস্ট দিল্লির লালকেল্লা বন্ধ থাকবে বলে জানিয়েছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। সরকারের দেওয়া বিশেষ অনুমতি যাদের থাকবে তারাই 15ই আগস্ট লালকেল্লা চত্বরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনে 14 কোটি মার্কিন ডলার অর্থমূল্যে পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য শিল্প মন্ত্রকের সচিব রাজেশ আগরওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারতের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একে সর্ববৃহৎ বাণিজ্য চুক্তি বলে উল্লেখ করে শ্রী আগরওয়াল বলেন, দুপক্ষের কাছে এই চুক্তি বিরাট বাজারে দরজা খুলে দেবে। শুধুমাত্র পণ্য সামগ্রীর ক্ষেত্রে নয়, আগামী দিনে পরিষেবা ক্ষেত্রেও গতিপ্রাপ্ত হবে বলেই তিনি জানান। এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো ও চামড়া জাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনে বাজারে প্রবেশ করতে পারবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ গতকাল বেলজিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য গোলটেবিল বৈঠকে অংশ নেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই বৈঠকে অনুষ্ঠিত আলোচনার প্রশংসা করেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন যে ভারত ও ইউরোপের মধ্যে অংশীদারিত্বে যে পারস্পরিক আস্থা ও স্বাচ্ছন্দ্যবোধ গড়ে উঠেছে, ভারত ও ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে তারও জোরদার হয়েছে।
2: As open societies and as market economies, India and the EU have a natural affinity. The rule of law and the sanctity of contracts are central to our thinking. When it comes to sensitive technologies, this is all the more important. The fact is that emerging technologies literally hold the potential to shape our lifestyle and future. India and the European Union have developed this

0: trust with each other, and now strive to take that into the business and technology domains.
1: কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সামাজিক মাধ্যমের এক বার্তায় জানান যে এই আলোচনায় বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে গভীর সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের যৌথ অঙ্গীকার প্রতিফলিত হয়েছে এবং একই সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্বের নতুন সুযোগগুলো চিহ্নিত করা হয়েছে। জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ভারত পরমাণু কর্মসূচি সম্প্রসারণ করছে। ভারতে বর্তমানে 7টি স্থানে প্রায় 9 গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন 24টি পরমাণু বিদ্যুৎ চুল্লি রয়েছে। এছাড়াও 8000 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরও 10টি চুল্লি নির্মাণের কাজ চলছে। এগুলির মধ্যে রয়েছে প্রেসারাইজড হেভি ওয়াটার রিয়্যাক্টর, বয়লিং ওয়াটার রিয়্যাক্টর এবং লাইট ওয়াটার রিয়্যাক্টর। প্রেসারাইজড হেভি ওয়াটার রিয়্যাক্টর চালানোর জন্য প্রাকৃতিক ইউরেনিয়াম জ্বালানি প্রয়োজন। গত সপ্তাহে মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য ভারতে দীর্ঘমেয়াদী ইউরেনিয়াম আনার পথ সুগম হয়েছে। অস্ট্রেলিয়া পরমাণু বিদ্যুৎ চুল্লির কাজে ব্যবহৃত প্রয়োজনীয় ইউরেনিয়াম নিরবিচ্ছিন্নভাবে ভারতকে সরবরাহ করবে। শ্রীক্ষেত্র পুরীসহ দেশে বিভিন্ন স্থানে আজ শুরু হচ্ছে ভগবান জগন্নাথ সহোদর অগ্রজ বলভদ্র ভগিনী দেবী সুভদ্রার বিশ্ববিখ্যাত রথযাত্রা। বার্ষিক এই রথযাত্রা উৎসব চলাকালীন ভগবান জগন্নাথ ও দুই সহোদর রথে চড়ে ভক্তদের দর্শন দেন এবং গুন্ডিচা মন্দিরে যান। পুরীর শ্রীমন্দির প্রশাসন উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গ মহাসমারোহে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। হুগলির মাহেশে 630 বছরের প্রাচীন রথযাত্রা, কোচবিহারের মদনমোহন মন্দিরের প্রসিদ্ধ ঐতিহ্যবাহী রথযাত্রা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হবে। মাহেশে রথের পাশাপাশি গুপ্তিপাড়া রথ, মহিষাদল রথ, ইস্কন মায়াপুর ও ইস্কন কলকাতার রথযাত্রাও উল্লেখযোগ্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মধ্য কলকাতার এলবার্ট রোডে ইস্কন মন্দিরে দুপুর 12টায় রথযাত্রার সূচনা করবেন। আজ থেকেই খুলে দেওয়া হবে কেরালামের শবরীমালা মন্দির। এদিন সন্ধ্যে থেকে 21 জুলাই পর্যন্ত মন্দির দর্শন করতে ও পুজো দিতে পারবেন ভক্তরা। অরুণাচল প্রদেশ, ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অসম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সিকিম, উত্তরবঙ্গ ও উত্তরাখণ্ড ভারী বৃষ্টির পূর্বাভাস। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে গতরাতে 2-1 গোলে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে দেয়। 55 মিনিটে ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেন অ্যান্থনি গর্ডন। এরপর 85 মিনিটে আর্জেন্টিনার এঞ্জো ফার্নান্ডেজ ও দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে লাউতারো মার্টিনেজ গোল করে দলকে জিতিয়ে দেন। দুটি গোলেই সহায়তা করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ফাইনালে আর্জেন্টিনা রবিবার স্পেনের বিরুদ্ধে খেলবে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। পাশাপাশি 62,000 কোটি টাকার মোবাইল ফোন উৎপাদনের প্রকল্পের অনুমোদন মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রার সূচনা করবেন। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরে।
2: আচ্ছা, এমন কোন লাইফ ইন্স্যুরেন্স পলিসির নাম বলুন তো যেখানে কম প্রিমিয়াম থাকবে আর বোনাস পাওয়া যাবে, সঙ্গে ভরসাও করা যায়।
3: বিএলআই আছে তো?
2: সরকারি কর্মচারী সঙ্গে সঙ্গে সব প্রফেশনাল গ্রাজুয়েট বা ডিপ্লোমা হোল্ডাররা নিতে পারেন বিএলআই পলিসির ফায়দা, সঙ্গে পোস্টাল ডিপার্টমেন্টের ভরসাও। বিস্তারিত জানতে কাছাকাছি পোস্ট অফিসে গিয়ে আজই কথা বলুন বা লগ ইন করুন ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন ওয়েবসাইটে।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। আজ রথযাত্রা উৎসব। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে রথযাত্রার প্রস্তুতি নেওয়া হয়েছে। আগরতলার জগন্নাথজিও মন্দির, ইস্কন মন্দির, হরিকৃষ্ণ মন্দির থেকে সুসজ্জিত রথের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, রথযাত্রা ধর্মীয় ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি ও চিরন্তন মূল্যবোধের এক অনন্য প্রতীক। এই উৎসব ত্রিপুরার সামাজিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ব বোধের এক উজ্জ্বল নিদর্শন বলেও তিনি উল্লেখ করেন। এই উৎসবকে কেন্দ্র করে রাজ্যের সর্ব

স্তরের ভক্ত, রথযাত্রা আয়োজক কমিটি এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ। একই সঙ্গে তিনি সকলে নিরাপদ ও নির্বিঘ্ন রথযাত্রা নিশ্চিত করতে জেলা প্রশাসন এবং ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের জারি করা নির্দেশিকা ও নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার আবেদন জানিয়েছেন। রাজ্য পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব জানিয়েছেন, আগরতলায় 8 জায়গা থেকে বিকেলে রথযাত্রা বেরোবে। প্রত্যেক রথযাত্রায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এজন্য বেলা 2 থেকে রাত 9 পর্যন্ত আগরতলায় বেশ কিছু রাস্তায় নো এন্ট্রি বসানো হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা উত্তরপ্রদেশের জাতীয় মহাসড়ক 19 এবং বারাণসী রিং রোডের মধ্যে 47 কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি 6 লেনের গ্রিনফিল্ড এলিভেটেড করিডোর নির্মাণ প্রকল্পে গতকাল অনুমোদন দিয়েছে। নয়াদিল্লিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, এই প্রকল্পের মোট ব্যয় 14,400 কোটি টাকারও বেশি। প্রকল্পের আওতাধীন এলাকায় এর ফলে যাতায়াতের গড় সময় প্রায় 60 মিনিট থেকে কমে 20 মিনিটে নেমে আসবে। এছাড়া ভারতের সেমিকন্ডাক্টর ডিজাইন ও উৎপাদন ইকোসিস্টেমের উন্নয়নের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকার বাজেট বরাদ্দ সহ সেমিকন দ্বিতীয় পর্যায়ের কর্মসূচিতেও সম্মতি দিয়েছে বলে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন। রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় ধলাই জেলা হাসপাতালে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা চতুর্থ পর্যায়ের আওতায় ধলাই জেলার যুবক যুবতীদের জন্য জেরিয়াট্রিক কেয়ার গিভার প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। গতকাল কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত চৌধুরী ভার্চুয়ালি এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এই কোর্সের লক্ষ্য হল স্বাস্থ্যসেবা খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং কর্মসংস্থান ও জীবিকা অর্জনের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। গ্রামীণ এলাকার জনগণের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে সমবায় দপ্তর ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। গতকাল শান্তিরবাজার প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় তিনি এই আন্দোলনকে আরও গতিশীল করা, কৃষকদের আর্থিক উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার উপরও গুরুত্ব আরোপ করেন। সবকি ইয়োজনা সবকা বিকাশ, এই ভাবধারায় রাজ্যে পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে চালু থাকা গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। এই পরিকল্পনাকে আরও জনকেন্দ্রিক ও অর্থবহ করতে ত্রিপুরা আইন বিশ্ববিদ্যালয় এগিয়ে এসেছে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের সঙ্গে মত বিনিময়, তথ্য সংগ্রহ ইত্যাদির মাধ্যমে জন অংশগ্রহণমূলক কাজকর্ম যাচাই করছে বিশ্ববিদ্যালয়ের দল। ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের পূর্ব কাঞ্চনবাড়ি পঞ্চায়েতে আইন বিশ্ববিদ্যালয়ের 2 সদস্য প্রতিনিধি দল সার্বিক বিষয় খতিয়ে দেখেন। আগামী 24 জুলাই পর্যন্ত এই কর্মধারা চলবে। ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল। ম্যাচে প্রথম গোলটি করে ইংল্যান্ড 1-0 গোলে পিছিয়ে থাকা অবস্থায় প্রথমে অ্যাঞ্জো ফার্নান্ডেজ এবং পরে লাউতারো মার্টিনেজ 2টি গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দেন। ফাইনালে তারা স্পেনের মুখোমুখি হবে আগামী রবিবার। আজ দুপুর পর্যন্ত আকাশ সাধারণত মেঘলা থাকবে। উত্তর জেলায় অতি ভারী বর্ষণ সহ সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিপূর্ণাদেব বর্মা ভারত হাকতর তাই ব্রিটেনী বিশৃঙ্গ কথা লাইজাক রাং পুইসাতে বানিয়া কক খালাইমং সিইটি এ মিয়ানি সিমি সামুঙ্গ ফ্রাংজাখা আবুনি লগি হদানী নাইমথাং কক খালাইমং চলংখা আবুবাই ব্রিটেন ভারত হাকতনি সামং তাংনাই রকনি সেবসা বাঙ্গানো অলাইবুমা গনাং কক খালাইমং হাকতর কাইনিনি বিশিং কথালাই সামুং তাংমুঙ্গ তৈবক রাগ অঙ্গি বাজাওয়ানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা রাং পুইসাতে বানিয়া কক খালাইমং সিইটি এ তাই হদানী নাইমথাং কক খালাইমং ভারত হাকতর তৈ ব্রিটেনী বিশৃঙ্গ কাইসা নাং কুকমা গনাং লাইবুমা কেন্দ্রনি বানিয়াতে শ্রামকর মন্ত্রী পীযুষ গোয়েলনি হদালাম কাইসান শেয়ার খাই মোসাং মোদী সাকা সিইটি এ ভারত হাকতনি হুকবার খাইনাই সাক থানাইতে চিকন কসার মাজানি

0: ইসলাম খর শাক থানায় রকনি কতাল্লাম আচাইরিওয়ান মন্ত্রীবাক নরেন্দ্র মোদী খা হরিয়ানা জিন নিসিমি হাকতনি পুইলা হাইড্রোজেন ট্রেন চেঙ্গেরিওয়ান টংখর কাহাম গনাং অ ট্রেন জিন তাই সুনিপত নিবিসিংগ লাইসুয়ান তিনি রথযাত্রাতের আগরতলা নখবই হাস্তিনি জুদা জুদা থায় রথযাত্রানি যোগালিমুং নাহার জাখা আগরতলানি জগন্নাথ জিউ মান্ডব ইস্কন মান্ডব হরেকৃষ্ণ মান্ডব নিসিমি রথ চিঠিউই চিসা জাখা মন্ত্রী অক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তিনি লুকুরগ্ন রথ তেরনরগৈ খা কাহাম ইয়াফারকা খা কাহাম ইয়াফারমাব মন্ত্রী অক্র সাকা রথযাত্রা টংথারনি টংরাইদা চাসাজাক হুকুমুনি কথাং ফুনুকমারি অ তের ত্রিপুরানি কথালাইমুং থানচাতে বায়াবচারিনি মারি অ তেরনরগৈ হাস্তিনি বেবাক দিখিলনি বক্ত রথযাত্রা সংসাফাং কমিটি তেই টংকসং লুকুরগ্ন খা কাহাম ইয়াফারকা চিং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ আবনি লগিব বজতনি নাইমথাং তৈ টংকসাং তৈ রথের পাইনাব হাঙ্কর নাইকলফাং তৈ ত্রিপুরা হাস্তে চিং ফেরাং নাইখ্রাইনি সাকলাইচাক দাগিমুং তৈ নাইমথাং রাইদা ক্রাক খ্লাইয়ী মানিনা নব কবকমুং নারখা হাস্তে পুলিশনি খুকফাং লুকুমান জুমুং অফিসার রাজদীপ দেব সাকা আগরতলানি কাইচার থাইনি সিমি সারিগ অ রথ সজাগান যত রথ সমাবন পুলিশনি মরুকমুং টঙ্গান আবনি বাকি দাম নই নিসিমি হর দাম চুকু জরা আগরতলানি কিচাশেক লামাব নো এন্ট্রি রেজাক টঙ্গান হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু রথযাত্রা নরগৈ হাস্তেনি লুকুরগ্ন খা কাহাম ইয়াফারকা খা কাহাম ইয়াফারমাও হাস্তেফা সাকা অ তের টংথার্ন চাজাকনাই তৈ মতাইনি বিশিংগ করা খালকনি মারি দিয়াই মুংতৈ পৈতুক রাকনি বিশিংতৈ কথা রথ রাজাখনি লামাতৈ সজাকমানি বিশিংতৈ থানচানি হালকন ক্রাক খ্লাইয়ান হদানি টংকচাং হামক্রাইনি বাকি থানচাকে সামং তাংনাও খা বাচারওয়ান মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি বস্কাং নৈজি দক সালমারি ককটি সালনি ফুংদাম জিসাব আকাশবাণী মন কি বাত মান্দাব হাকতর তৈ বুই হাকতর নি লুকুরক বাই ককলাম সালাইয়ান অবঙ্গানি মন কি বাত নি ফিল সারা থামচি দক বেরেমনি পান্দা মন্ত্রীবক্রক লুকুরগ্ন বরকনি ওয়ান সকমা খাকামা কক মন কি বাত রহরনানি কবক খা মাই গভ ওপেন ফোরাম এবা নমো এপস লুকুরক ওয়ান সুক মুরগ্ন রহরই মানবায়ান মন্ত্রী অক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী সমীপেশু খা কসং লুকুরক্তেই হাপাং তাংসং নিবিসিংগ কাইসা নাং কুকমা গনাং ইয়াকলি গঙ্গৈ সামং তাঙ্গৈ তঙ্গহনৈ সাকা আবাবাই হাস্তিনি সাই সাই লুকুরক শাক নাইজাক মুং হদা হামক্রাইতেই জুদা জুদা শাক বাইথামনি জঞ্জাল সকমর মুঙ্গ জরাতেই চুবাচু মানাই তঙ্গ মিয়া আগরতলাব মুখ্যমন্ত্রী সমীপেশুনি ফিল্ড স্নীতি বেরেমন মানজাগৈ মন্ত্রী অক্রা অকক নশাকা মুখ্যমন্ত্রী সমীপেশু পান্দাব মন্ত্রী অক্রা মিয়া ভার্চুয়ালতে কাঞ্চনপুরনি লুকুরক বাই বরকনি জঞ্জালনি কক্ন সাইমান খা মন্ত্রী অক্রা মিয়া যোদ্ধ মুঙ্গৈ কাইশাক কতাল ওয়েবসাইট নব চেঙ্গৈ রেখা সংসদনি অধিবেশন ব্রী খাতিমুং বিল পাস খাইনা সানি বুসকাং সাল নই চিসাব দিল্লিনি যন্তর মন্তর গেরেপ লাইমুংনি সামুং বুতাংন কবক্ষা বেবাক ভারতনি ব্রী কংগ্রেস ত্রিপুরা প্রদেশ ব্রী কংগ্রেসনি আদং খড়ক চিবানী বদল দলসা অ সামুং বুতাঙ্গ মানজাগান কামিয়াম জাইনি লুকুরগ্ন রাংথংতৈ চুকজা খ্লাইনাব তাংচ্রু নাইখুং সাকথারি সামুং তাঙ্গৈ তঙ্গ হুনৈ সাকা তাংচ্রু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মিয়া শান্তির বাজার পুইলা বেরেমনি হুকবার তাংচ্রু সমিতি লিমিটেডনি বিশিনী কুথুম লাইমাবব তাংচ্রু বাবাইন চবানতেইব দশ হাজার খ্লাইনা হুকবার খ্লাইনাই রক্ন রাংথংতৈ হামক্রাই খ্লাইনা তে কামি রাংথংন ক্রাক খ্লাইনানো তৈব ফানবক্সিনৈ কক নারখা তাবুক হাইম কাপ ফুটবলনি ককতুমা ফুটবল হায়ুং কাপনি উলনৈ সেমিফাইনেল আর্জেন্টিনা ইংল্যান্ড মেচেনৈ ফাইনেল কাসাকা মেচ পুইলা গোল খ্লাইকা ইংল্যান্ড সা বুকজা গোল বাই উকলগ তংজাক তংহালগ পুইলা এনজু ফার্নান্ডেস তে উল লাউতারু মার্টিনেস গোল কাইনি রুই বদলন কপ্লাই খ্লাইও ফাইনেল বরক স্পেন বাই থঙ্গান বুসকাং ককতিশাল তাবুক নবর তিবারনি ককতুমা তিনি দিবর জরা নখা কিচাশেক মনাকজাক তঙ্গান বুসকাং দামনৈ চিব্রৈ সালচি হাঙ্কর তৈ হাস্তিনি বেবাক হাঙ্কর কিচানি সিমি বুং খর খরকে ওয়াতৈ ওয়াওয়ান হনৈ হজাক মুংখ্লাইকা নবার তিবার নাইখং তিনি সালনি তুংমারি সাকাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গান তিনি আইচুগ খামানি তুংমারি তংমানি নৈচিবা দশমিক দক ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আবাই এঙ্গান সানজা দামসনি দামৈ সতি ব্রৈচিবাও
1: আকাশবাণী আগরতলা।

0: নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা। অভিজ্ঞাপনের সকালে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ রয়েছে আমি ইতিকণা, এবং আমার সঙ্গে রয়েছে
1: আমি কোয়েল।

0: রথযাত্রা শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল সেই কাঠের রথ, অগণিত মানুষের টান আর জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত আকাশ বাতাস। পুরী থেকে শুরু করে মহেশ কিংবা আমাদের পাড়ার ছোট্ট রথ, সবখানে যেন একটা উৎসবের আমেজ। কিন্তু বন্ধু, এই রথযাত্রা কি শুধু একটা ধর্মীয় উৎসব, নাকি এর ভেতরে লুকিয়ে আছে জীবনের এক গভীর দর্শন?
1: উপনিষদে বলা হয়েছে, আমাদের এই শরীর হলো রথ, আত্মা হলো রথী, আর বুদ্ধি হলো সারথী। আমাদের ইন্দ্রিয়গুলো যেন ঘোড়া। চিন্তা করে দেখুন তো, আমাদের জীবনটাও তো অনেকটা রথেরই মতোই। আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি, কখনো চড়াই কখনো উতরাই। রথের চাকা যেমন থেমে থাকে না, জীবনের চাকাও তেমনি গতিশীল। কিন্তু আমরা কি আমাদের জীবনের সারথিকে ঠিকঠাক পথ দেখাতে পারছি, নাকি ইন্দ্রিয়ের ঘোড়াগুলো আমাদের ভুল পথে নিয়ে যাচ্ছে? আজকের দিনটা রথযাত্রা, ভীষণ নস্টালজিক তাই না? আকাশে মেঘের আনাগোনা, বাতাসে একটা গন্ধ, ঠিক যেন ছোটবেলার রথযাত্রার সেই দুপুরগুলো।
0: জানেন, আজও যখন রাস্তা দিয়ে যেতে যেতে কোনো রথ চোখে পড়ে, মনের কোণে যেন একটা ছোট বাচ্চা জেগে ওঠে। সেই কাগজের ফুল দিয়ে সাজানো রথ, হাতে একটা ছোট লাঠি, আর পাড়ার সব বন্ধুদের সাথে রথের দড়ি ধরে দৌড়াদৌড়ি। তখন মনে হতো, রথটা বুঝি সত্যি আমাদের, আর সেই আমাদেরকেই টেনে নিয়ে যাবে কোনো এক রূপ কথার দেশে।
1: রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় বারবার শৈশবের সেই সারল্যকে খুঁজেছেন। আজকের এই রথযাত্রার দিনে কবির একটা কবিতার কথা খুব মনে পড়ছে, যা আমাদের সেই ছোটবেলার রথযাত্রার দিনগুলোকে মনে করিয়ে দেয়। ওগো শিশু, তুই যখন রথের উপর চড়বি, সবাই মিলে রাস্তা দিয়ে ছুটবি। কেমন করে হাসবি রে তুই, কেমন করে গাইবি গান, সেই আনন্দের স্রোতে ভাসিয়ে দেব আমার সকল বিষাদ ম্লান।
0: রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন, জীবন মানেই তো যাত্রা, রথযাত্রা আমাদের সেই গতিরই প্রতীক। আপনি আজ যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, নিজের ভেতরের শিশুটিকে একবার ডাক দিন তো। আজ রথের দড়িতে হাত দেওয়ার সময় একবার সেই ছোটবেলার কথা ভাববেন, দেখবেন আপনার মনের সব জড়া জীর্ণ ক্লান্তি যেন রথের চাকার সাথে সাথেই ধুলোয় মিশে গেছে।
1: জীবনের পথে চলতে চলতে

আমরা অনেকেই ক্লান্ত হয়ে পড়ি। মনে হয় রথের চাকাটা যেন আর এগোতে চাইছে না। কিন্তু মনে রাখবেন, জগন্নাথ মানে জগতের নাথ, যিনি জগতের সব মানুষের বেদনা বোঝেন। রথযাত্রার এই শুভ লগ্নে আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা হিংসা ত্যাগ করব, মানুষের পাশে দাঁড়াব এবং রথের চাকার মতোই অবিরাম এগিয়ে যাব আলোর পথে। আজকে অভিজ্ঞাপন পর্ব থেকে আপনাদের প্রত্যেকের জন্য রইল রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা।

0: भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते। टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जीत और टीबी की हाल।
2: निक्षय मित्र इस अभियान में एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: বিজ্ঞাপন বিরতির পর আবারও আরো একবার স্বাগত জানাচ্ছি আজকের বিজ্ঞাপন পর্বে। এবারে চোখ রাখব ইতিহাসের পাতায়। আজ 16 জুলাই। আজকের দিনে 1856 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিরলস প্রচেষ্টায় লর্ড ক্যানিং এর সরকার হিন্দু বিধবা বিবাহ আইন অর্থাৎ হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট পাস করেন, যা ভারতের সমাজ সংস্কারের ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ। আজকে দিনে 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে অবিভক্ত বাংলার খুলনা জেলার বাগেরহাটে প্রথম ব্রিটিশ পণ্যদ্রব্য বর্জন আন্দোলন শুরু হয়েছিল। আজকে দিনে 1932 সালে ভারতবর্ষের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে গবেষণার জন্য ইন্ডিয়া রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। আজকে দিনে 1954 সালে মাহে থেকে ফরাসি শাসনের অবসান ঘটে, আনুষ্ঠানিকভাবে সেখানকার শাসনভার জনগণের কাছে হস্তান্তরিত করা হয় এবং ভারতীয় পতাকা উত্তোলন করা হয়। আজকে দিনে এয়ার চিফ মার্শাল প্রতাপ চন্দ্র পাল 1969 সালে ভারতীয় বিমান বাহিনীর ইন্ডিয়া কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। আজকের দিনে 1981 সালে ভারত একটি পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করেছিল।
4: 1996 সালে ঠিক আজকের দিনেই নর্মদা উপত্যকার 4 রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্র সর্দার সরোবর বাঁধের উচ্চতা 436 ফুট পর্যন্ত বাড়ানোর বিষয়ে একটি ঐক্যমতে পৌঁছায়। 1999 সালে ঠিক আজকের দিনেই মথুরার কাছে দিল্লিগামী জিটি এক্সপ্রেস এবং একটি মালগাড়ির সংঘর্ষে 17 জন প্রাণ হারান এবং 200+ মানুষ আহত হন।
3: এবারে এক নজরে দেখে নেব আজকের দিনে কারা জন্মগ্রহণ করেছিলেন এবং কাদের আমরা হারিয়েছি। আজকের দিনে 1878 সালে রাধা গোবিন্দচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন

ভারতের একজন প্রখ্যাত জ্যোতির্বিদ, তাকে ভারতের আধুনিক জ্যোতির্বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ মনে করা হয়। তিনি অনেক নতুন নক্ষত্র এবং পরিবর্তনশীল তারা পর্যবেক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছিলেন। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 1909 সালে অরুণা আসফ আলী, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক নির্ভীক সংগ্রামী এবং সমাজকর্মী। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনে তিনি বোম্বের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে ভারতীয় জাতীয়

0: ভারতের স্বাধীনতা সংগ্রামের এক নির্ভীক সংগ্রামী এবং সমাজকর্মী। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনে তিনি বম্বের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করে বিশেষ পরিচিতি পান। পরবর্তীকালে তিনি ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন। আজকে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1917 সালে জগদীশচন্দ্র মাথুর। অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী আধুনিক হিন্দি নাট্যকার এবং লেখক, তার লেখা নাটক এবং সাহিত্যকর্ম ভারতীয় নাট্যমঞ্চে এক নতুন ধারার সূচনা করেছিল।
1: ঠিক আজকের দিনেই মির্জা মোহাম্মদ সাঈদ, তিনি একজন বিখ্যাত বাঙালি লেখক ছিলেন, আজকের দিনে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যু বাংলা সাহিত্য জগতের এক বড় ক্ষতি ছিল। ডক্টর সত্যেন্দ্রনাথ বসু, তিনিও 16 জুলাই মৃত্যুবরণ করেছিলেন।
0: এ ছিল আজকের ইতিহাসের পাতায় ঘটে যাওয়া বিশেষ কিছু ঘটনাবলী। এবারে জানিয়ে দেব, চিঠিপত্রে যাবার আগে অভিজ্ঞাপন অনুষ্ঠানে জুলাই মাসের দ্বিতীয় পক্ষের বিষয়। জুলাই মাসের দ্বিতীয় পক্ষের বিষয় অত কিম, আমাদের মেইল আইডি রেডিও আগরতলা @gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। বিষয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, জীবন দর্শন, স্মৃতিচারণ, ভাবনা কিংবা সৃজনশীল লেখা আজ থেকে পাঠ্যচিঠির বিষয়।
1: এবারে লিখছি তোমায় পর্বের প্রথম চিঠিখানি পড়ে শোনাচ্ছি। চিঠিখানি লিখেছেন সর্বেশ্বর পাল, উমাঙ্গান মাহেশ হুগলি থেকে। প্রিয় বিজ্ঞাপন আকাশবাণী আগরতলা সাথী, আজকের সমস্যা সংকুল জীবনে পা ফেলতে হয় মেপে মেপে, একটা ভুলেই পিছিয়ে পড়তে হয় কয়েক যোজন। প্রতিদ্বন্দ্বিতা এত তীব্র যে নিজের শিক্ষাগত যোগ্যতার নিরিখে কাজ জোগাড় করতে পারেন মুষ্টিমেয় সামনের সারির কয়েকজন মাত্র, তারপরে বাকিদের জন্য থাকে অস্তিত্ব রক্ষার লড়াই। আর তাদের ভিতরেও কর্মক্ষেত্র নির্ধারিত হয় খুব সাধারণ মানের কোনো পদে। কিছুদিন আগে খবরের কাগজে দেখেছিলাম রেলের গ্যাংম্যান পদে স্নাতক এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাও কেউ কেউ আবেদন করেছিলেন। তোমার বিষয় ভাবনার আলোকে এমন পরিস্থিতিতে ডিগ্রির চিন্তায় যদি কেউ চাকরিটা গ্রহণ না করে, তার জীবনে আরও ধৈর্যের সাথে অনিশ্চিত অপেক্ষা করে থাকতে হয়। যিনি তা করেন তিনি ব্যর্থ হতেও পারেন, আবার নাও হতে পারেন, পরিবর্তে ব্যবসা বা ঠিকাদারিও করতে পারেন। তাই অথ কিম, সেই চিন্তার ভার নিজের মতো করেই প্রত্যেকের ভাবনায় থাকা উচিত, আর এ বলেই আমার অভিমত। সবাইকে শ্রাবণী শুভেচ্ছা জানিয়ে বার্তা শেষ করলাম। বিনীত সর্বেশ্বর পাল, উমাঙ্গন মাহেশ হুগলি।
2: বনু দুবরাজপুর, সিমলা পাল, বাঁকুড়া থেকে সুনীল বরণ কালিন্দি।
3: দিলি তো ঘুমটা ভাঙে, এই বয়সে ঘুমের কত জ্বালা জানিস, আসতেই চায় না। আর দুপুরে জিমিয়ে নিলে তো বলারই নেই, রাতে চোখ দাঁড়িয়ে যাবে। অনেক কষ্টে ঘুমটা এসেছিল, আর এমনি তুই দিলি ভাঙিয়ে। এবারে চুরির মতো কিছু নেই বাপু, তুই অন্য কোথাও ট্রাই কর।
4: আগে আমি চোর নই।
3: তবে তবে তুই কোন লাট সাহেবের বাচ্চা? হ্যাঁ, ধরা পড়ে গিয়ে এখন 7000 টাল।
4: আগে আমি জমরাজ।

0: আগে আপনার আউট হওয়ার সময় এসেছে। আপনি একটু চোখ বুঝলেই আমি হালকা করে একটা হার্ট অ্যাটাক দিয়ে
1: সেগুনে বালি। আমি এখন 99 নট আউট, সেঞ্চুরি করে অন্য প্রশ্নকে তবেই আউট হব। ততদিন তুই গোপে তেল দিবি যা।
0: কিন্তু চিত্রগুপ্তের খাতায় যে
1: গুলি মারি, চিত্রগুপ্তের খাতায় নাতি নাতনিরা অনেক প্ল্যান করে আছে, আমি ওদের নিরাশ করব নি। অন্য প্রশ্ন খেয়ে তবেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যাব। ততদিন তুই কড়ি কাটবো।
0: কিন্তু বিধির বিধানে যে স্পষ্ট লেখা, আজ ঘুমের মধ্যে আপনার
1: আজ আমি ঘুমলে তো জেনে বুঝে সেটি আর হচ্ছে না বাছাধন।
0: অত কিম
1: শোন, আজ আমার ঘুম হবে না, জেগেই কাটাতে হবে। একা একা জেগে থাকো বিরক্তিকর। তুই বলো আজ সারা রাত তোদের ওখানে গল্প শোনা।
0: না না, আমার ওখানে কোনো গল্প নেই।
1: নেই তাহলে আমাদের গল্প শোন। আমার তিন ছেলে আর দুই মেয়ে, এদের ঘরে সব মিলিয়ে 9 জন নাতি নাতনি।
0: এই রে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি।
1: শোন শোন, মেজো ছেলে আমেরিকায় থাকে, ওর দুই মেয়ে ওখানে পড়ছে। বড় ছেলের ঘরে নাতি থাকে বেঙ্গালুরুতে।
2: আরে
1: আরে আরে, যাসনি শুনে যা, অনেক কথা আছে, বলে যা। অত কি
3: পরের চিঠিখানি লিখেছেন মনোনী দলুই, পূর্ব মেদিনীপুর জেলা, বৃন্দাবন থেকে। লিখছেন এরপর বিষণ্ণ দিন বাজে না মনোবিন, অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন। আসলে জীবন একে দীর্ঘ নদীর মতো, এক ঘাটে নোঙর ফেলতেই আবার ডাক আসে অন্য ঘাটের। জীবন একটা অসমাপ্ত পাণ্ডুলিপি, যার একটা অধ্যায় শেষে লেখা থাকে অত কিম, অর্থাৎ এরপর কি। পরীক্ষার খাতা জমা দেবার পর প্রথম মাইনের ঘাম হাতে পেয়ে কর্মজীবনের শেষে চেয়ার ছাড়ার সময় প্রতিবারই বুকের ভেতর একটা নিঃশব্দ প্রতিধ্বনি বাজে, এরপর অত কিম। শুধু দার্শনিক বলি নয় বা শুধু প্রশ্ন নয়, নিজের প্রতি সমাজ সময়ের প্রতি দায়িত্ব বটে। এই প্রশ্ন অহংকার ভেঙে বিনয় শেখায়, স্থবিরতার বিরুদ্ধে হওয়া প্রতিবাদের ভাষা এটি। দেখেছি অনেকে জীবন সায়ান্নে এসে নতুন ভোরের সূচনা করেছেন, 50-এর তুলির আঁচড়ে ক্যানভাস ভরিয়েছেন, অবসরের পর একাকিত্ব কাটাতে গিটার মাউথ অর্গান শিখছেন, 60-এর সমাজ গড়ে তুলতে চেয়েছেন, সঞ্চিত অভিজ্ঞতার পুঁজি দিয়ে পরবর্তী প্রজন্মের জন্য সেতু বেঁধেছেন। আজকের দুনিয়ায় সময় বড্ড দ্রুত, আজকে টেকনোলজি কালকে পুরনো। এই দ্রুত পরিবর্তনে যে মানুষ নিজেকে পুনরায় আবিষ্কার করতে পারে সেই টিকে যায়। আসলে সমাপ্তি বলে কিছু নেই, প্রতিটি ইতি নতুন উপক্রমণিকার প্রথম লাইন। অত কিম প্রশ্নটি যতদিন থাকবে ততদিন মানুষ থামবে না, স্বপ্ন দেখবে, শিখবে, এগিয়ে যাবে। কারণ প্রশ্ন ফুরলেই জীবন ফুরায়, প্রশ্ন থাকলে পথ তৈরি হয়। আর তাই তারপর এই প্রশ্নের উত্তরে হেমন্ত মুখোপাধ্যায় গান "তারপরে পৃথিবীতে আধারের ধূপছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জনও থামবে।"

0: tu visto. লিখছি তোমায় পর্বে সবশেষ চিঠিখানি লিখেছেন পশ্চিম বর্ধমান থেকে অরূপ সরকার। প্রিয় বিজ্ঞাপন, সংগ্রাম করে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন। শুধুমাত্র মানুষই এই জীবনযুদ্ধে সামিল নয়, জীবজন্তু থেকে পশু পাখি সবাইকেই বেঁচে থাকতে হয় এই সংগ্রামের মাধ্যমেই। যতদিন এই পৃথিবীর মাটিতে মানুষসহ সমস্ত প্রাণীকুল জীবিত থাকবে, ততদিন লড়াই হবে সঙ্গী। এই নিয়মের ব্যতিক্রম হওয়ার নয়। আর বলাই বাহুল্য যে লড়াই মানে সেখানে হার জিত থাকবেই। শুধুমাত্র একটি সংগ্রামে জেতাই শেষ কথা নয়, একটার পর আরও একটা সংগ্রাম কিন্তু লেগেই থাকবে। আর জয়লাভের চেষ্টাও করতে হবে, পরাজয় হবে ভেবে পিছিয়ে গেলে মোটেও চলবে না। এই প্রসঙ্গে স্কটিশ রাজা রবার্ট দ্য ব্রুস এবং মাকড়সার কাহিনী উল্লেখ করতেই হয়, যেখানে স্কটিশ রাজা ইংল্যান্ডের রাজার নিকট পরাজিত হয়ে গুহার অভ্যন্তরে আশ্রয় গ্রহণকালে লক্ষ্য করেন যে একটি মাকড়সার বারংবার ব্যর্থতার পর শেষ পর্যন্ত তার বাসা নির্মাণে সফলতা। তিনি এটি প্রত্যক্ষ করে আত্মবিশ্বাস ফিরে পান এবং পরবর্তীকালে ইংল্যান্ডের রাজার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভও করেন। তাই জীবন জয় যেমন জীবনে থাকবে, ঠিক তেমনি থাকবে পরাজয়ও। কিন্তু পরাজয়ের পর যদি আমরা অত কিম এই প্রশ্নের উত্তর খুঁজতে এগিয়ে যাই, তবেই কিন্তু এগোনোর পথ পাওয়া যাবে। থেমে যাওয়া নয়, প্রতিটি ব্যর্থতাকে নতুন সূচনা হিসেবে গ্রহণ করাই জীবনের প্রকৃত মন্ত্র। কারণ সাফল্য তাদেরই ধরা দেয় যারা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে জানে। নমস্কার, আনতে অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান।
1: এবারে জানিয়ে দিচ্ছি কাজের খবর। সিএসসিই গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেডের অধীনে আধার সুপারভাইজার এবং অপারেটর পদে নিয়োগ করা হবে, কর্মস্থল পশ্চিম ত্রিপুরা। এক বছরের চুক্তিভিত্তিক, আবেদনের শেষ তারিখ 20 জুলাই 2026। শিক্ষাগত যোগ্যতা 12 পাস অথবা মাধ্যমিক, তাছাড়া 2 বছরের আইটিআই অথবা মাধ্যমিক, 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা। বয়স ন্যূনতম হতে হবে 18 বছর। অতিরিক্ত যোগ্যতা ইউআইডিএআই অনুমোদিত আধার অপারেটর সুপারভাইজার সার্টিফিকেট বাধ্যতামূলক। বেসিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে। ত্রিপুরা সরকারের নির্ধারিত সেমি স্কিল্ড কর্মীদের ন্যূনতম মজুরি অনুযায়ী বেতনক্রম। আবেদন করতে হলে সিএসসির অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালে অনলাইনে আবেদন করতে হবে। http://cse.gov.in।
0: এবারে রয়েছে তথ্য। রথযাত্রা উৎসব উপলক্ষে রাজ্য পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, আগরতলায় 8 জায়গা থেকে বিকেলে রথযাত্রা ভিড় হবে। প্রত্যেক রথযাত্রায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এজন্য বেলা 2 থেকে রাত 9 পর্যন্ত আগরতলায় বেশ কিছু রাস্তায় নো এন্ট্রি বসানো হবে। তিনি জানান, বিকেলে জগন্নাথজিউ মন্দির, মঠ চৌমুনির ইস্কন মন্দির, আশ্রম চৌমুনির ইস্কন হয়ে হরে কৃষ্ণ মন্দির, লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দির, সেন্ট্রাল রোডে শিববাড়ি মন্দির, রাধানগরে রাধামাধব বাড়ি মন্দির এবং মোটর স্ট্যান্ডে শ্রী শ্রী নরসিংহ মন্দির এবং ধলেশ্বরে গৌরনিতায় আশ্রম থেকে রথযাত্রা বের হবে। রথযাত্রা নিরাপদভাবে শেষ করতে প্রস্তুতি দেখছেন জেলা শাসক। উল্লেখ্য, আজ থেকে 9 দিনব্যাপী রথযাত্রার মধ্য দিয়ে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর বিগ্রহ লোক সমাগমে আনা হবে। আগামী 24 জুলাই পূর্ণ রথযাত্রার মধ্য দিয়েই শেষ হবে রথযাত্রা উৎসব।
1: কেউ 85 শয্যাশায়ী, কেউ 70-এও দিব্যি ফিটফাট, কাজ করছেন, ঘুরছেন, এমনকি পাহাড়ি রাস্তায় হাঁটছেন। 50 পার করলে পুরুষ এবং মহিলা দুজনের শরীরই বদল আসে। 45 থেকে 55

0: বছরের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন হয় মহিলাদের শরীরে। ইস্ট্রোজেন এবং বিভিন্ন রকমের হরমোনের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় শরীর মনে তার ধাক্কা লাগে। কার্ডিওভাস্কুলার ডিজিজ, ওবিসিটি, মেটাবলিক সিন্ড্রোমের মতো সমস্যা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। পুরুষদের শরীরেও নানা হরমোনের মাত্রা ধীরে ধীরে কমে যায়, ফলে পেশী ক্ষয় হয়, হাড় দুর্বল হয়ে যায়, অনেক খিটখিটে হয়ে যান। এই বয়সেও কিভাবে নিজেকে ফিট রাখবেন চলুন আজকে জেনে নিচ্ছি। বয়স বাড়বে বয়সের নিয়মেই, তা সত্ত্বেও জীবনযাপনে বিশেষ কিছু কৌশল রপ্ত করলে বার্ধক্যের অভিঘাত সাময়িকভাবে কিন্তু ঠেকিয়ে রাখা যাবে। 50 পার করেও দিব্যি চন্দনে রাখতে পারবেন নিজেকে। তার জন্য কি করতে হবে? পানীয় হিসেবে কফি অত্যন্ত উপাদেয়। পরিমিত কফি শরীরে শুধু অ্যান্টিঅক্সিডেন্টের যোগান দেয় না, ক্যাফিন স্নায়ু সতেজ রাখতেও সাহায্য করে। একাধিক গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত এবং পরিমিত কালো কফি খেলে কোষে বার্ধক্যের গতি স্লথ হয়। শরীর চর্চার কিছুটা আগে এক কাপ কফি খাওয়া যেতে পারে, তবে রাতের দিকে বা ঘুমানোর আগে কিন্তু কখনোই নয়। মহিলাদের খাদ্য তালিকায় বিশেষত একটি করে বেদানা থাকা দরকার। বেদানায় রয়েছে উদ্ভিজ পলিফেনল, অন্ত্রে থাকা ব্যাকটেরিয়া এই পলিফেনলগুলিকে ইউরোথিলিন লিথিনে পরিণত করে, যা 50 পরে মহিলাদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রা কমতে থাকে। পাশাপাশি উপাদানটির ইস্ট্রোজেন হরমোনের ভারসাম্য রক্ষা করার ক্ষমতা কিন্তু রয়েছে। পুষ্টিবিদরা বলেছেন শুধু বেদানা নয়, তালিকায় রকমারি ফল রাখাও কিন্তু জরুরি।
1: এবারে জানিয়ে দিচ্ছে আবহাওয়ার বিজ্ঞপ্তি আগরতলা তার পার্শ্ববর্তী এলাকায়। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানাচ্ছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 33 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 25.6 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 61%।
0: আজকের এই আকাশের মনের খবরের মধ্য দিয়ে অভিজ্ঞাপন পর্বটি এখানেই শেষ করছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কোয়েল ভট্টাচার্য,
1: আমি ইতিকণা মুখোপাধ্যায়। আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং তার ঠিক পরেই রয়েছে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

100.6 মেগাহার্জ এফএম উচ্চান্ততে আরও একটি নতুন সকালে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের। আমি আরজে কোয়েল। আজ দিনটি একটু অন্যরকম, কারণ আজ রথযাত্রা। শুরুতেই রইল আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা। রথের মতোই যেন আমাদের জীবনের গতি, জীবনের সারথি সুন্দর থাকে, ভালোভাবে আমাদের জীবনটা চলে যায়, সেই শুভকামনাকে সঙ্গে রেখে আরও একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এফএম উচ্চান্তর প্রভাতী অনুষ্ঠানে।

যদিও আজকের সকালটা একটু রোদ ঝলমলে, কিন্তু বিগত অনেক দিন ধরেই কিন্তু আমরা রোদের দেখা পাইনি। সারাক্ষণ দিনরাত খালি বৃষ্টি হয়ে চলছিল। আকাশ যখন মেঘে ঢেকে যায়, টিনের চালে টুপটাপ বৃষ্টির শব্দ পড়ে, জানলার কাছে জলের রেখা আঁকে, ঠিক তখনই একটা গান আমাদের ভীষণ আপন হয়ে ওঠে। বৃষ্টির দিন মানে শুধু ভেজা রাস্তা নয়, বৃষ্টির দিন মানে ছোটবেলার কাগজের নৌকা, স্কুল ছুটির আনন্দ, মায়ের বানানো গরম চা আর পেঁয়াজি, বারান্দায় দাঁড়িয়ে দূরে হারিয়ে যাওয়া বৃষ্টির পর্দা, আর বড় হয়ে সেই একই বৃষ্টি কখনো ফিরিয়ে আনে কিছু মুখ, কিছু প্রকাশিত অনুভূতি। আর এই বৃষ্টির দিনে যদি বলি আপনাকে যে আপনাদের কোন গানটা বেশি শুনতে ইচ্ছে করে, তাহলে অনেকগুলো গানই হয়তো বা থাকবে, তার মধ্যে একটা গান চলুন আপনাদের জন্য শোনাই। আর এই গানটির মধ্য দিয়ে আজকের শুরু করব তোমার গান শোনাবো পর্বটি।

বাংলা গাথুনী গানের ইতিহাসে এমন কিছু কণ্ঠ রয়েছে যাদের গান সময়ের সীমানা পেরিয়ে আজও সমান আবেগ নিয়ে মানুষের হৃদয়ে বেঁচে আছে। সত্যজিৎ মুখোপাধ্যায় সেই বিরল শিল্পীদের মধ্যে একজন। তার কণ্ঠে ছিল কোমলতা, গভীরতা এবং অনুভূতির অসাধারণ প্রকাশ। প্রেম, বিরহ,

এবং অনুভূতির এক মিশেলই ছিল তার কণ্ঠ। প্রেম বিরহ আশা কিংবা জীবনের ছোট ছোট অনুভূতি সব কিছুকেই তিনি গানের মাধ্যমে জীবন্ত করে তুলেছিলেন। শুধু একজন গায়ক নয়, তিনি ছিলেন সুরের এক নিবেদিত সাধক। শাস্ত্রীয় সঙ্গীতের মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে তিনি আধুনিক বাংলা গানকে দিয়েছিলেন এক স্বতন্ত্র মাত্রা। তাই তার গান শুনলে মনে হয় প্রতিটি শব্দ যেন হৃদয়ের গভীর থেকে উঠে আসছে। আজকে তোমায় গান শোনাব পর্বে আপনাদেরকে শোনাব সতীনাথ মুখোপাধ্যায়ের গান এবং শুনব তার জীবনের গল্প। আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে কোয়েল, আর এই পর্বটি নিয়ে থাকব সকাল 9:10 পর্যন্ত।

তার জন্ম ১৯২৫ সালে ভারতের লখনৌতে। তার বাবা তারকচন্দ্র মুখোপাধ্যায়। পিতার চাকরি সূত্রে লখনৌতে জন্ম হলেও ছোটবেলাতেই সতীনাথ চলে আসেন হুগলির চুঁচুড়ায়। এখানেই তার বেড়ে ওঠা, বিয়ে পর্যন্ত লেখাপড়া সম্পূর্ণ করেন। এরপর এমএ পড়ার জন্য কলকাতা আসেন। পড়া শেষে কর্মজীবনে যোগদান করেন কলকাতার অ্যাকাউন্টস জেনারেল এ। আধুনিক বাংলা গান, নজরুল সঙ্গীত, গজল শিল্পী হিসেবে পরিচিত ছিলেন তিনি।

একজন শিল্পীর প্রকৃত পরিচয় তার জনপ্রিয়তায় নয়, তার গানের দীর্ঘস্থায়ী আবেদনে। আজও নতুন প্রজন্মের অনেকেই সতীনাথ মুখোপাধ্যায়ের গান শুনে মুগ্ধ হন, কারণ ভালো গান কখনো পুরনো হয় না। তার উচ্চারণ ছিল অত্যন্ত স্পষ্ট, আবেগ ছিল সংযত, আর সুরের প্রতি নিষ্ঠা ছিল অনন্য। তাই তার প্রতিটি গান যেন এক একটি গল্প, এক একটি অনুভূতির ডায়েরি। বাংলা গানে সমযুগের কথা উঠলেই যাদের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় তাদের মধ্যে সতীনাথ মুখোপাধ্যায় ছিলেন অন্যতম।

জীবনে অনেক কিছু বদলে যায়, কিন্তু কিছু কণ্ঠ কখনো পুরনো হয় না, কিছু গান কখনো ফুরিয়ে যায় না। সতীনাথ মুখোপাধ্যায়ের গান সেই চির সবুজ স্মৃতিরই অংশ। তার গানে

যেমন প্রেম আছে তেমনি আছে বিচ্ছেদের ব্যথা, আছেও অপেক্ষা, আছে স্বপ্ন, আছে জীবনের সহজ সরল সৌন্দর্য। তাই তার গান শুধু শোনা যায় না, অনুভব করা যায়। অনেকেই বলেন চোখ বন্ধ করে তার গান শুনলে যেন অন্য এক সময়ে পৌঁছে যাওয়া যায়, যেখানে ব্যস্ততা নেই, আছে শুধু সুর আর তার অনুভূতি।

তার কর্মজীবনের শুরুর দিকে একটি জলসায় ওনার রাগপ্রধান গান শুনে মুগ্ধ হন শাস্ত্রীয় সঙ্গীতের প্রবাদ প্রতিম ওস্তাদ বারে গোলাম আলী খান। তিনি সতীনাথবাবুকে জড়িয়ে ধরে বলেছিলেন, তু সতীনাথ নেহি শিরনাথ হ্যায়, ক্যা গানা গায়া বেটা। 1940-এর দশকের শুরুতে তার গানের রেকর্ড বেরোলেও দীর্ঘ সময় তাকে কঠিন সংগ্রাম করতে হয়। এমনকি এক রেকর্ডিং স্টেশনে নতুন শিল্পী তকমা দিয়ে তাকে একজন গিটারবাদকের সঙ্গটুকু পর্যন্ত দিতে অস্বীকার করা হয়েছিল। ব্যক্তিগত জীবনে সতীনাথ সঙ্গীত শিল্পী উৎপলা সেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন 1968 সালে। সম্পর্ক তো এক আধ বছরের নয়। উৎপলা যখন বেণু সেনের ঘরণী তখন

0: থেকে তাদের সম্পর্ক। তিনজনের বন্ধুত্বতা হৃদ্যতা কখনো যেন টাল খায়নি একটিবারের জন্য। 1965 সালে 13 নভেম্বর বেনু সেনের অকাল মৃত্যুর পর তার মায়েরই উদ্যোগে সতীনাথ বিয়ে করেছিলেন উৎপলাকে। তারপর জীবন চলেছে নানা বাঁক পেরিয়ে। উৎপলার সঙ্গে সতীনাথের যখন বিয়ে হয় খুব ইচ্ছে ছিল যদি একটি মেয়ে হতো, আপত্তি ছিল না উৎপলারও। কিন্তু প্রথম পক্ষের ছেলে বাবুন যে তখন সদ্য যুবক, তাকে সতীনাথ পুত্র স্নেহে কোলে পিঠে আল্লাদে আল্লাদে বড় করছেন। তার যদি মনে লাগে তাই নিজের ইচ্ছেটাকে চাপা দিয়েছিলেন, তাই কাপড়ের গার্গিই ছিল সতীনাথের মেয়ে। দিনের বেলা সে থাকত আলমারিতে, রাতে ঘুমোতে যাবার আগে মেয়েকে বের করে গায়ে মাথায় হাত বুলিয়ে চুল আঁচড়ে কাপড় জামা করে ফিরিয়ে দিতেন তার আলমারির বিছানায়। আদুরে অভিমানী উৎপলার একবার সহ্য হয়নি। তুমি কেবলই তো গার্গিকে নিয়ে আছো, আমার দিকে ফিরেও তাকাও না, ছিঁড়ে কুটি কুটি করে দোতলার বারান্দা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তাকে। কষ্ট পেয়েছিলেন সতীনাথ, বিড়বিড় করে শুধু বলেছিলেন, তুমি আমার গার্গিকে ছিঁড়ে ফেললে, তার বাইরে কিছুই না।
1: কই বসেছিলেন কবি, তখন শেষ বিকেল, দূরে সারিবদ্ধ গৃহ, আদিগন্ত বিলের জল লাল।

দেখতে দেখতে কিন্তু তোমার গান শোনাবো পর্বের একদম শেষ দিকে চলে এসেছি। 1992 সালের 13 ডিসেম্বর সতীনাথ মুখোপাধ্যায় কলকাতার পিজি হাসপাতালে বক্ষব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। 2000 সালে কোলন ক্যান্সার হল উৎপলার, আবার অপারেশন, বাড়ি ফিরলেন, কিন্তু দিনে দিনে বন্দি হয়ে পড়লেন বিছানায়। এই ধারাবাহিকতায় 2005 হাসপাতালে কোমার মধ্যেই চলে গেলেন উৎপলা সেন। কি অদ্ভুত, বেণু সেন আর সতীনাথ মুখোপাধ্যায়ের চলে যাওয়ার দিনটির মতো সেদিনও কিন্তু ছিল 13 তারিখ। কিংবদন্তি সঙ্গীত শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, গীতিকার, সঙ্গীত পরিচালক এবং কণ্ঠশিল্পী সঙ্গীত পরিপন্থায়।

এই গানটির মধ্য দিয়ে আজকের তোমায় গান শোনাবো পর্বটি এখানে শেষ করছি। এবারে সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় মন্ত্রিসভা উত্তরপ্রদেশের জাতীয় মহাসড়ক 19 এবং বারাণসীর রিং রোডের মধ্যে 46 কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি 6 লেনের গ্রিনফিল্ড এলিভেটেড করিডোর নির্মাণ প্রকল্পে গতকাল অনুমোদন দিয়েছে। নয়াদিল্লিতে কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, এই প্রকল্পের মোট ব্যয় 14,400 কোটি টাকারও বেশি। রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এবং স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় ধলাই জেলা হাসপাতালে ধলাই জেলার যুবক যুবতীদের জন্য জেরিয়াট্রিক কেয়ার গিভার প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। গতকাল কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত চৌধুরী ভার্চুয়ালি এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। আজ রথযাত্রা উৎসব। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগরতলার জগন্নাথ জিও মন্দির, ইস্কন মন্দির, হরে কৃষ্ণ মন্দির সহ 8 জায়গা থেকে সুসজ্জিত রথের আয়োজন করা হয়েছে। গ্রামীণ এলাকার জনগণের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে সমবায় দপ্তর ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন সমবায় মন্ত্রী শুকনাচরণ নুয়াতিয়া। গতকাল শান্তিরবাজার প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় তিনি এই আন্দোলনকে আরও গতিশীল করা, কৃষকদের আর্থিক উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার উপরও গুরুত্ব আরোপ করেন। আজ দুপুর পর্যন্ত আকাশ সাধারণত মেঘলা থাকবে। উত্তর জেলায় অতি ভারী বর্ষণ সহ সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম। আর এবারে কিন্তু আপনাদের সঙ্গে কথা বলার পালা, অর্থাৎ বলছি তোমায় অনুষ্ঠানের।

0: আজ রথযাত্রা উৎসব। প্রতি বছর রথ আসে, আমরা বিভিন্নভাবে এই দিনটিকে উদযাপন করে থাকি। রথ প্রতি বছর আসে, এটা যেমন সত্যি, তেমনি একটা কথা ভাবুন তো, যারা ধরুন গত বছর রথে আপনার সঙ্গে ছিল, আপনার আশেপাশে ছিল, তারা সবাই কি এবছর আসে? রথ প্রতি বছর আসে, কিন্তু সবাই কি ফিরে আসে? আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, বলছি তোমায় অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজি গোয়েল। আপনারা ফোন করবেন 03212326253 নম্বরে, পাশাপাশি রয়েছে আমাদের নতুন নম্বরটি 9485007172, আর তাছাড়াও রয়েছে হোয়াটসঅ্যাপ 9402169965 এই নম্বরটিতে। রথের দড়ি টানতে প্রতি বছর মানুষ ভিড় করে, শঙ্খধ্বনি উলুধ্বনি কীর্তনের সুরে মুখর হয়ে ওঠে চারপাশ, মনে হয় সব কিছু যেন আগের মতোই আছে। কিন্তু সত্যি কি আগের মতো থাকে? প্রতি বছর রথ আসে, কিন্তু গত বছরের সেই ভিড়ের কত মুখ আজ আর নেই। কেউ সময়ের স্রোতে হারিয়ে গেছেন, কেউ দূরে চলে গেছেন জীবিকার টানে চিরদিনের জন্য, আবার কেউ বা বিদায় নিয়েছেন। জীবনটাও যেন এক রথযাত্রা, আমরা সবাই সেই রথের পথের পথিক। কেউ কিছুটা পথ পাশাপাশি হাঁটি, তারপর এক সময় আলাদা হয়ে যাই। থেকে যায় কিছু স্মৃতি, কিছু হাসি, কিছু অপূর্ণ কথা। তাই রথের দিনে শুধু উৎসব নয়, সেই সব মানুষগুলিকে মনে করার বা মনে পড়ার চেষ্টা করুন যারা গত বছর আজকের দিনে আপনাদের সঙ্গে ছিল। ফোন করুন এই বিষয়টি নিয়ে, জানান আপনার নিজস্ব অভিজ্ঞতা, উপলব্ধির কথা, অনুভূতির কথা। তবে যারা গতকাল আজ রাতে অনুষ্ঠানে ফোন করেছেন, তারা কিন্তু এই মুহূর্তে আর ফোন করবেন না, বাকিরা অবশ্যই সঙ্গে থাকুন। আজকের প্রশ্ন বা প্রসঙ্গ আপনাদের জন্য, রথ তো প্রতি বছর আসে, কিন্তু সবাই কি সত্যি ফিরে আসে? কি মনে হয় আপনাদের? ওই যে বললাম একটু আগে, কেউ কি ফোনে রয়েছেন? না, কাউকে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। রথ প্রতি বছর আসে, কিন্তু সবাই কি ফিরে আসে? কি মনে হয় আপনাদের? এই বিষয়টি নিয়ে জানান আপনাদের উপলব্ধির কথাগুলো। রথ আসে প্রতি বছর ঠিক সময়ে, চারিদিকে আনন্দ উৎসব, বিশ্বাস সব কিছু যেন একই রকম। কিন্তু একবার যদি একটু থেমে চারপাশে থাকান, মনে পড়ে কি গত বছরের মুখগুলো? কেউ একজন রয়েছেন ফোন লাইনে। হ্যালো, হ্যালো, একটু জোরে বলবেন, আপনার কথা কিন্তু এখনো স্পষ্ট নয়, একটু জোরে বলবেন। হ্যাঁ বলুন সুব্রত বাবু, এবারে শুনতে পাচ্ছি।
1: মানুষের মনে হলে আর মানুষ আর ঠিক মতো তারা অংশগ্রহণ করতে চায় নাকি?
0: আচ্ছা, কেন অংশগ্রহণ করতে চায় না?
1: আমি তো আমার তো গ্রামে, কিন্তু আমি তো রথ টানি ঠিক আছে, কিন্তু আমি তো ওই রথ আমি ঠিক মতো টানি না, আগে টানতাম, কিন্তু আমি তো রথে অংশগ্রহণ করতে একবার তো আমার তো এক্সিডেন্ট হয়েছিল, আমি তো সাহস করে গেছিলাম, আমি তো একদম দৃষ্টি প্রতিবন্ধী ওই

0: আমার ওই ফাউডার তুই এরপর থেকে আমি রতন মিত্তার বইসাই, আমি আর জানি রতন মিত্তি।
1: হুম হুম
0: তো ওকে দেখতাম প্রতি দৃষ্টি প্রতি, কিন্তু হঠাৎ করে আমার ফাউডার মিত্তে ইয়েটা হয়ে গেছে, ওই রতের ইয়েটা আছে না।
1: না, আপনি, আমি জানতে চাইছিলাম গত বছর আপনার সঙ্গে যারা ছিল এবছর ওই মানুষগুলি আছেন কিনা, আমার আজকের বিষয় কিন্তু এটাই।
0: মানুষের আসছে কখনো কি থাকলে কি দিব, তারা ক আমি সাইকেল চলেন এবার রত দাম।
1: ধন্যবাদ সুব্রত বাবু, ভালো থাকবেন। আমার প্রসঙ্গ কিন্তু ছিল যে গত বছর যারা, যেসব মানুষগুলি আপনার চারপাশে এই দিনে সঙ্গে ছিল, তারা সত্যি আজকের দিনে আর আছেন কিনা আপনার সঙ্গে। ফোন করবেন 03-21-232-6253, আর রয়েছে আমাদের নতুন নম্বর 9485-007172, পাশাপাশি রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। এই নম্বর স্টুডিওর এপারে আমি কিন্তু রয়েছে আপনাদের সঙ্গে, আর যে কোয়েল থাকবো এই অনুষ্ঠানটি নিয়ে 10টা পর্যন্ত।

গানের পর আবারও ফিরে এলাম আজকের প্রসঙ্গ নিয়ে। আজকের প্রসঙ্গ, রথ তো আসে প্রতি বছর, কিন্তু সবাই কি ফিরে আসে? আপনার চারপাশে যে মুখগুলো, যে মানুষগুলো আপনার সঙ্গে ছিল গত বছর এই সময়, এই বছর এই মানুষগুলি কি আপনার পাশে আছে? চারপাশটা একটু দেখুন তো। আর কেন নেই, কেন থাকে না একই মানুষগুলো আমাদের চারপাশে, যাদেরকে হয়তো গত বছর, যাদের সঙ্গে আমরা রথযাত্রা পালন করেছি বা বিভিন্নভাবে আমাদের সঙ্গে জড়িয়ে ছিল, তারা সত্যিই কি এই বছর আর আমাদের সঙ্গে আছে, নাকি মানুষগুলো পাল্টে গেছে? জানান ফোন করে আপনাদের অনুভূতি, আপনাদের অভিজ্ঞতাগুলো, আপনাদের স্মৃতির কথাগুলো আমাকে। আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে কোয়েল, আর থাকবো 10টা পর্যন্ত। স্টুডিওর ঘড়ি কিন্তু জানান দিচ্ছে 9:26:05। যেটা জানতে চাইছিলাম, একবার যদি একটু থেমে চারপাশে থাকান, মনে পড়ে কি গত বছরের সেই মুখগুলো, যারা আপনার পাশেই দাঁড়িয়ে রথ টেনেছিল, যারা বলেছিল আগামী বছর আবার একসঙ্গে আসব, আজ তাদের সবাই কি ফিরে এসেছে? হয়তো না। কেউ দূরে চলে গেছে, কেউ ব্যস্ত হয়ে পড়েছে, কেউ সম্পর্কের দূরত্বে হারিয়ে গেছে, আর কেউ চিরদিনের জন্য সময়ের ওপারে কিন্তু পাড়ি দিয়েছে। তবু কিন্তু রথ থেমে থাকে না, সে আসে প্রতি বছর নতুন সূর্যের আলো নিয়ে, নতুন আশার বার্তা নিয়ে প্রতি বছর। ফোন করবেন 03212326253 এই নম্বরে, আর রয়েছে আরেকটি নম্বর 9485007172। পাশাপাশি রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটিও 9402169965। এই তিনটি মাধ্যমে কিন্তু আপনারা জানাতে পারেন আপনাদের অনুভূতিগুলির কথা।

গানের পর আবারও ফিরে এলাম আজকের প্রসঙ্গে, বলছি তোমায় অনুষ্ঠানে। আজকের প্রসঙ্গ আপনাদের জন্য রেখেছি, রথ আসে প্রতি বছর, কিন্তু সবাই কি ফিরে আসে? স্টুডিওর ঘড়ি কিন্তু জানান দিচ্ছে 9:31 হয়ে 30 সেকেন্ড, আর আপনারা রয়েছেন আজকে কোয়েলের সঙ্গে আজকের বলছি তোমায় অনুষ্ঠানে। আজকে রথযাত্রা বলেই সবাইকে একটু বিশ্রামে আছেন, কারণ ফোনের সংখ্যা কিন্তু অনেকটাই কম, সময় অনেকটাই রয়েছে 10টা পর্যন্ত, তাই জানান আপনাদের নিজস্ব অনুভূতিগুলির কথা। রথের চাকা এগিয়ে যায় আর আমরা দাঁড়িয়ে থাকি স্মৃতি আর বর্তমানের মাঝখানে, ঠিক যেমন সময় এগিয়ে যায়, কোনো চাকা পিছিয়ে ঘোরে না, জীবনটাও ঠিক তেমনি। আজ যে হাতটা আপনার হাত ধরে আছে, আগামী বছর সেই হাত হয়তো থাকবে না। আজ যে মানুষটার সঙ্গে হেসে কথা বলছেন, হয়তো আগামী রথে তার জায়গায় থাকবে কিছু স্মৃতি, কিছু ছবি, কিছু অসমাপ্ত গল্প, আর বুকের ভেতর একটা দীর্ঘশ্বাস। আমরা কত কিছুই না পরে বলবো বলে রেখে দিই, সময় হলে বলবো, পরে দেখা হলে বলবো, একদিন নিশ্চয়ই যাব, কিন্তু জীবন কি সত্যি সেই একদিনের অপেক্ষা করে? সময় কাউকে কিন্তু কথা দেয় না, তাই হয়তো উৎসব আসল শিক্ষা শুধু আনন্দ নয়, কৃতজ্ঞতাও। আজকে প্রসঙ্গ, রথ আসে প্রতি বছর, প্রতিবার একইভাবে, কিন্তু আশেপাশের মানুষগুলি সত্যিই কি ফিরে আসে? ফোন করবেন 03-12-32-6253, আর রয়েছে আরেকটি নম্বর 9485-00, পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402-16-99-65।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: রবীন্দ্র ভট্টাচার্য বলছি।
0: স্বাগত রবীন্দ্রবাবু, বলুন।
1: আচ্ছা, আজকে তো রথ না, রথ নিয়ে কথা হচ্ছে। রথের মানে গতবার যে ছিল সে এখন নাই,
0: আজকে সঙ্গে আছেন কিনা।
1: আমি রথ রথ দেখা উপলক্ষে বেশি যাই না, তবে রথ দেখা হয় কিন্তু আগরতলা। আগরতলায় ইস্কন থেকে রথ বেরোয়, জগন্নাথ বাড়ি থেকে রথ বেরোয়, এগুলি আমি দেখি, দেখা হয় আমার। কিন্তু রথ দেখা উপলক্ষে কাউকে নিয়ে গেছি না কোনো সময়। তবে আমার বড় বোন গেল এবার ডিসেম্বরে, গত ডিসেম্বরে, এটুকু বলতে পারি। রথ দেখা বিশেষ তার লোকে হয়েছে না আমার, কিন্তু

0: শুধু রথ দেখা নয়, উনি রথ দেখতে না গেলেও উনি পাশে তো ছিলেন।
1: হ্যাঁ হ্যাঁ, পাশে ছিল অবশ্যই, মানে মানে মনে হবে ভাইপোটা আসলে, বোনের কথা বিশেষ করে। রথ দেখা উপলক্ষে যেতাম না, ঠিক আছে, তবে রথ দেখা আমার হয়। কোয়েল কোয়েল তো না?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ, তোমার গলা শুনে বলছি কোয়েল, ভালো থাকবা।
0: আপনিও ভালো থাকবেন,
1: ধন্যবাদ।
0: আসলে যে মানুষটা পাশে ছিল বলতে বোঝাতে চেয়েছি, শুধু রথ দেখা নয়, হয়তো আপনার বাড়িতে আপনার জীবনে কোনো না কোনোভাবে কোনো না কোনো মানুষ জড়িয়েছিল, আজ রথযাত্রায় সেই মানুষটা আপনার পাশে নেই। একটা কবিতা শরদিন্দু চক্রবর্তীর লেখা, খুব সুন্দর লিখেছিলেন। কষ্ট পেয়েছ কোনোদিন? যাকে চাইছ তাকে পাচ্ছ না কিছুতেই, এরকম কোনো কষ্ট পেয়েছ কোনোদিন? তাহলে নিষ্কালো রাতে আকাশের দিকে তাকিয়ে একবার ভেব, মাথা উঁচু করে চাঁদের দিকে তাকিও, পাশেই একটা তারাকে ফুটতে দেখবে। তুমুল কষ্টে যেমন বুক পুড়ে যায়, ওটা সুখ তারা। পাশাপাশি আছে ওরা কোন আদিকাল থেকে, কতটুকুই বা দূরত্ব। ইচ্ছে করলেই হয়তো তীব্র আবেগে জড়িয়ে ধরতে পারে দুজন দুজনকে, পারে না, পারেনি কোনোদিন। লক্ষ বছর আগে থেকে শুধু তাকেই আছে, কষ্ট জমছে বুকের ভেতর থরে থরে। সারা পৃথিবী যখন আদর খায়, আদর দেয়, তখন ওরা একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে নির্বাক। একে কষ্ট বলে। এই যে কোন কিশোরলয় বয়সে তোমাকে বলবো ভেবেছিলাম, পাশে থাকবি। আজ চল্লিশটা বসন্ত পার হয়ে গেলেও বলা হয়ে ওঠেনি কথা দুটো, একে কষ্ট বলে। কেউ একজন রয়েছেন ফোন লাইনে। হ্যালো,
2: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
2: দিস কল ইজ নাও বিইং রেকর্ডেড।
3: হ্যাঁ নমস্কার, আমি মরচুমরি থেকে কমল কৃষ্ণ বলছিলাম।
0: স্বাগত কমল বাবু, বলুন।
3: ধন্যবাদ আপনাকে, শুভ সকাল।
0: শুভ সকাল।
3: রথ নিয়ে কথা, রথ আছে প্রতি বছর এবং সবাই কি ফিরে আছে, এটা ঠিক। প্রতি বছরই আষাঢ় মাসের একটা তিথিতে রথ ঠিক নিয়ম করে চলে আসে, কিন্তু আমরা বারবারই ফিরে আসি। কিন্তু আমরা যারা রথে যাই বা যারা গেছেন, এই এবছর সেই রশিদরে আবার টানবেন কিনা তার তার কিন্তু কোনো মানে আমরা কি বলবো নিশ্চয়তা নেই। হয়তো গত বছর যিনি টেনেছিলেন এই বছর নাও যেতে পারেন, কেউ হয়তো চিরতরে হারিয়েও যেতে পারে, কিন্তু উৎসব একই থাকে,
0: উৎসব একই থাকে।
3: রথ আবার এই জন্যই আছে যে মনে করে দিতে যে যারা আছে তাদেরকে আঁকড়ে ধর, যারা আছে, যারা নেই তাদের স্মৃতিটুকু মনে রাখা। কারণ পৃথিবীর আমাদের যে জীবনটা এইটাও কিন্তু একটা রথ, এটাও কখনো থেমে থাকে না। রথযাত্রা এইটা কিন্তু শুধু একটা উৎসবই নয়, এর প্রতিটা জিনিসের পেছনে একটা গভীর আধ্যাত্মিক কিন্তু তার একটা অর্থ আছে। রথ মানে আমরা জানি, রথ মানে কিন্তু আসলে শরীর, আমাদের শরীর। এবং উপনিষদে বলা আছে যে আত্মনং রথিনং বিদ্ধি শরীরং রথমেবত, এটার একটা অর্থ আছে। অর্থাৎ আত্মা হলো আমাদের রথের মালিক, আর শরীর হলো রথ, আবার রথ মানে কিন্তু সংসারও বোঝায়। আমরা সবাই কিন্তু এই সংসার রূপী রথে চড়েই কিন্তু জীবনটাকে পালন করছি। রথের মধ্যে দেবতা থাকে আসলে তিনজন, সেই দেবতাদের মধ্যে রথ মানে যদি আমরা শরীর বা সংসার বলি, রথে রশি থাকে, রশি মানে সাধনা একতা বা মনকে টেনে নিয়ে যাওয়া। আর দেবতা, দেবতা হচ্ছে আমাদের ভেতরের যে শক্তি, সেই শক্তি মানে আত্মা। এবং শক্তির মধ্যে যে তিনজন দেবতা আছেন, আমরা জানি জগন্নাথ,

0: বলরাম
1: এবং
0: সুভদ্রা। জগন্নাথ হচ্ছে যিনি জগতের নাথ, অর্থাৎ আমার অন্তরের আত্মা, অন্তরের ভেতরের ঈশ্বর। আর বলরাম হচ্ছেন যিনি শক্তি, সুভদ্রা হলেন ভক্তি। এই তিনজন মিলেই, এই শক্তি আর ভক্তি থাকলে কিন্তু ঈশ্বরকে পাওয়া যায়। এই শক্তি ভক্তি যদি একসঙ্গে না থাকে তাহলে কিন্তু ঈশ্বরকে লাভ কষ্ট হয়ে যায়। তো আমাদের রথের রশি টানারও কিন্তু একটা মানে আছে। আমরা রথের রশি কিন্তু কেউ একা টানি না, মানে সম্মিলিত ভাবেই হাত ধরে যখন আমরা টানি তখনকাই ভগবান আমাদের কাছে চলে আসে। ঠিক রথের অর্থটা এরকম, দেখবেন আমরা যখন রথে যাই সবাই কিন্তু এই যন্ত্র দিয়ে কেউ টানে না, হাত ধরে সমস্ত ভক্তরা ভগবানকে টেনে আনছে। মানে আমরা যখন সম্মিলিত ভাবে উপাসনা করি, আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে কোনো কাজ, ঈশ্বর কিন্তু তখন আমাদেরকে সেইভাবেই ভক্তের প্রতি আশীর্বাদ করেন বা উনি চলে আসেন ভক্তের মাঝে। এই জন্য এই মানেগুলি আছে। আবার দেখবেন যে এই তিনজন দেবতা এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করেছেন। তারপরে এই সংসারের মধ্যে অনেক কিছু আমরা আছি, এই সংসারটাকে যে একটা রথ মনে করি, তো এই রথের মধ্যে কিন্তু এই জিনিসগুলি আছে। সংসারের যিনি গুরুজন উনিকে কিন্তু সেই ভক্তি ভরে সেইভাবে এই সংসার রূপের মধ্যে আমাদের মধ্যে এই শ্রদ্ধা ভক্তি থাকতে হবে, যেমনটা আমরা ঈশ্বরকে করছি। আর এই রথ টানা মানে হচ্ছে যে রশি দিয়ে যে আমরা রথটা টানছি, সেটাই মানে হচ্ছে জীবনকে ঈশ্বরের দিকে নিয়ে যাওয়া। কাজেই রথ উৎসব আসুক বারবার। এবং এই রথ আমরা জানি আমাদের ত্রিপুরা বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেভাবে রথ হয় প্রতি বছরই হয়, এবং সেটা পুরীর জগন্নাথের মন্দিরে সব থেকেই বড় হয় সকলেই জানে। আমাদের ত্রিপুরাতে তো এই বছর 9 দিন ব্যাপী রথ উৎসব চলছে, মানে চলবে, শুরু হয়ে গেছে।
1: অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন,
0: অনেকটাই
1: রথযাত্রার শুভেচ্ছা রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।
0: ধন্যবাদ।

স্মৃতিচারণা করতে করতে আমরা কিন্তু অনেকটা সময় পেরিয়ে এলাম। স্টুডিওর ঘড়ি কিন্তু জানান দিচ্ছে 9:51 হয়ে 17 সেকেন্ড। আপনাদের জন্য, আপনাদের নিয়ে থাকবো এই অনুষ্ঠানটিতে 10টা পর্যন্ত। আর আজকের প্রসঙ্গ আপনাদের জন্য রেখেছিলাম কিছুটা স্মৃতিচারণাই বলা যেতে পারে। রথ আসে প্রতি বছর, কিন্তু মানুষগুলো বা সবাই কি সত্যিই ফিরে আসে? মনে হয় না। প্রত্যেকের জীবনটাকে যদি আমরা একটু ফ্ল্যাশব্যাকে দেখি বা পেছনে ফিরে তাকাই, তাহলে দেখব যে মানুষটি গত বছর আমাদের সঙ্গে ছিলেন বা ছিল এই সময়টাতে, সেই মানুষটা আজকে নেই। ওই যে বললাম, হয়তো তার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেছে, হয়তো বা সে আমাদের জীবন থেকে চিরতরে দূরে চলে গেছে, হয়তোবা তার সঙ্গে সম্পর্কটাই নেই। আপনাদের জীবনের গল্পগুলি শোনার জন্যই রয়েছে আমাদের ফোন লাইন 0318232623, আর রয়েছে আরেকটি নম্বর 9485007172। পাশাপাশি রয়েছে আমাদের আরেকটি মাধ্যম হোয়াটসঅ্যাপ 9402169965। ফোন করুন আর জানান আপনাদের জীবনের সেই মানুষগুলির কথা, এবং এই কথাটা কতটা সত্য যে মানুষ চলে যায়, সে কি সত্যি আর ফিরে আসে? রক্ত তার নিয়মে, তার সময়ে ফিরে আসে? জানান আমাকে

আজকের যে প্রসঙ্গ তার সঙ্গে সম্পর্ক রেখে একটা কবিতা শাওন শুভের। আবার যদি দেখা হয় কোনো এক বিকেলে, চেনা সেই পথের ধারে, নীরব শহরের ভিড়ে, তুমি কি একবার থেমে তাকাবে আমার দিকে, নাকি পুরনো স্মৃতিগুলো হারিয়ে চলে যাবে ধীরে? হয়তো তোমার চোখে তখন অচেনা এক শান্তি থাকবে, আর আমার চোখে জমে থাকবে অসংখ্য না বলা কথা। হ্যাঁ, সব প্রেম হয়তো পূর্ণতা পায় না, আমি হয়তো বলতে চাইব তুমি চলে যাওয়ার পরও আমি অনেক দিন তোমাকে খুঁজেছি, কিন্তু ঠোঁট পর্যন্ত এসেও কথাগুলো ফিরে যাবে আবার। তুমি হয়তো হেসে বলবে, সময় অনেক বদলে দিয়েছে, তাই না? আর আমি মনে মনে বলবো, সময় শুধু তোমাকে দূরে নিয়েছে, ভালোবাসা আজও একই রয়ে গেছে।

জীবন বড় অদ্ভুত। কখন যে কার সঙ্গে শেষবারের মতো দেখা হয়ে যায় আমরা কেউ জানি না। শেষবারের মতো হাত ধরে ভিড়ের মধ্যে হাঁটা, এসবের কোনোটাই শেষ বলে মনে হয় না। তাই তো আমরা বলি আবার দেখা হবে। কিন্তু সময় সব প্রতিশ্রুতি কিন্তু রাখে না। রথের চাকা যেমন থেমে থাকে না, তেমনি সময়ও কারোর জন্য থেমে থাকে না। শুধু পথের ধারে পড়ে থাকে কিছু হাসির প্রতিধ্বনি আর কিছু মানুষের নাম, যাদের নাম আমরা হয়তো আজও মন ভরে ডাকি, অথচ তারা আর আমাদের চারপাশে কোনো উত্তর দেয় না। আর যারা আপনার পাশে আছে তাদের শক্ত করে ধরুন, অভিমান থাকলে ভেঙে ফেলুন, ভালোবাসা থাকলে বলে ফেলুন, কৃতজ্ঞতা থাকলে জানিয়ে দিন। কারণ জীবনের সবচেয়ে বড় আফসোস হলো কথাটা বলা হয়নি বা হতে পারত। হয়তো আগামী বছরে রথযাত্রায় আবার ভিড় হবে, কিন্তু কোথাও না কোথাও ভিড়ের মধ্যেই আমরা খুঁজব কয়েকটি পরিচিত মুখ, যারা হয়তো আমাদের জীবনে আর কোনো দিন ফিরবে না। তবু জীবন থেমে থাকে না। জীবন আমাদের উৎসবের শিক্ষা দেয় না, শেখায় চলতে, শেখায় ছেড়ে দিতে, শেখায় ভালোবাসতে, আর শেখায় যতদিন আছি ততদিন মানুষ হয়ে মানুষের পাশে থাকতে।

চলুন আজ এই রথযাত্রার পবিত্র দিনে আজকের বলছি তোমায় অনুষ্ঠানের একদম শেষ দিকে আমরা প্রতিজ্ঞা করি, কাউকে ভালোবাসলে তা প্রকাশ করব, কাউকে কষ্ট দিলে ক্ষমা চাইব, আর যারা আমাদের জীবনের পথ চলায় আলো হয়েছিলেন তাদের স্মৃতিকে সম্মান জানাব। কারণ রথ প্রতি বছর ফিরে আসে, ফিরে আসে উৎসব, ফিরে আসে বিশ্বাস, ফিরে আসে প্রার্থনা, কিন্তু সবাই কিন্তু ফিরে আসে না। যারা আজ আমাদের মাঝে আছেন তাদের জন্য ভালোবাসা, আজ যারা স্মৃতির আকাশে জলজল করছেন তাদের জন্য নীরব প্রমাণ, আর যারা ছেড়ে চলে যেতে চায় বা ছেড়ে চলে গেছে তাদের জন্য রইল একরাশ ভালোবাসা।

ফিরে আসে উৎসব, ফিরে আসে বিশ্বাস, ফিরে আসে প্রার্থনা, কিন্তু সবাই কিন্তু ফিরে আসে না। যারা আজ আমাদের মাঝে আছেন তাদের জন্য ভালোবাসা, আজ যারা স্মৃতির আকাশে জলজল করছেন তাদের জন্য নীরব প্রমাণ, আর যারা ছেড়ে চলে যেতে চায় বা ছেড়ে চলে গেছে তাদের জন্য রইল একরাশ ভালোবাসা।

এবারই শুরু করব আমাদের অনন্যাদের জন্য, আমাদের মহিলাদের জন্য শুধুমাত্র একটি ঘন্টা তুমি অনন্যা। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। আপনারা রয়েছেন এই মুহূর্তে 101.6 MHz এফএম উচ্চ অন্ততে তুমি অনন্যা অনুষ্ঠানে আর্চে কৈলের সঙ্গে।

সৌজন্যবশত নয়, মন থেকে। উত্তরটা শোনার জন্য সময় নিয়ে, হয়তো তিনি আপনার মা, হয়তো আপনার বর, হয়তো আপনার মেয়ে, হয়তো আপনার বোন, হয়তো আপনার সহকর্মী, হয়তো বা আপনার সবচেয়ে কাছের বন্ধু। আমরা প্রতিদিন কতবার বলি কেমন আছো, আর উত্তরও যেমন মুখস্থ, ভালো আছি। কিন্তু এই ভালো আছি কথাটার আড়ালে কত না ঘুমোনো রাত, কত অজানা ক্লান্তি, কত অশ্রু, কত অপূর্ণ স্বপ্ন লুকিয়ে থাকে, সেটা কি আমরা কখনো জানতে চাই, বা আমাদের কাছ থেকে কেউ জানতে চায়? কি মনে হয় আপনাদের, এই কথাটা কতটা সত্যি? ফোন করবেন 03212326253, আর রয়েছে আরও একটি নম্বর 9485007172। ফোনের এপারে আমি রয়েছে আরজে কোয়েল, শুধুমাত্র অনন্যাদের জন্য একটি মাত্র ঘন্টা। আজকের প্রসঙ্গ রেখেছি, আমি ভালো নেই, এই কথাটা বলতে নারীরা কেন দ্বিধা বোধ করে, শুধুমাত্র কিন্তু অনন্যারাই ফোন করবেন। একটা খুব সুন্দর লেখা, শরদিন্দু চক্রবর্তীর লেখা একটা কবিতা, যে মেয়েগুলো মেঘ হতে চেয়েছিল তাদের সকলের জন্য। কেউ একজন রয়েছেন ফোন লাইনে, হ্যালো, হ্যালো, হ্যালো, কেউ কি রয়েছেন? না, ফোনটা কেটে গেছে, কথা বলাটা হয়নি। সময় অনেকটাই রয়েছে হাতে, 10:06 হয়ে 44 সেকেন্ড। ফোন করবেন, আমাদের নম্বর তো দেওয়াই রয়েছে, পাশাপাশি রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। না, এখনো কিন্তু কথা বলাটা হয়ে উঠল না। শুধুমাত্র অনন্যাদের জন্য, আমাদের নারীদের জন্য একটি মাত্র ঘন্টা, আর প্রশ্ন, আমি ভালো নেই, এই কথাটা বলতে নারীরা কেন দ্বিধা বোধ করেন। হ্যালো, অনেকেই হয়তোবা ফোন করছেন কিন্তু কথা বলাটা কিন্তু হয়ে উঠছে না। যাই হোক, যারা ফোনের চেষ্টা করছেন তারা ফোন করুন, সময় অনেকটা রয়েছে, আর আমিও রয়েছি আপনাদের সঙ্গে। আজকের প্রশ্ন, ভালো নেই, আমি ভালো নেই, এই কথাটা বলতে কেন নারীরা দ্বিধাবোধ করেন।

একটা কবিতার কথা বলছিলাম একটু আগে, কবি শরদিন্দু চক্রবর্তীর লেখা। যে মেয়েগুলো মেঘ হতে চেয়েছিল তাদের জন্য লিখেছেন। মেঘেরও তো ইচ্ছে হয় তারও একটা ঘর থাক, ঘরে ফেরার টান থাক। যেভাবে সারাদিন মেঠো বিলের কাঁচ জলে ভিজে সুষ্টি সরিয়ে গুগলি খুঁজে ভিনদেশি শামখুল, সন্ধে হলেই সোনারি রোদ কেটে দল বেঁধে ফিরে যায় কোনো বৃদ্ধ বটগাছ সংসারে। মেঘেরও তো ইচ্ছে হয় আসমানি ঘুমটা দিয়ে খুব চেনা কোনো ভিজে ঠোঁট তার কপালে চুমু এঁকে দিক, আদরে উড়িয়ে দিক কপালে নেমে আসা দুপাটি চুল। মেঘেরও তো ইচ্ছে হয় মাঝরাতে তাকে ঘুম ভাঙিয়ে কেউ বলুক, ভালোবাসিস আমাকে আগের মতো করে। অনেকটা উড়োপথ হেঁটে সে যখন ঘরে ফিরবে ঘেমে নিয়ে একসা, মেঘও তো চায় কেউ কাঁসার ঘটি থেকে জল নিয়ে তার কপাল মুছিয়ে দিক। মেঘও তো চায় কেউ তার জন্য ভাবুক, তার জন্য কাঁদুক, তার জন্য ছন্ন ছাড়া হয়ে তুমুল ভালোবাসুক। মেঘও এখনো তাই তার ইচ্ছেগুলো নিয়ে ছুটে যায় কখনো চেরাপুঞ্জি, আবার কখনো গবি সাহারার দেশে। মেঘ তো হলো সকালবেলার শহরমুখী বনগালোকাল,

মেঘ তো হলো শ্যামলা কোনো পাশের বাড়ির মেয়ে, মেঘ তো হলো চোখের তলায় কালশিটে দাগ কোনো সেলাই দিদিমণি, মেঘ তো হলো যে পাখিটা পথ হারালো আকাশ ছুঁতে গিয়ে।

আজকের প্রশ্ন প্রসঙ্গ আপনাদের জন্য রেখেছি আমাদের অনন্যাদের কাছে। সত্যি মন থেকে বলুন তো, আমি ভালো নেই এই কথাটা আমরা মেয়েরা কেন বলতে পারি না? একজন নারী সকালে ঘুম থেকে ওঠেন সবার আগে, ঘড়িতে তখন হয়তো 5টা, চা বসে গেছে, রান্না চড়েছে, বাচ্চার স্কুল ব্যাগ গুছিয়ে দেওয়া হয়েছে, শ্বশুর শাশুড়ির ওষুধের সময় মনে রাখা হয়েছে, নিজের অফিসের ফাইলও প্রস্তুত, সারা দিন কাজ, বাড়ি ফিরে আবার রান্নাঘর, তারপর পড়াশোনা দেখানো, তারপর আবার পরের দিনের প্রস্তুতি। সবাই ঘুমিয়ে পড়ার পরে যখন তিনি নিজের বিছানায় যান, তখন হয়তো তার মনে হয়, আজ সারা দিনই একবারও তো কেউ আমাকে জিজ্ঞেস করল না আমি কেমন আছি। সমাজ আসলে মেয়েদের খুব ছোটবেলা থেকেই আমাদের একটা শিক্ষা দেয়, মেয়েরা কাঁদবে না, মেয়েরা মানিয়ে নিতে হয়, সংসার করতে গেলে অনেক কিছু সহ্য করতে হয়। এই কথাগুলো ভালো উদ্দেশ্য নিয়ে বলা হয়, কিন্তু ধীরে ধীরে এই কথাগুলো একজন নারীর ভেতরে এমন এক বিশ্বাস তৈরি করে, আমার কষ্টের কথা বলাটা হয়তো ঠিক নয়। আমরা লক্ষ্য করলে দেখব, একজন নারী খুব সহজে বলতে পারেন, ছেলে জ্বর হয়েছে, মায়ের শরীরটা ভালো নেই, স্বামীর খুব কাজের চাপ, কিন্তু তিনি খুব কমই বলেন, আমি খুব ক্লান্ত, আমি আর পারছি না, আজ আমার খুব কাঁদতে ইচ্ছে করছে। কেন? কারণ তিনি জানেন, অনেকেই হয়তো বলবেন, এত ভাবছো কেন, এইসব তো সবার জীবনেই আছে, তুমি এত দুর্বল হলে কবে থেকে? তাই নিজের মনটাকে চুপ করিয়ে দেন।

0: আজকে নারীদের কাছে খুব একান্ত একটা প্রশ্ন, হয়তোবা আমাদের প্রত্যেকেরই এটা জিজ্ঞাসা বা মনের কথা, আমি ভালো নেই কথাটা বলতে নারীরা কেন দ্বিধা বোধ করেন? ফোন করবেন 03123262653 নম্বরে, আর রয়েছে আরও একটি নম্বর 9485007172। জানেন, কিছুদিন আগে পর্যন্ত অনেক নারীরাই বলতেন যে আমি নারী, আমি সব পারি। কিন্তু আজকের সব পারির মধ্য দিয়ে যে মানিয়ে নেওয়ার যন্ত্রণা, সেটা থেকেই আবারও অনেকেই বলেন যে আমি নারী কিন্তু আমি সব মানিয়ে নিতে পারি না। কারণ মানিয়ে নিলে ওই মেনে নেওয়ার, মানিয়ে নেওয়া, নিজের মনের সঙ্গে যুদ্ধ করার মধ্যে এক বিরাট পার্থক্য থাকে। আর তখনই আমাকে বলতে হয় বা বলতে আমি পারি না যে আমি ভালো নেই। ফোন করুন 03123262653। কেউ একজন রয়েছেন ফোন লাইনে। হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছেন?
1: জি, মানে রাজু যাদব, বুন্দেলখন্ড হামিরপুর থেকে বললাম। বহন,
0: আপনি হয়তো জানেন না, এটা কিন্তু আপনাদের কথা বলার পর্ব নয়।
1: জি
0: জানেন, সময়টা না খুব মূল্যবান, তাই অযথা ফোন করে কিন্তু ফোন লাইন ব্যস্ত রাখবেন না। আমি অনুষ্ঠানের শুরুতেই বলে দিই এবং আপনারা ইতিমধ্যে জানার কথা যে এই একটি মাত্র ঘন্টা কিন্তু শুধুমাত্র নারীদের জন্য। আমরা হয়তো নারীকে অর্ধেক আকাশ দিতে পারবো কি না তা জানা নেই, কিন্তু একটি মাত্র ঘন্টা শুধুমাত্র নারীদের জন্য, এটা কিন্তু একদম সঠিক। আমি নারী, আমি অনেক কিছু পারি না, না পারার সীমা পার করে দেয়। আমি ভালোবাসাকে গলার হার করতে পারি, আমি যন্ত্রণাকে ঘৃণাতে পরিণত করতে পারি, আমি নিঃশ্বাসের বন্ধনে জড়িয়ে

নিজেকে শেষ করে দিতে পারি, আমি লড়াই করে নিজের সত্তা রক্ষা করতে পারি। আদিকাল থেকে আমায় রণক্ষেত্রে ছেড়ে দেওয়া হয়েছে, কখনো দানব, কখনো রাক্ষস, আবার কখনো অসুর বধের জন্য। তাই আজও আমি একা যুদ্ধে যাই, তা সে সংসার হোক বা সমাজ। আমি ভয় পেতে শিখিনি, আমি ভালোবাসতে শিখেছি, বিশ্বাস করতে শিখেছি। অথচ ভাগ্যের পরিহাসে আমায় বারবার পরীক্ষা দিতে হয়, কখনো সীতা রূপে সতীত্বের, কখনো দ্রৌপদী রূপে নারীত্বের, কখনো দুর্গা রূপে মায়ের, কখনো রাধা রূপে প্রেমের। আমি কখনো সাবিত্রী রূপে ভালোবাসার, আমি সহ্যের প্রতীক। বারবার যন্ত্রণার তীর বিঁধলেও আমি স্থির নিশ্চুপ থাকি, আমি সব পারি, কিন্তু ভালোবাসায় আঘাত সইতে পারি না। ওখানেই আমি ব্যর্থ, ওখানেই আমার হার।

আমি নারী, আগে বলতাম তোমায় ছাড়া কি নাচতে পারি, এখন বলি আমি নারী, আমি একাই সব পারি। আমি রাজ্য চালাই, দেশ চালাই, আকাশপথে বিমান চালাই, বিশ্বটাকে এগিয়ে নিতে মহাকাশ দেয় পারি, আমি দুঃসাহসী নারী। আমি তলোয়ার হাতে যুদ্ধ করেছি, হিমালয়ের চূড়ায় উঠেছি, বুকে মাইন বেঁধে ধ্বংস করেছি শত্রুর ট্যাঙ্কার, ধ্বংস করেছি শত্রু সেনার গাড়ি, আমি মৃত্যুঞ্জয়ী নারী। ভালোবেসে আমি বনবাসে গেছি, দু চোখে আমার পট্টি বেঁধেছি, তুলসী তলায় প্রদীপ জ্বালায় পরে লাল পেরে শাড়ি, আমি সতী সাবিত্রী নারী। যুগে যুগে আমি দেখেছি কত অন্যায়, কত যে অবিচার, পঞ্চপতির বধূ হওয়াটাতে দোষ কি ছিল আমার, কত ভৎসনা, কত অপবাদ, খুলে নিতে গেল শাড়ি, আখ্যা পেলাম কলঙ্কিনী নারী। আসলে প্রত্যেক নারীদের হয়তো এই কথাগুলি থাকে, আজ অন্যায়ের প্রতিবাদ করি, মোমবাতি হাতে মিছিল করি, স্নেহ মায়া ভরা হৃদয় নিয়েও গর্জে উঠতে পারি, আমি নারী, আমি সব পারি।

আজকের আমাদের অনন্যাদের কাছে, আমাদের নারীদের কাছে প্রশ্ন রেখেছিলাম, আপনি ভালো নেই, আমি ভালো নেই, এই কথাটা বলতে আমরা অর্থাৎ নারীরা কেন দ্বিধাবোধ করি? একজন মা যখন অসুস্থ হন, তখনও তিনি রান্নাঘরের দিকে তাকিয়ে ভাবেন, আজ রান্নাটা কে করবে? একজন স্ত্রী যখন ভীষণ ক্লান্ত, তখনও তিনি ভাবেন, ওরা সবাই খেয়েছে তো? একজন মেয়ে যখন নিজের জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, তখনও তিনি ফোনে মাকে বলেন, আমি খুব ভালো আছি, তুমি চিন্তা করো না। কারণ তিনি জানেন, মায়ের রাতের ঘুম কেড়ে নেওয়ার অধিকার তার নেই। এই যে নিজের কষ্টটুকু লুকিয়ে অন্যকে শান্তি দেওয়ার চেষ্টা, এটাই হয়তো একজন নারীর সবচেয়ে বড় অভ্যাস।

প্রেমে পড়তে আমার সময় লাগে, কেউ আমাকে প্রথম দিনেই পৃথিবীর সেরা সুন্দরী বললে হাসি পায়, তারপরের দিন বললেও বিশ্বাস হয় না। মনে মনে ভাবি, হায় রে পুরুষ, এত সহজ সরল কেন? আমাকে আমার মন খারাপের দিনে আগে দেখো দেখো, যেদিন প্রচণ্ড জ্বর গায়ে অথবা খুব ঘেঁটে যাওয়া পরিস্থিতিতে রাগি আমাকে চেনো। কেউ আমার সঙ্গে কথা না বললে অস্থির হলে হাসি পায়। ভাবি, ঝগড়ার সময় যখন আমি কথা বলবো, তখন যদি থেকে যাও মেনে নেব। কেউ আমার অপেক্ষা করে থাকলেও হাসি পায়। ভাবি, অপেক্ষার আর কতটুকুই বা বোঝো। কখনো ভীষণ গ্রীষ্মে দুপুরের খাবার হাতে ঘণ্টার পর ঘণ্টা অচেনা স্টেশন চত্বরে অপেক্ষা করেছো, আর তারপর শুনেছো, আমি না আমার বন্ধুদের সাথে খেয়ে ফিরছি। আমার প্রেম পেতে সময় লাগে, তার জন্য আমার অতীত দায়ী, আমার বিচ্ছেদরা দায়ী। হয়তো আমাকে বোঝানো হয়েছে যে প্রেম টিকে যাওয়ার মতো সুন্দরী আমি নই, কিন্তু আবার যখন আমি প্রেমে পড়ে যাই, আমার প্রেম থেকে বেরোতে সময় লাগে, কষ্ট হয়, মরতে ইচ্ছা হয়, অসুস্থ হয়ে পড়ি। কারণ ওই যে আমাকে বোঝানো হয়েছে, প্রেম থেকে নিমেষে মুখ ফুরিয়ে নেওয়ার মতো সুন্দরী আমি নই।

আমি শুরুতেই একটা কথা বলছিলাম যে আমরা আমাদের চারপাশের যারা রয়েছেন, আমার মা হতে পারেন, আমার বোন হতে পারেন, কখনো কি জিজ্ঞেস করেছি যে কেমন আছে ওরা? জানো মা, আমি ভালো নেই। ভাবছিলাম তোমাকে বলবো বলবো, কিন্তু কেমন যেন লজ্জা হয়। আসলে কখনো তো জিজ্ঞেস করিনি তোমাকে, মা কেমন আছো তুমি? তোমার ভালোবাসা পেতে পেতে পাওয়ার অভ্যেসটা কেমন অধিকার হয়ে গেছে। একরকম ধরেই নিয়েছি ভালোবাসা শুধু তোমারই ভীষণ কর্তব্য, আমার একদম নয়। মা ভালো আছো তুমি? কেমন করে ভালো থাকবে তুমি? আমি ভরা সংসার আর ভরা পকেট নিয়ে ভালো থাকতে পারি না, আর তুমি শূন্য ঘরে শূন্য হৃদয়ে শূন্য হয়ে কেমন করে ভালো থাকবে? তোমার গাঁটের বারটা কেমন আছে মা? দুঃখিত, তুমি বলেছিলে কয়েকবার যে বাতটা তোমাকে বড় ভোগাচ্ছে, আমি তো কেবলই ভুলে যাই। কেন জানি তবু মনে হয় তুমি আমাকে আগের মতোই ভালোবাসো। এখনো তুমি আমার যন্ত্রণায় ঠিক আগের মতোই হাত বুলিয়ে দেবে। আচ্ছা মা, তোমার ভালোবাসার ক্লান্তি নেই কেন?

আমার ভালোবাসার ক্লান্তি আছে, মালবিকার ভালোবাসার ক্লান্তি আছে, শুধু তোমারটার ক্লান্তি নেই। কেন মা? খুব তাড়াতাড়ি তোমার কাছে আসব, তুমি একটু আমার মাথায় হাত বুলিয়ে দেবে? আমি ছটফট করছি, যন্ত্রণায় ছটফট করছি মা। এসেছিলাম সাত সাগর পেরিয়ে আকাশ ধরতে, আকাশটা আকাশেই রয়ে গেল, শুধু মাটিটা পায়ের থেকে সরে গেছে, বুকের থেকে সরে গেল মানুষজন, আপনজন। জনারণ্য রাস্তায় আজকাল তোমার আঙুল খুঁজে বেড়াই, ভয় হয় বুঝি কোনো অজানা জঙ্গলে হারিয়ে যাচ্ছি। ওরা সবাই কেমন অপরিচিত, কথা হয় কিন্তু মন মিলে না। জানো মা, অভ্যেসের একটু ক্ষয়িষ্ণু ক্ষমতা আছে, অমৃত ধীরে ধীরে যেমন নোনতা হয়ে যায়, তোমার ভালোবাসাও কেমন যেন প্রতিদিনকার অভ্যেস হয়ে গেছিল। তবু তোমাকে কোনোদিন জিজ্ঞেস করিনি তুমি কেমন আছো। আচ্ছা মা বলো তো, জীবনে প্রবাহ কিভাবে ধরে রাখা যায়? মাঝে মাঝে ভাবি আমাদের অভ্যেসে আসক্তি এর কারণ, চেনা ঘর চেনা জগতের বাইরে যেতে আমাদের বড় ভয়, তাই আমি ভালো নেই এটা বলতে পারি না। মানুষ জানে অভ্যাসে জীবনের মৃত্যু, তবু সে অভ্যাস ত্যাগ করতে পারে না, তাই তো জীবন প্রবাহ হারায়, আর তখনই জমতে থাকে ক্ষোভ বিষাদ আর যন্ত্রণা। মা, আমার কোনো কিছুর অভাব নেই জানো, তবু বুকটা কেন এত শূন্য শূন্য লাগে বলো তো? মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি সবার মাঝখানে দাঁড়িয়ে, সত্যি কি আমি ভালো আছি? আমি ভালো নেই, ক্রমশ বিষাদের ছায়ায় আবিষ্ট হয়ে যাচ্ছি, কেমন যেন নিজেরই পাতা যন্ত্রণা জালে দিন দিন জড়িয়ে যাচ্ছি। ভেবেছিলাম বাড়ি গাড়ি সুখের বাহক, আজ দেখছি এগুলি সবই কেমন আমার যন্ত্রণার ধারক। আজ আমার বড় ঘর আছে, সুখ নেই, এমন কেন হলো মা? এখন দেখছি পরিশ্রম করলেই সুখ আসে না, বড় হলেই মহান হয় না। আমি কি তবে জীবনের গন্তব্যটাই হারিয়ে ফেলেছি? আমি হাসতে ভুলে গেছি, আমি নিজের কান্নাকে লুকিয়ে রাখতে শিখেছি, নিজের ভালো না লাগাকে লুকিয়ে লুকিয়ে মনের মনটাকেই নষ্ট করে ফেলেছি। তাই তোমাকে আজ জিজ্ঞেস করতে এবং বলতে খুব ইচ্ছে করে, তুমি কেমন আছো? আমি একদম ভালো নেই।

আজকে আমাদের অনুনাদের জন্য প্রশ্ন রেখেছিলাম, প্রসঙ্গ রেখেছিলাম, আমি ভালো নেই কথাটা বলতে নারীরা কেন দ্বিধাবোধ করে। মন ভালো নেই নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই, কেউ তা বোঝে না, সকলে গোপন মুখে, ছায়া নেই, চোখ খোলা তবু চোখ বুঝে আছি, কেউ তা দেখেনি, প্রতিদিন কাটে দিন, কেটে যায় আশায় আশায়, আশায় আশায় আশায় আশায়, এখন আমার ওষ্ঠে লাগে না কোনো প্রিয় স্বাদ, এমনকি নারী, এমনকি সুরা, এমনকি ভাষা, মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই। বিকেল বেলায় একলা একলা পথ ঘুরে ঘুরে, কিছুই খুঁজি না, কোথাও যাই না, কাউকে চাই না, কিছুই খুঁজি না, কিছুই ভালো লাগে না, আমিও মানুষ, আমার কি আছে অথবা কি ছিল, ফুলের ভেতরে, বীজের ভেতরে, ঘুণের ভেতরে, যেমন আগুন, মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই, তবু দিন কাটে, দিন কেটে যায় আশায় আশায়।

চলে যেতে সে চায়, যদি যাবার ইচ্ছে না থাকলেও সময়ের ঘূর্ণি পাকে কিন্তু আমাকে এবার যেতেই হবে, কারণ আজকের মতো সময় কিন্তু শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও রইল রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। রথের মতোই আমাদের জীবনের রথ খুব ভালোভাবে চলুক, এই আশা শুভকামনা রেখেই আজকের মতো আমাকে দিন বিদায়। আপনারা থাকুন এফএম উজ্জয়ন্তর সঙ্গে।

아타람무라라마정 정딱도오담 정당하는 자

Lo voy a decir. El mamón de Caimán.

अहंकब बस पो मनो कि बिना कर बनो खुला सा माया जल कि बिना कर बनो न

ಯಮಲೆ ಹಣಿಬೋ ಅಸುಂಗ ನಾಯೋ ಅಮ ಓಹಿನ ಸಿಯ.

সুরাইলে আগত জামানে ইয়রম দেশক ইয়রম পরম ইয়ামা।

허가야 꽁소리 사드라 서구 야마지브라 마타 니닐레 야쿵니 하들레 후보이 야스고 숭그 코르쿵 보모 노노 숭쿠롱

hamari mantu hamari.

Sungguh kau sungguh bermain, kau lagi cincul.

사정소들어.

다시공양가봐가마까니는가봐사가까니다시공는것

하발레 정만이 하둘레 난고 다발 정만이 약어서 탄고야니 다시고 다시고 바질레 성근을 정마 더말레 정마 성탕라 나니 사월

마요바 바부 하빙고 탕고 나고모 글랑자고 어 띠네 다시고

들라 사고시기를 양큰 온다시금 양보시기를 능보시기를

তাইলে তাম মানে সাগ দোকান দাসি ক যাদু নাইলা নয়াং খাব সানায়াং মতন মত নন ও যাদু মতাইলে তাম মানে সাগ দোকান।

카카몽 구부이크타 응나닝 통 저도노 가함 응통 데 베바고노 승 사나니 당강 갈증 저도노 디니니 오크타 샬로 크타 원슈크몽 크타 라이다티 동나니 자이톡디 몽샤 파티몽 그레이 몽샤 데르몽 크리디케션 동나니 마 자이톡 라이나이 저도노 가함 그른 카이티니니 오샨노 라이마나닝 통 파이딩케 다보 어저라오 승 디니니 콕브록 뉴스 헤드라인스 카나라에노 ভারত হা কতর তাই ব্রিটেনী বিশিং কথালাই যা রং পুইসা তাই বানিয়া কক খালাইমুং সিইডি এমিয়ানি সিমি সামুঙ্গ ফনাং জাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খনা হরিয়ানানি জিনথনি সিমি হা কতর নি পইলা হাইড্রোজেন ট্রেন সেঙ্গিরওয়ান হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু রড যাত্রা রগে হাস্তেনিল উক্রক খাকাহাম ইয়াফারখা তিনি রথযাত্রাতের আগরতলা নখবই হাস্তেনি জুদা জুদা থায়ের রথযাত্রানি যোগালিমুং নাহার জাখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক শাহ শাখা মুখ্যমন্ত্রী সমীপেশুখা কসং লুকুরক্তে হাফাং তাং সংনি বিশিং কাইসা নাংকুকমা গনাং ইয়াখিলি উংগি সামুং তাঙ্গি দঙ্গ সংসদনি অধিবেশন বুড়িখাতিমুং বিল পাস খাইনানি সানৈ বুস্কাং শালনৈ চিসাও দিল্লিনি যন্ত্র মন্ত্র ও গেরেব লাইমুংনি সামুং বুতাং কবখা বেবাক ভারতনি বুড়ি কংগ্রেস কামি আমসাইনি লোকরত্ন রাং থং তুই চুকজাক খাইনা ও তাংচুরু নাইখুং ছাকথারি সামুং তাঙ্গি দঙ্গহনি শাখা তাংচুরু মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া ফুটবল হায়ুং কাপনি উলনি সেমিফাইনাল আর্জেন্টিনা ইংল্যান্ড ন মেচেনি ফাইনাল কাশাখা ফাইনাল বরক স্পেন্ট বাই থঙ্গান বুস্কাং ককটিশাল তিনি ডিবর জরা নখা কিসাসক মুনাকজাক তঙ্গানে তিনি শালনি তুংমারি শাখাও 33 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনিও তঙ্গৈমান আসুক জরাতে সং খানালাইকা তিনি ককব্রক নিউজ হেডলাইন্স ফাইডিং গাহাইনহাই সং হাসকনি খরাং রজামং পান্ডাও হাবলাই ফিউনায়।

নৰখনাই টঙ 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্তনা স্টুডিও নি জরা খগয় পুংনি দামচি সাতামই সতি বাজি চার অঞ্জাক অজরাতে শত কাইনি নি ইয়াগলন হাইন হয় নরক যতন দীপর জরানি চাই মানানা আরে চাম মৈদু মানো পান্ডাও চং তাকে সানি ইয়াগলন হাবলাইনে ফিয়াবা জরা হাইন হয় চং হাসকনি রচামুং এবা চিনি তাং বিটি নতুই রচাব যাক অবাহাই রচামুং রকম সং খালাইনে মায়া লক্ষ্মী দেবর মানে খুব দিকে খালাইনে জরা

想你可能该也没人喽那可能是喽那可能是没人喽我说了可能是如果他让我们先可能没人

ne kolam kaye me jano ne khulasano.

ก็ไม่เลยอย่ารำมาทุกข์มันเองคุณสนุกนะคุณสน

வந்தல்ல எங்க சனே வைத்த போய் சங்கல்ல குளம் தைய குலசனோ.

मग सले करसे रुकतो रंगम अमसे कसम यगे खुलसनो मैं जनो ना खुलसनो

যতনের ডিপর কাহামতে লামসগ জরাব চিনি দিনী কগ্রক এফ এম পান্দা হাসকনি খরং গ তিনর খাই দো ওয়ান জিরো ওয়ান পয়েন্ট সিক্স মেগাহার্স এফ এম উজ্জয়ন তন স্টুডিও জরা কগ দীপর দামনই দামসিনি দামই সতী চার আংজাক ফাইডি তে তংসা তাংনি চালায়ী তিনি হাসকনি রেজামুং পান্দান সাকনানি ফাইসং সগৈজাক ফিয়াবা ফাইডি অজরা হাইনহাই সে তংসা রেজাবমুং হাসকনি রেজাবমুং খালায় অজরা সাইন শান্তি চিরন দর হই চলাদাবরী সাইমালিয়া ফাইডে অজরা অর্ডার জামুন খালায়

สาลงอาตายลมงานเจ้าสาลง

এবার তিনি হাই শালো রক্ষা

0: Hello? Hello?
1: হ্যালো দিদি ভাই।
0: হ্যালো ফুঙ্কা,
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যালো দিদি ভাই।
0: হ্যাঁ
1: হ্যালো,
0: হ্যালো,
1: আমি চন্দ্রপুর থেকে বলছি দিদি ভাই।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: হ্যাঁ, স্বর্গের চেয়ে সুন্দর ছবি থেকে,
0: হুম
1: স্বর্গের চেয়ে সুন্দর ছবি থেকে,
0: হুম
1: সুনেরি মেয়েরি বেহেনা, সুনেরি মেয়েরি সেহেলি, এই গানটা শুনতে চাই দিদি ভাই।
0: আচ্ছা, আজকে তো আমাদের প্রোগ্রাম রিকোয়েস্ট প্রোগ্রাম না, কিন্তু তোমার যদি পছন্দ হয়ে থাকে গানটা আমি অবশ্যই শোনাবো। থ্যাংক ইউ।
1: হ্যাঁ দিদি ভাই,
0: হুম হুম
1: নমস্কার দিদি
0: হুম
1: ভাই।
0: হুম ফাইডিং গা জরাও সং হাই নহাই রে চামংনি হা পারো হাবলাই নাই রে চামংনি ইয়াগল সং হাই নহাই কক দুকনি ফাইসিংগ থাংলাই ফিউ নাই।

আমরা যে রথযাত্রা দেখছি তা কেবল একদিনই ভালো করে দেখি, কিন্তু এই উৎসবকে ঘিরে যে আরও উৎসব, আরও না জানা প্রথা আছে, সেগুলো আমাকে বিস্মিত করে। আষাঢ় অমাবস্যা, প্রভুরা সম্পূর্ণ সুস্থ বলা যায়, দীর্ঘ 15 দিনের রোগ ভোগের শেষে নতুন দিন, আবার নতুন করে চাঙ্গা হয়ে ওঠা, আবার রত্ন সিংহাসনে বসা, একটু সাজুগুজু করতে হবে। তো এই সাজুগুজুর নামই নবযৌবন। বেশ, আর স্নানযাত্রার দরুন কাঠের বিগ্রহ হলেও রঙের প্রলেপে একটু খুঁত থেকেই যায়, প্রাকৃতিক রঙে আবার সেজে ওঠা, আবার চক্ষুদান। বাঙালির মহালয়া যেমন মায়ের চক্ষুদানের দিন, শ্রীক্ষেত্রে এখন আর এক চক্ষুদান, ইহাই নেত্র উৎসব, নেত্র অঙ্কন, ঘুরে ফিরে সব মিলে যায়, মার প্রভু এক হয়ে যায়। আবার তো আসতে হবে ভক্তদের মাঝে, মাতালি অর্জুনার দারুক তো চলেই এসেছে প্রভুদের বার্তা নিয়ে। আজ আকাশ যতই ভার করুক, রথ আজকে চলবে, আর প্রভু জগন্নাথের সাথে আজকে তারাপীঠের মাতারাও বেরোবেন নিজে রথে। সাধক আনন্দনাথের সময় থেকে পিতলের তৈরি রথে আজকের দিনে প্রতি বছর মাতারা বের হন নিজস্ব রথযাত্রায়। দুপুরের ভোগারতির পর বেশ সেজেগুজে মা উঠবেন রথে, প্রথমে নিজের মন্দিরের চারদিকে ঘুরে তারপর বেরিয়ে পড়বেন শহর ঘুরতে। ওদিকে জগন্নাথ বলভদ্র সুভদ্রাও রওনা দেবেন গুণ্ডিচা। স্নানযাত্রার যেমন কালীঘাটের মা স্নান করলেন, আবার রথযাত্রায় মা তারা বেরিয়ে পড়লেন জগন্নাথের মতো, আবারও সমাপত্ত, সব মিলেমিশে এক হয়ে যায়, মুছিয়ে দেয় সব বিভেদ। এরা তো আনন্দে মশগুল, ওপরে গাছের ডালে একজন বসে সব দেখছে, দিকে দিকে আজ তারই কাঠামো পুজো। আর এবার আসার সময় হলো যে ভগবান জগন্নাথের আশীর্বাদে শক্তি সাহস স্বাস্থ্য সম্পদ এবং সুখ কামনা করে রথযাত্রার শুভেচ্ছা জ্ঞাপন করছি সকলকে। রথযাত্রার ঐশ্বরিক যাত্রা আপনার অভ্যন্তরীণ শান্তি ও সুখের কাছাকাছি আপনাকে নিয়ে আসুক কামনা রেখেই আজকে দ্বীপ প্রহরের একটি মূল জানতে আসা শুরু করছি। সঙ্গে আছি আমি অনিন্দিতা, আপনাদের বন্ধু।

ঠিক আমরা তো ঈশ্বরকে দেখতে পাই না, তবে ঈশ্বর রূপী কিছু মানুষ মানুষের সাথে কখনো সাক্ষাৎ হয়, খুব কম, কিন্তু হয় মাঝে মাঝে। আজ

একটা গল্প আপনাদের চিরায়ত পর্বে পাঠ করে শোনাব। এমন বন্ধু আর কে আছে, পুষ্পিতা ভৌমিকের লেখা। আজ কুসুমপুর হসপিটাল থেকে ডাক্তার অমিতাভ সেনের বিদায় নেবার দিন। সকাল থেকে অমিতাভবাবুর মনটা ঈষৎ ভারাক্রান্ত, কত কিছু মনে পড়ে যায়। স্মৃতির স্মরণে বেয়ে মনটা পাড়ি দেয়। 30 বছর আগে এক শরৎকালে কয়েক মাস বাকি থাকতে এখানে এসেছিলেন সেবা ধর্মের শপথ নিয়ে। কলকাতা থেকে আসার সময় মনটা একটু খুঁতখুঁত করেছিল বটে, শহর ছেড়ে একেবারে সোজাসুজি পুরুলিয়ার এক অজপাড়া গায়ে বদলি। যদিও ডাক্তারদের এসব ভাবলে চলে না, তাদের কাজই হলো সব ভুল মানুষের সেবা করা। গ্রামের ভেতর ঢুকতেই এক ঝাঁক কাশফুল মাথা নেড়ে স্বাগত জানিয়েছিল ভুবনডাঙ্গার মাঠটার কাছে। রোদ ঝলমলে একটা আকাশ যেন দুহাত বাড়িয়ে ডাকছিল সেদিনের তরুণ চিকিৎসক অমিতাভকে। দূরে দূরে বুকে গোটা গ্রামের চিকিৎসার দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। মূলত আদিবাসী সম্প্রদায় অধ্যুষিত এই গ্রাম কুসুমপুর, আশেপাশে কোথাও কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই। শিবরাত্রির সলতের মতো একটিমাত্র টিমটিম করে দাঁড়িয়ে আছে কুসুমপুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র। এক এক করে অমিতাভবাবুর নিজের অক্লান্ত পরিশ্রম করে চেষ্টায় হাল ফিরেছে এই স্বাস্থ্যকেন্দ্রের। নিজের পরিবারের দিকে তাকানোর ফুরসত পাননি সেভাবে। গ্রামের মানুষগুলো কখন যেন নিজের অজান্তে ওনার আপন জন হয়ে গেছে, সকলে ডাক্তারবাবু বলতে অজ্ঞান। রাতে স্বাস্থ্যকেন্দ্রের কাজ সেরে সবে ঘরে ফিরছিলেন, এমন সময় শুনছেন দরজায় টোকা। বেরিয়ে দেখেন শিবু সোরেন হাত জোর করে হাউমাউ করে বলছে, ও ডাক্তার বাবু, তুই জলদি আয়, আমার বউটার বাচ্চা হবে পটে, যন্ত্রণায় ছটফট করতেছে, তুই না গেলে বাঁচবে না। এত রাতে যানবাহন তো নেই, কি করে বউকে হসপিটালে আনবো? লালমাটির দেশে অত রাতে সত্যি কিছু পাওয়া মুশকিল। সাথে সাথেই সাইকেলে চেপে বেরিয়ে পড়েছেন অমিতাভবাবু। অনেক চেষ্টার পর যখন শিবুর বউ বাচ্চা প্রসব করল, তখন ওদের হাসি মুখটা দেখে নিজের সব ক্লান্তি ভুলে গেছিলেন অমিতাভবাবু। শিবুর বউয়ের জন্য হরলিক্স আর ওষুধ কেনার জন্য কিছু টাকা দিয়ে বেরিয়ে এলেন। কয়েক সপ্তাহ পর শিবু এসে খানিকটা বাড়ির গরুর দুধ আর পোষা মুরগির ডিম দিয়ে গেল। এমনি পয়সা দেবার সাধ্য নেই তাই এসব, কিন্তু আজ নিখাদ ভালোবাসার সব বন্ধন ছেড়ে বিদায় নিতে হবে। ফিরে যাবেন কলকাতায় নিজের বাড়িতে, অনেক দিন কাজ করলেন, একটু অবসর নেবেন হাত পা ছাড়িয়ে। কিন্তু যাদের নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিলেন তারা সবাই কোথায়? মানে গ্রামের লোকেরা, কেউ তো আসেনি আজ ওনাকে বিদায় জানাতে। যাক, সেসব কালের নিয়মে পুরনোকে বিদায় জানিয়ে নতুনের আগমন ঘটে। তাই হসপিটালের দায়িত্বে আসা নতুন ডাক্তারকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে শেষবারের মতো হসপিটালটাকে পেছনে রেখে অমিতাভবাবু উঠে বসেন গাড়িতে। মনটা আজ বড়ই অভিমানী, যাদের নিয়ে এত ভাবলেন তারা এত সহজে ভুলে গেল। একটু ঝিম ধরে এসেছিল, এমন সময় হঠাৎ গাড়িটা একটা ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে ভুবনডাঙ্গার মাঠের কাছে। কি হলো রতন, থামালে কেন, টায়ার পাংচার হলো নাকি? জিজ্ঞাসা করেন ড্রাইভারকে। রতন সামনের দিকে আঙুল দেখে ইঙ্গিত করে। অমিতাভ সামনে তাকিয়ে দেখলেন গ্রামবাসীদের একটা মিছিল ধীরে ধীরে হেঁটে আসছে ওনার গাড়ির দিকে। কি নেই সেই মিছিলে? শিবু সোরেন, আমিনা বেগম, বুলবুলি মুন্ডা, শিবুর বউ আর তার সেই 10 বছরের ছোট্ট ছেলের হাত ধরে। আরও আছে তপু, ওর বোন কুসুম, চায়ের দোকানের ছগা, আর এদিকে ওদিকে গান গেয়ে বেড়ানো বিশু পাগলা।

তবে সবার প্রথমে মিছিলকে নেতৃত্ব দিয়ে আসছেন গ্রামেরই প্রাইমারি স্কুলের বড় মাস্টার মশাই সুজাত বাবু। এবার আর চুপচাপ গাড়িতে বসে থাকতে পারেন না অমিতাভবাবু, নেমে পড়ে ওদের কাছে যান। উনি তারপর বলেন, কী রে কী হলো, আমার পথ আটকালি কেন তোরা সবাই মিলে? উপস্থিত সকলের চোখে তখন জল। মাস্টারমশাই সুজাতবাবু বলেন, ডাক্তারবাবু, এরা সকলে মিলে আমাকে বলল আপনাকে যেতে না দেবার জন্য একটা ফন্দি ফিকির বের করতে। এদের কথা না শুনে পারলাম না, আপনার মতো বন্ধু আর কে আছে এই গ্রামে? তাই এরা সকলে মিলে এসেছে আপনাকে আটকাতে। উনার কথা শেষ হতে না হতেই শিবু বলে, আমাদের সেরে তুই কোথায় যাবি ডাক্তারবাবু, মোরা তোকে কোথাও যেতে দেব কলাই। অমিতাভবাবু মৃদু হেসে বলেন, কেন, এই গ্রামে তোদের নতুন ডাক্তারবাবু এসে গেছে বটে, এই এখন থেকে তোদের চিকিৎসা করবে। বুলবুলি বলে ওঠে, সে নতুন লোক যতই আসুক, কিন্তু তুই আমাদের গ্রামের মাথার উপর ছাতার মতো আছিস বটে, তুই চলে গেলে আমরা মরে যাব, আমাদের মানুষের ভালোবাসার এই পাঁচিল ভেঙে তুই যাস কি করে দেখি। তোর একবারও বুক কাঁপবে না তো ডাক্তার, ভেবে দেখ। হাত দিয়ে মানব শৃঙ্খল গড়ে তোলে ওরা। এবার আর চোখের জল বাঁধ মানে না অমিতাভবাবুর। মনে মনে ভাবেন, ঠিকই তো বলেছে ওরা, ওদের ফেলে সকলকে ছেড়ে কলকাতা গিয়ে সত্যিই কি উনি ভালো থাকতে পারবেন? এই গ্রাম তাকে ডাক্তারির পাশাপাশি অনেক কিছু শিখিয়েছে। ছোটবেলায় স্কুলে পড়া রবি ঠাকুরের লেখা কবিতাটির কয়েকটি পংক্তি মনে পড়ে যায়, দিবে আর নিবে, মিলাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হিমুর চিত্তপূর্ণ তীর্থে যা করে ধীরে, এ ভারতের মহামানবের সাগর তীরে। কিন্তু বাস্তবে কুসুমপুর গ্রামী অমিতাভকে শিখিয়েছে কীভাবে সেই মহামানবের সাগর তীরের মিলনের মহাসমুদ্র তৈরি হয় বাংলার এক অখ্যাত গ্রাম কুসুমপুরের হাত ধরে। যে গ্রামে শিবু সোরেনের বউ বাচ্চা হলে দৌড়ে ঠাকুর ঘরে গিয়ে শঙ্খ বাজায় দিগম্বর, হাঁসদার বউ যেখানে আমিনার নিকাহ হলে গ্রামের থানে পুজো দেন, স্কুল মাস্টার সুজাত ভট্টাচার্যের স্ত্রী শৈশবের নির্মল আনন্দে বহুরূপী সেজে একসাথে পায়ে হাঁটে অম্লান আর আফতাব, সেখানে অম্লান সাজে কৃষ্ণ আর আফতাব রোহি, সে গ্রামের আত্মা তো মহান ভারতেরই আত্মা, এ মাটির বুকে মিলেমিশে এক হয়ে যায় শিব মন্দিরের কাঁসর ঘণ্টা আর আজানের সুর, এমন সুযোগ আর কোথায় পাবেন? ড্রাইভারকে উনি বলেন গাড়ি নিয়ে কলকাতায় ফিরে যেতে, তিনি গ্রামেই থাকবেন। এবার সকলের মুখে হাসি ফোটে, ওরা হই হই করে বলে, ডাক্তারবাবু জলদি চল, কয়েক মাস পরেই দুর্গাপূজা, কীভাবে হবে প্ল্যানটা করতে হবে তো। 30 বছর আগের সেদিনকার মতো আজও রৌদ্রোজ্জ্বল নীল আকাশের তলায় পেঁচা তুলোর মতো কাশফুলগুলো মাথা নেড়ে সম্মতি জানায়।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন এফএম উজ্জয়ন্ত 101.0 মেগাহার্টজ প্রচার তরঙ্গে। আর আজকে আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু অনিন্দিতা। ঘড়ির কাঁটায় দুটো বেজে 52 মিনিট হয়ে 32 সেকেন্ড। শুনলেন চিরে হাতে পারবে পুষ্পিতা ভৌমিকের ছোট গল্প এমন বন্ধু আর কে আছে।
1: रत्नसिंहासनस्थं सर्वालंकारयुक्तं नवगणरुचिरं।

শুনছেন আকাশবাণী এফএম উজ্জয়ন্ত, আপনাদের সকলকে স্বাগত জানাই রবি কিরণ অনুষ্ঠানে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, রবি কিরণ অনুষ্ঠান মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, আর আপনারা এই আসরে আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত আমাদের অনুরোধ করতে পারেন, অনুরোধ রাখতে পারেন আমাদের কাছে, আমরা অবশ্যই আপনার পছন্দের গানটি এই আসরে শোনানোর চেষ্টা করব। আচ্ছা, একটা ছোট্ট গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আসলে একটা মানুষের জীবন তো কখনো এক ঘন্টা বা একদিনে শেষ করা সম্ভব নয়। খুব মজার একটা গল্প রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে।

শান্তিনিকেতন আশ্রমে একবার একটা ঘটনা ঘটেছিল যাতে গুরুদেব প্রচণ্ড রেগে গিয়েছিলেন। অমন রাগতে গুরুদেবকে আর কখনো কেউ দেখেননি। ঘটনাটা ঘটেছিল গুরুদেবের চিকিৎসার সময় দাড়ি কেটে দেওয়ার জন্য। কলকাতা থেকে ডাক্তার এলেন গুরুদেবকে দেখতে। সেই ডাক্তারদের মধ্যে ছিলেন ডক্টর নীলরতন সরকার, ডক্টর বিধানচন্দ্র রায় প্রমুখ। দিনের বেলায় তারা গুরুদেবকে দেখে তার মাথা থেকে ঘাড় পর্যন্ত যন্ত্রণার সঠিক কারণ কি বুঝতে পারলেন না। তারা ঠিক করলেন ঘুমের ট্যাবলেট দিয়ে গুরুদেবকে ঘুম পাড়িয়ে তার দাড়ির ভেতরটা দেখতে হবে।

মাতো গুরুদেবের রাতের খাবারের সঙ্গে গোপনে ঘুমের ওষুধ দিয়ে দেওয়া হলো। তিনি ঘুমিয়ে পড়লে ডাক্তাররা তার কানের কাছের চুল ও গালের কিছু অংশের দাড়ি কেটে তাকে ভালো করে পরীক্ষা করলেন, ওষুধপত্রের ব্যবস্থা করলেন। কিন্তু গুরুদেবের দাড়ির ওই দশা করার পর তারা শান্তিনিকেতনে থাকতে ভরসা পেলেন না, সেই রাতেই তারা কলকাতা পাড়ি দিলেন। এদিকে ভোরে ঘুম থেকে উঠেই দাড়িতে হাত দিতে গিয়েই গুরুদেব টের পেলেন তার দাড়িতে কিছু হয়েছে। তিনি আয়নাতে মুখ দেখে রাগে অগ্নি শর্মা ভৃত্য বনমালীকে ডেকে জিজ্ঞেস করলেন, তার দাড়ির এ দশা হলো কীভাবে? বনমালী প্রায় কেঁদে ফেলে বলল, সে ঘুমিয়েছিল, সে এসব কিছু জানে না। নিয়ম মতো ভোরবেলা গুরুদেব কফি খেতেন, কিন্তু সেদিন কিচ্ছু খেলেন না। বনমালী একবার বলতে গিয়েও ধমক খেল। গুরুদেব তখন পুত্র রথীন্দ্রনাথকে ডাকতে বললেন। বনমালী একটু পর ঘুরে এসে বলল, তিনি একটি জরুরি কাজে ভোরেই শ্রীনিকেতন গেছেন। গুরুদেব আর কোনো কথা বলল

ফুরসা পেলেন না, সেই রাতেই তারা কলকাতা পাড়ি দিলেন। এদিকে ভোরে ঘুম থেকে উঠেই দাড়িতে হাত দিতে গিয়ে গুরুদেব টের পেলেন তার দাড়িতে কিছু হয়েছে। তিনি আয়নাতে মুখ দেখে রাগে অগ্নি শর্মা ভৃত্য বনমালীকে ডেকে জিজ্ঞেস করলেন, তার দাড়ির এ দশা হলো কিভাবে? বনমালী প্রায় কেঁদে ফেলে, বলল, সে ঘুমিয়েছিল, সে এসব কিছু জানে না। নিয়ম মতো ভোরবেলা গুরুদেব কফি খেতেন, কিন্তু সেদিন কিচ্ছু খেলেন না। বনমালী একবার বলতে গিয়েও ধমক খেল। গুরুদেব তখন পুত্র রথীন্দ্রনাথকে ডাকতে বললেন। বনমালী একটু পর ঘুরে এসে বলল, তিনি একটি জরুরি কাজে ভোরেই শ্রীনিকেতন গেছেন। গুরুদেব আর কোনো কথা বললেন না, ঘুম হয়ে রলেন। বনমালী যতবারই খাবারের কথা বলতে এলো ততবারই ধমক খেল। কেউ আর ভয়ে গুরুদেবের সামনে যেতে পারে না, তিনিও কিছু খান না। শেষ পর্যন্ত পুত্রবধূ প্রতিমাদেবী গিয়ে দাঁড়ালেন গুরুদেবের সামনে, বললেন, তিনি না খেলে এখানে তো কেউ খেতে পারবে না। গুরুদেব তবু কোনো কথা বলেন না। শেষে প্রতিমাদেবী আবার খাবার অনুরোধ জানাতে তিনি বলেন, কারোর কি এটুকু ভদ্রতা বোধ নেই? আমার দাড়িতে হাত দেবার আগে কি একবারও জিজ্ঞেস করার দরকার ছিল না? প্রচণ্ড ক্ষোভের সঙ্গে কথাটি বলেছিলেন তিনি, তারপর আবার খেয়েও ছিলেন। কিন্তু রথীন্দ্রনাথ ভয়ে কয়দিন গুরুদেবের মুখোমুখি হননি।

আচ্ছা বলুন, এত বড় বড় ব্যক্তিত্বের তাদের কত ছোট ছোট সুন্দর সুন্দর রাগ, তাই না? ঘড়ি কাটায় 3টে বেজে 4 মিনিট হয়ে 8 সেকেন্ড। আমরা রয়েছি মূর্তি রবি কিরণ অনুষ্ঠানটি নিয়ে। এই আসলে আপনারা চাইলে আপনার পছন্দের রবীন্দ্রসঙ্গীতটি আমাদের অনুরোধ আমাদের কাছে অনুরোধ রাখতে পারেন। আমরা অবশ্যই আসলে আপনার পছন্দের গানটি আপনাকে শোনানোর চেষ্টা করব। তো আজকে তো রথযাত্রার কোনো ফোন লাইনে কোনো বন্ধুদের দেখতে পাচ্ছি না, চলুন আমার পছন্দের গানই শুনি।

0: একজন বন্ধু এসেছেন। হ্যালো, নমস্কার। হ্যালো,
1: হ্যালো
0: বলুন, কি রয়েছেন?
1: দিদি, একটু গান শুনতে পারবো?
0: নিশ্চয়ই।
1: এই করোনা অর্জুন থেকে একটি গান শুনিয়ে দিই।
0: আমারও মনে হয়েছিল আপনি এই অনুরোধই রাখবেন। আচ্ছা, আপনি আমাদের অনুষ্ঠান কি আপনার টেলিফোন সেট নেই, অথবা আপনি আপনাদের অনুষ্ঠান শুনছেন না?
1: হ্যাঁ হ্যাঁ শুনছি।
0: তাহলে আপনি আমাকে এই অনুষ্ঠানের এই অনুরোধ কি করে রাখলেন? আপনি জানেন না এখন রবিকিরণ অনুষ্ঠান চলছে? হ্যাঁ, গানের অনুরোধ, সে তো রবীন্দ্রসঙ্গীত অনুরোধের আসর চলছে শ্রোতা বন্ধু।
1: রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ হলে আমাকে ওই গানটা শুনিয়ে দিন, মাঝে মাঝে তো দেখা পাচ্ছি ওই দিন কেন কেন।
0: আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সেটা বললে অবশ্যই।
1: হয়তো আমার ভুল হয়ে গেছে, বুঝতে পারলেন না?
0: না, এটা আসলে আমিও হয়তো অনুরোধ রেখেছি, অনুরোধের আসর। আপনি অবশ্যই আপনার পছন্দের গান শোনাবো, সেটা আমরা,
1: আমরা তো মোবাইলে অনেক সময় শুনি, অনেক সময় ডিস্টার্ব হয়, সেজন্য কোনো
0: না
1: মানে
0: আমি
1: অনুরোধ
0: বলে
1: নেই।
0: দিচ্ছি, আপনি একটা কাজ করুন, আপনি নিউজ অন এয়ার অ্যাপটাকে ডাউনলোড করুন, ওখানে FM উজ্জয়ন্ত আপনি পাবেন। ধরুন নিউজ অন এয়ার অ্যাপটাও যদি আপনার কাছে,
1: এখানে আপনি যদি ওই কর্মস্থলে আছি, সেখান থেকে আমাদের একটা কোটি মোবাইল আছে, কোটি মোবাইল দিয়ে আমরা ওই গানগুলো শুনি আর কি।
0: কি মোবাইল,
1: কোটি মোবাইল দিয়ে কয়েক ছিল ওই আগে যে বটন সিস্টেম ছিল ওইগুলো।
0: বাটন সিস্টেমের মোবাইল থেকে আপনি আপনি কি সার্ফিং করতে পারেন, গুগল করতে পারেন?
1: না গুগল নাই, আমরা ওই এটা দিয়ে ওই FM-টা শুনতে পারি
0: ও
1: আর কি,
0: আচ্ছা, ছোট্ট মোবাইলগুলো।
1: ছোট্য মোবাইলগুলো। হ্যাঁ
0: আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা,
1: তো
0: ছোট মোবাইল,
1: অন্তরা অন্তরা অনিন্দিতা দি বলছেন তো না?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই ছোট মোবাইলে
1: আমি
0: তাহলে,
1: বহুত পুরনো, আমি বহুত পুরনো শ্রোতই। আপনারা আছেন, অনিন্দিতা দি আছে, অন্তরা দি আছে, শর্মিষ্ঠা দি আছে, অনেকেই আছেন। আপনারা তোমার ঘর ছিল, ওর বিদ্যা ছিল,
0: ঠিক
1: বহুত
0: ঠিক
1: পুরনোই
0: বলেছেন।
1: আমরা শুনি।
0: হ্যাঁ, আসলে কি হয়, আমি তো আমাদের, আপনি যে যে গানটার কথা অনুরোধ করেছেন, সেটা আমি আপনাকে বেলা 4টা থেকে অবশ্যই শোনাতে পারবো, সুরের আকাশের আসরে। সেখানে আমরা এই সুরের আকাশের আসরে আপনি হিন্দি বাংলা যে কোনো ছায়াছবির গান আপনি আমাদের অনুরোধ রাখতে পারেন, সেটা আধুনিক গানও শুনতে নেই। মাঝে মাঝে তব দেখা পাই, সেটা তো রবীন্দ্রসঙ্গীত, শ্যামাসঙ্গীত না তো?
1: রবীন্দ্রসঙ্গীত
0: ঠিক আছে, অবশ্যই আপনি শুনতে থাকুন।
1: ধন্যবাদ, ভালো থাকবে।
0: ধন্যবাদ, ধন্যবাদ। চলুন যাচ্ছি বন্ধুর পছন্দের গানে।

0: हेलो, हेलो,
1: हेलो,
0: हाँ बोलूँ।
1: আমার তো রবীন্দ্রসঙ্গীত শুনে দিন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ব্যাপারে।
0: শুনতে থাকুন।

শুনলেন শুভমিতার কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীতটি, আমাদের রবিকিরণ আসরে। আমরা রয়েছি রবিকিরণ আসরে। আপনারা আমাদের এই আসরে অনুরোধ করে জানাতে পারেন আপনার পছন্দের রবীন্দ্রসঙ্গীত কোনটি এই মুহূর্তে আপনার শোনার ইচ্ছে করছে।

যাহার হৃদয়ে যত সৌন্দর্য বিরাজ করিতেছে, সে তত সৌন্দর্য উপভোগ করিতে পারে। সৌন্দর্যের সহিত তাহার নিজের ঐক্য যতই সে বুঝিতে পারে, ততই সে আনন্দ লাভ করে। আমি যে এত ফুল ভালোবাসি তাহার কারণ আর কিছু নয়, ফুলের সহিত আমার হৃদয়ের গূঢ় একটি ঐক্য আছে। আমার মনে হয় একই কথা, যে সৌন্দর্য ফুল হইয়া ফুটিয়া আছে, সেই সৌন্দর্যই অবস্থা ভেদে আমাদের হৃদয় হইয়া বিকশিত হইয়াছে।

0: বন্ধু আছেন একজন? হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: আমাকে একটু এমনি শুনিয়ে দেন। গানেরও সুরেরও আসন খানি।
0: গানেরও সুরেরও আসন খানি, তাই তো? নিশ্চয়ই।

শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি রবি কিরণ আসরটিনি স্টুডিওর ঘড়ি কাটায় 3:56 হয়ে 33 সেকেন্ড, 9402169965। আরও একবার আমি নম্বরটা বলে দিচ্ছি, 9402169965 অথবা 9485007172। এই নম্বরে আপনারা আপনাদের অনুরোধ রাখতে পারেন। হ্যাঁ, কারণ তারপরেই ঠিক বিকেল 4টা থেকে আমাদের শুরু হয়ে যাবে আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান, অর্থাৎ সুরের আকাশে। সুরের আকাশের অনুষ্ঠানে আপনারা জানেন আমাদের নিয়মিত অনুষ্ঠান প্রতি সোমবার, শনিবার আর বৃহস্পতিবার। তো আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের প্রিয় গান নিয়ে আপনারা তৈরি থাকুন, আমি আসছি আপনাদের কাছে। আমি অনিন্দিতা মূর্তি আপনাদের সঙ্গে রয়েছি। আর আজকের মতো রবিকিরণ অনুষ্ঠান এখানেই শেষ করছি।

শোনো এখন সংবাদ শিরোনামের। আজ রথযাত্রা, সারা দেশের সাথে রাজ্যেও রথযাত্রা উৎসব যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রথযাত্রা উপলক্ষে আগরতলার কিছু রাস্তায় দুপুর দুটো থেকে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য নো এন্ট্রি জোন করা হয়েছে, সেই সাথে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা 2027। এটি হবে দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা। আগামীকাল থেকে শুরু হবে স্বগণনার কাজ, চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। এরপর 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে গণনা কার্যক্রম পরিচালিত হবে। রাজ্যের জনগণনার দ্বিতীয় পর্যায়ে 2027 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হবে। পূর্ত দপ্তর এবং জলসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে আজ থেকে প্রজ্ঞা ভবনে 2 দিনের সেমিনার শুরু হয়েছে। সেমিনারে আগরতলা শহরে জলবদ্ধতার মূল কারণ, বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থার সীমাবদ্ধতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, আধুনিক নগর ড্রেনেজ পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও মত বিনিময় হবে। উপস্থিত ছিলেন আগরতলার মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ গুজরাটে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড NDDB আধিকারিকদের সঙ্গে এক বৈঠক করেন।

এমনকি ত্রিপুরার দুগ্ধ ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে দুধ উৎপাদন বৃদ্ধি, আধুনিক পরিকাঠামো গড়ে তোলা, মূল্য সংযোজন এবং দুগ্ধ চাষীদের আর্থিক ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শুনলেন সংবাদ শিরোনাম।

শুনছেন আকাশবাণী এফএম উজ্জয়ন্ত, আপনাদের সকলকে স্বাগত জানাই সুরের আকাশের, আমাদের সাত সুরের জল তরঙ্গে ভেসে যাওয়া আপনাদের পছন্দ

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ ম্যাম, আমি সুমন বলছি মিলনসংঘ থেকে।
0: বলো সুমন।
1: কেমন আছেন?
0: ভালো আছি।
1: আচ্ছা আচ্ছা ম্যাম, হন্টেড থেকে জিসমিসে রুহুতাক এই গানটা শুনিয়ে দেন।
0: সিনেমার নাম কি? হন্ট,
1: হন্টেড?
0: হন্টেড।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: আচ্ছা, হন্টেড থেকে জিসমিসে রুহুতাক।
1: হুম হুম
0: ঠিক আছে, অবশ্যই শোন।
1: হ্যাঁ ম্যাম,
0: ধন্যবাদ,
1: ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যালো, আমি আনন্দনগর থেকে তপন দাস বলছি, সাউথ আনন্দনগর থেকে তপন দাস।
0: বলুন।
1: তেরি মেরি তেরি মেহরবানি আর একটা গান শুনবেন না? তেরি মেহরবানি এই গানটি।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শোনাচ্ছি। ধন্যবাদ
1: ঠিক আছে,
0: ধন্যবাদ
1: ধন্যবাদ ধন্যবাদ।
0: এবারে চলুন, সুমন, তপন বাবু, তারপর হোয়াটসঅ্যাপে কিছু বার্তা রয়ে গেছে যে বন্ধুরা তাদের পছন্দের অনুরোধটুকু রেখেছেন, পরপর সকলের পছন্দের গানে চলে যাচ্ছি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আকাশবাণী এফএম।
2: লা লা লা লা লা লা

শুনলাম এই গানটি কেকের কণ্ঠে হন্টেড ছায়াছবি থেকে। পরের গানটি শুনব কিশোর কুমার এস জানকীর কণ্ঠে পাপ কি দুনিয়া ছায়াছবি থেকে। এই গানটি অনুরোধ করেছেন লালন ঘরামি পশ্চিমবঙ্গ থেকে।

শুনলাম এই গানটি পাপকি দুনিয়া ছায়াছবি থেকে। আচ্ছা, বাদল খুটিয়াল পশ্চিমবঙ্গ থেকে উনি শুনতে চাইছেন, হিন্দি লিখেছেন সাহেব থেকে, আঁখো সে দিল মে উতরকর, ওটা সাহেব হবে না বাদল বাবু, ওটা ফরেব হবে ছায়াছবির নাম। যে গানটা আপনি শুনতে চেয়েছেন কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে, আঁখো সে দিল মে উতরকর, এটা ওটা ফরেব ছায়াছবি থেকে।

অ্যান্টি জুয়েল থিপ ছায়াছবি থেকে পাউডির গানটির অনুরোধ জানিয়েছেন জিরানিয়া থেকে ঝর্ণা ভট্টাচার্য। দীপ ছায়াছবি, দীপ ছায়াছবি আমি তো খুঁজে পাইনি, আমি দুঃখিত। আমি বরং পরের বার গানের লিরিক্সটা একটু লিখে পাঠান, তাতে আমার বুঝতে সুবিধা হবে। বাগবাসা থেকে রথীন্দ্রবাবু লিখছেন মোহাব্বত কদমো সে নেহি কিশোর কুমারের কণ্ঠে। সাসো সে নেহি কদমো সে নেহি, এই গানটা উনি শুনতে চেয়েছেন নিশ্চয়ই। রথীন্দ্রবাবুর সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

0: হ্যালো
1: হ্যালো নমস্কার
0: হ্যাঁ
1: হ্যালো নমস্কার
0: হ্যাঁ নমস্কার,
1: হ্যাঁ নমস্কার,
0: আমি বীরেন বীরেন দেবর্মা বলছিলাম।
1: বলুন।
0: ছবির নাম হলো দুলকি ফুল,
1: আচ্ছা,
0: গানের লাইনটা হলো হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি অবাধে ইনসানি বনেগা।
1: আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ
0: ধন্যবাদ।
1: ধন্যবাদ। তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা। চলুন ধীরেন্দ্রবাবু, আপনার পছন্দের গানটা শুনি।

0: ধুলকা ফুল ছায়াছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে গানের গীতিকার সাহিল লুধিয়ানভি। যে কোনো মানুষের এই গানটা শুনলেই মনে হবে আসলে এত সুন্দর কথা, এত সুন্দর লিরিক্স।
1: উফ।

0: হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ, বলুন।
1: নমস্কার ম্যাম। শুভ
0: নমস্তে,
1: বিকেল।
0: শুভ বিকেল,
1: আমি কুয়ারে রামচন্দ্রকে অখিল দেব বলছি।
0: বলুন।
1: আচ্ছা, আমার একটু গান শুনে দেবেন। নাগিনা বইয়েতে যা মেয়েতে দুশ্মন, এই গানটা নাগিনা।
0: আচ্ছা, ঠিক আছে, শুনুন, আপনি শুনতে থাকুন। ম্যায় তেরে দুশ্মন, এই গানটা এবারে অখিল বাবুর জন্যে।

0: হ্যালো নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যালো ম্যাম, আমি কিন্তু একটা গানের রিকোয়েস্ট করছিলাম আপনার।
0: কি গান বলুন তো।
1: আমি দেখেন সাউথ আনন্দনগর থেকে তপন দাস, তেরি মেহরবানিয়ার, তেরি মেহরবানিয়া এই গানটি।
0: ও হ্যাঁ হ্যাঁ, শোনাচ্ছি, আমি নিশ্চয়ই শোনাচ্ছি শোনাচ্ছি।
1: ঠিক আছে ম্যাম,
0: ধন্যবাদ
1: ভালো,
0: ধন্যবাদ, ভালো থাকবেন
1: ধন্যবাদ
0: তো,
1: ম্যাম, হ্যাঁ ভালো থাকেন,
0: ভালো
1: আপনিও ভালো
0: থাকবেন।
1: থাকেন।

0: हेलो हेलो,
1: আহা, কথা হলো না বন্ধুর সাথে। শুনলেন তেরি মেহরবানি আছে ছবি থেকে এই গানটি। আমরা আর কিন্তু বেশিক্ষণ সময়ে আমাদের অনুরোধের আসর মোটামুটি একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে আর 7 মিনিট আমরা রয়েছি। চলুন, আর যদি বন্ধুরা কেউ থেকে থাকেন যারা এখনও ভাবছে না, হা এই গানটা তো শোনা যেতে পারতো, এই শোনানো আপনি শুনতে চাইছেন আপনার পছন্দের গানটি আমাদের আসরে, তাহলে অবশ্যই ডায়াল করুন 9485007172 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ করেও আপনাদের পছন্দের গানটি আমাদের জানাতে পারেন 9402169965। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার।
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন বলুন, কি বলছেন? কি কোন কায়ামত?
2: কায়ামত তোমার পছন্দ?
1: কায়ামত কার ছবি?
2: দেখুন,
1: অজয় দেবগনের কায়ামত ছবি, তাই না? আচ্ছা ঠিক আছে, অবশ্যই অবশ্যই, চলুন।

ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সুরের আকাশের আজকের পর্ব এখানেই শেষ করতে হবে। পরের পর্বের জন্য তৈরি থাকুন, আমি আসছি লোকগানের আসর রীত মাঝারকে নিয়ে। তো শ্রোতা বন্ধুরা, যে বন্ধুরা এখনও ফোন করছেন তাদেরকে জানিয়ে দিই আমাদের ঈদ মাঝারের আসরে, হ্যাঁ, যে বন্ধুরা একটু মন খারাপ করে আছেন যে আমার গানটা তো শোনানো হলো না, অথবা না, যারাই অনুরোধ করেছেন সবার গান শোনানোর চেষ্টা করেছি, আর যারা ফোন লাইনে কন্ট্যাক্ট করতে পারেননি, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি, তাদের তাদের পরের পর্বের জন্য অর্থাৎ ঈদ মাঝারের জন্য একটু জায়গা খালি রাখছি। আপনারা চাইলে আপনাদের অনুরোধটুকু ঈদ মাঝারের আসরে রাখতে পারেন। চলুন এবারে যাওয়া যাক গানে।

অনুষ্ঠান সংক্রান্ত একটি ঘোষণা। প্রিয় শ্রোতা বন্ধুরা, হয়তো ভাবছেন আজ 16 জুলাই বৃহস্পতিবার রাত 9:30 আজ রাত অনুষ্ঠানে আর যে দেবা শুষ্কি নিয়ে আড্ডা জমাবেন। একটি দূরে অথচ সেই টানেই জড়িয়ে থাকে শৈশবের মেলা, পাপড় জিলেপি, কলা বাতাসে, নকুলের কন্ধ, রঙিন খেলনা, প্রিয় মানুষ আর অগণিত স্মৃতি। তাই আজ রাতের বিষয় রথের টানে, আপনার রথযাত্রার স্মৃতি কি? কখনো কি রথের দড়িতে টেনেছেন? আপনার এলাকার রথযাত্রার কোনো গল্প আজও কি মন ছুঁয়ে যায়? শুনতে থাকুন আজ রাতে আর যে দেবাশিসের সঙ্গে। আজ 16 জুলাই বৃহস্পতিবার রাত 9:30 থেকে 101.6 মেগাহার্স FM উচ্চারণতে। ফোন করুন 03212326253 অথবা 9485007172 এই নম্বরগুলোতে। তাহলে ওই কথাই রইল প্রিয় শ্রোতা বন্ধুরা, রথের টানে যদি মন ছুটে যায় কোনো পুরনো দিনে, সেই গল্প নিয়েই চলে আসুন আজ রাতে। অপেক্ষায় থাকবো আপনাদের ফোনের।

সাধক বলছেন, যদি তরিতে বাসনা থাকে অর্থাৎ এই জীবন পার করবার বাসনা থাকে, সঠিক অর্থে শিক্ষা লাভ করে পরমেশ্বরকে উপলব্ধি করবার বাসনা থাকে, তাহলে কী করতে হবে?

হয় না, গুরুর কৃপা লাভ করতে হয়। মানে গুরু আমরা পেলাম কিন্তু তার আমরা কদর করলাম না, তার কথা আমরা শুনলাম না, তাকে ষোলো আনা দিয়ে বিশ্বাস করলাম না, তার কথায় অনেকগুলো জিজ্ঞাসার চিহ্ন দিলাম, তাহলে কি আমরা গুরু কৃপা পাব? তাহলে তো গুরু কৃপা পাবো না। তাই কিভাবে এই কৃপা পাবো? সাধক বললেন,

এরপর যে কথাটা বলছি তা বেশ গুরুত্বপূর্ণ কথা। কেন গুরুত্বপূর্ণ বল, এখানে সব ছোট ছোট ছাত্রছাত্রীরা রয়েছে, তাই সেখানে অনেক সময় হয় যে একটা ক্লাসে খুব ভালো আমরা রেজাল্ট করতে পারলাম না, তাই তো? তাই যখন আমরা ভালো করতে পারলাম না, তারপরের বার আমাদের চেষ্টা থাকে কি আরও ভালো করব, আরও ভালো করে শিখবো, আরও ভালো করে জানবো। না, এবার আর টিচার যা বলবে তাতে ফাঁকি দেব না, যা বলছে তাই শুনব, তাই তো? এটা মানে হলো আমি এবার বিশ্বাস করা শুরু করলাম, অর্থাৎ গুরু এমন একজন মানুষ হয় যার সংস্পর্শে এলে আমরা যা ভুল করে এসেছি সেগুলো শুধরে যায়, তাই তিনি গুরু। তাই সাধক অন্তিম পর্বে এসে বলছে

আকাশে মত্ত একখানা চাঁদ উঠেছে, সেই চাঁদের তলায় প্রাঙ্গণখানা চকচক করছে। দূর থেকে বুকে জল ভরে মিঠে বাতাস, শেষে যেন কিতকিত খেলতে লেগেছে সেই প্রাঙ্গণে। ভারী আমোদ লাগে ভুবনের। তার একটা ছোট্ট ফুলের দোকান, সারা দিন কত মানুষ আসে প্রভু দর্শনে, গম গম করে এই প্রাঙ্গণ। আর রাতে সব থেমে গেলে ফুল ঘি চন্দনে ম ম করে বাতাস। মৌন প্রাঙ্গণখানা স্বরূপ হয় জলাধারের স্পষ্ট হুম হুম গর্জনে। দোকানের বাইরে একখানে পাটি বিছিয়ে বসে থাকে ভুবন। গর্বিত স্পর্ধিত মন্দির চূড়ার দিকে তাকিয়ে তার দুখানি জলে ভরে আসে, তার চোখ দুখানি জলে ভরে আসে। আহা প্রভু গো, আমার এখানে দিব্যি বাতাস খাই, আর তুমি এই ভরা গ্রীষ্মে অমন পাথরের ঘরে কেমন করে রও? ভারী কষ্ট হয় না তোমার? হাসফাস করে শরীর? তারপর সান্ধ্য জপ সেরে পান সাজতে বসে। সামান্য আয়োজনে মিঠে গন্ধি গুন্ডি পান সেজে ছোট ছোট কাঠের মূর্তির সামনে ভোগ দেন, কখনো দুখানি তক্তি মিষ্টি, তারপর সকালের জন্য কুড়িগুলো জলে ভিজিয়ে দোকানে ঝাঁপ ফেলেন। এ তার নিত্যদিনের অভ্যেস। আজও তেমনই করেছিলেন, কিন্তু কোথা থেকে যেন তিনটে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এসে তার দোকানে উপস্থিত হল। সামনে ছেলেটি সেই কোনো ভনিতা ছাড়াই বলল, কাকা ও কাকা, পানোর কি সুন্দর বাসনা বাহিরেছি, অমাকটুকু তিনও পানো দবা, পয়সাও নেই দিতে পারবেনি। এটা উড়িয়া ভাষায় বলছে যে, কাকা আমাদের তিনটে পান দাও না, করি নাই কিন্তু, গন্ধ শুনে এলুম, পয়সা দিতে পারবো না কিন্তু। আধার ভালো করে ঠাহর করতে পারছিলেন না, তাই একখানি লম্ফ জ্বালালেন। ভারী মায়া জড়ানো ছেলেটির মুখে নুলিয়াদের মতো জল ঘষা মাজা রং, ডাগর চোখ দুখানি ঢেকে রেখেছে মস্ত দুই পাতা, দুনিয়ার বিস্ময় যেন লুকিয়ে রয়েছে ওতে। পেছনের জনের চেহারাটি একটু বড়, চ্যাটালো বউ, গাটা গোট্টা চেহারা, গায়ের রং ধপ ধপে সাদা, যেন হলুদ মেখে এসেছে রাত দুপুরে। আর তাদের পেছনে একখানি ছোট্ট মেয়ে উঁকি মারছে, হোমা এ যে একদলা ছানা মাখা, মাথার ঝুঁটি দুটি দেখেই মনে হচ্ছে পিক করে হেসে ফেললেন ভুবন। মহা কৌতূহল নিয়ে প্রশ্ন করলেন, ঘর কো উঠে কি রে? আগে আমার ঘর তো সবুজ আগারে ককা, এবে তো আসিলি, সো উঁচা কান্তটা দেখে যাওনি তার পাঁচু পটু। আচ্ছা হও, পানো তো তোতে দেবে, কিন্তু মাগে কি খাওছো কন পায়, কামোছো কিছু করিনু, এমিতি খাইবা ভালো নুহ বাপে, তমে দবা কাকা কামো, মোরা ওই ক্ষমতা থানতা বাপা, পানো ছাড়ে কি আও কিছু দরবার নাই। তিনটি পাল নিয়ে ছেলেটা দৌড়াতে আরম্ভ করলো। যাওয়ার আগে বলল, কাকা মু চলিলি, তমে খালি পানও খাওয়াও আমাকো, বাকি সব খাওয়াইবাও আসতে সম দেই কি জানতি, কই বাড়ি তাদের? ওহ হোতা বড় প্রাচীরের পেছনে। সে দিচ্ছি, চেয়ে খাও ভালো নয় বাপ, কাজকর্ম করিস না কেন? তুমি দেবে? আমার তো সে ক্ষমতা আছে রে বাপ, তবে আসিস পান দেবো বাছা। দৌড়াতে দৌড়াতে বেশ আসি, হ্যাঁ পান দিও।

বাকি খাবার তো ওরাই দিয়ে যায়। পাঞ্চি বুতে চিবুতে প্রশস্ত বালুতটে এসে বসল। জলরাশি এতক্ষণে ভীম গর্জন করে তীর ছুঁয়ে যাচ্ছিল, তার আসতেই নরম হল খানি। বোধ হয় বললেন, এতক্ষণে প্রভুর সময় হলো আমার কাছে আসার। মোহন বাসিখানা বের করলেন সেই বালক, অধর ছোঁয়াতেই অদ্ভুত বিষাদ ঘন স্বর উঠল চরাচর জুড়ে। দমকা বাতাস উঠল, চরের বৃক্ষরাজি মাথা নুইয়ে তাল দিল বাঁশের সুরে। শান্ত হয়ে এলো সমুদ্রের সে ভীষণ গর্জন, ভাটা নামল চরাচর জুড়ে। নিঃশব্দ চরাচরে জেগে রইল মোহনবাসী। কিন্তু সেই বয়সে বড় ছেলেটি, সে যেন কিছুতেই শান্ত হতে পারছিল না। বারবার পূবের আকাশের দিকে চোখ যাচ্ছিল, আর কঠিন হয়ে আসছিল চোয়াল। কানে হাত করতেই বাঁশি থামালেন কানাই। হ্যাঁ, ওই বালকের নাম কানাই। উৎসুক মুখে তাকালেন দাদার দিকে, কঠিন মুখে পূবের আকাশের দিকে আঙুল তুললেন ভদ্র। সেদিকে তাকিয়ে আষাঢ়ের কালো ঘন মেঘ ঘনিয়ে এলো কানাইয়ের মুখে। এ লক্ষণ ভালো নয় দাদা, এতদিন পরে ফিরে এসেছে। উড়ুতে চাপড় মেরে পেশির শির ফুলিয়ে ভদ্র বললেন, কানাই, মানুষটা আমি ভীষণ ভদ্র, কিন্তু খানিক বল ধরি, তুই চিন্তা করিস না। দুজনে হয়তো আরও কিছু আলাপ করতেন, চুকচুক শব্দে মন আকর্ষিত হলো অন্যদিকে। তাদের বোন মস্ত দুলালি, কোলে করে একখানা শুশুক ছানা তুলে এনেছে জল থেকে, তাকে চুকচুক করে আদর করে চলেছে। এগিয়ে গেলেন কানাই। আহা ভদ্রা, জল থেকে তুললে অতক্ষণ বাঁচবে কেন? ও ওকে জলে ফিরিয়ে দে বোন, চল আমরা, আমাদের ফিরতে হবে। তিন ভাই বোনে হেঁটে হেঁটে চললেন রাজপথ ধরে। তাদের মস্ত বাটের সম্মুখে এখানে মা সারেমেয় তিনখানি শাবক বুকে নিয়ে শুয়ে রয়েছেন। শাবকগুলো মায়ের স্তনের উপর মুখ দিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সেদিকে তাকিয়ে মন ভরে উঠল কানাইয়ের, নিজের সৃজনের ওপর গর্ব এলো বোধ হয়। আর ঠিক সাথে সাথেই কঠিন হলো মুখখানা। মায়ের স্তন্য যে বিষাক্ত করে তাকে ছাড় দেয় না, ছাড় দেওয়া যায় না। পৃথিবীর পবিত্রতম এবং নিরাপদ সম্পর্কটি হলো মা এবং সন্তান। সেই সম্পর্কের ওপর থেকে মানুষের আস্থা সরে গেলে বিপর্যস্ত হতে হবে পৃথিবী, নষ্ট হয়ে যাবে ভারসাম্য। এ হতে দেওয়া যায় না। উদ্বিগ্ন চিত্তে হাজারো চিন্তার জাল বুনতে বুনতে ফিরল কানাই। গৃহ দাঁড়িয়ে সেই শান্ত হয়ে এলো উত্তাল ঝড়। মস্ত প্রদীপ জেলে মা দুয়ারে বসে আছেন। ছেলে না ঘরে ফিরলে মা কি ঘুমোতে পারেন? মায়ের ঘরের দিকে গেল তিন ভাই বোন। সত্যিই তো কত কিছুই না ভাবছিল মা জগৎজননী। অবোধ সন্তানের মলমূত্র পরিচ্ছন্ন করে আপনার পুষ্টি দিয়ে, আপনার পুষ্টি দিয়ে লালন করে, তিনি তো তাকে বড় করেন। তাই তো মায়ের নাম বিমলা। প্রভুর পান খাওয়ার গল্প, কবিতীর্থ বলরাম দাস আর পানওয়ালা দিনুর জগন্নাথ দর্শনের কাহিনী সর্বজন বিদিত। প্রভুর রাতুল চরণ থেকে এতটুকু ধুলোমাটি নিয়ে নিবেদনের জল মেখে পুরাতন ছাঁচে নতুন গড়ার চেষ্টা যিনি করেছেন, তাঁরই লেখা এ মুহূর্তে পড়লাম।

অমৃত লীলার রসকে এই ধরাধামে প্রসারিত করবার জন্য অন্তরে গোবিন্দ ও বাইরে রাধা হয়ে নদিয়ায় জন্ম নিয়েছিলেন আমাদের গোরা অর্থাৎ শ্রী গৌরাঙ্গ। তিনি জাত পাত নারী পুরুষের ভেদাভেদ ঘুচিয়ে দিয়ে মানুষকে শিখিয়েছিলেন এক মন্ত্র, আর গেয়ে বেরিয়েছিলেন হরির নাম হরির নাম।

গাওয়া ঘির আমুদে বাতাস, গাওয়া ঘির আমুদে বাস, বাতাস জুড়ে লাল লাল করে ভেজে তোলা হচ্ছে লিচিগুলো, তারপর মিঠে লাচি গন্ধি গাঢ় তরলে ডোবানো হচ্ছে সেগুলো। কখন থেকে সেই দৃশ্য দেখে যাচ্ছে ভনা, সে গোসাইবাড়ির ভাঙা পাঁচিলের পেছনে ঝোপের আড়ালে বসে আছে। এখানেই আজ গোসাইদের রান্না হচ্ছে, আজ গোসাইবাড়িতে জগন্নাথ দেবের পুজো, গোটা গ্রামের লোক প্রসাদ পাবে, কিন্তু তার সে সুযোগ নেই। সে কুষ্ঠরোগী মহাপাতক, গ্রামের মানুষ তার সীমা মারায় না, গোসাই প্রসাদ তো দূর, যদি তাকে দেখতে পায় চালা কাঠ নিয়ে ফিরে আসবে। মালপোয়ার লোভ তার বড়, ওই টষ্টসে রসে ভরা মহাপ্রসাদটির কথা ভাবলেই জিভে জিভ ভিজে ওঠে, তাই ওই ঝোপের মধ্যে লুকিয়ে থাকে। গ্রামের লোকেদের প্রসাদ খাওয়ার পর এটো পাতা এই ভাঙা পাঁচিলের বাইরে দিয়ে ফেলে দিয়ে যায়। ঘিয়ের গন্ধওয়ালা প্রসাদ কুকুর বিড়াল মুখ দেয় না, ওটাই সুবিধা, ভনা ওখান থেকেই খেয়ে নেবে। দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ভানার বুক ঠেলে, কুষ্ঠতে সমস্ত অঙ্গ খসে যাচ্ছে, এই জিভটা কেন খসে যায় না, খালি নোলা নোলা। দুপুর পেরিয়ে বিকাল হতে চলল, আজকে সব লোকগুলো চেটে পুটে খাচ্ছে, ফেলে যাওয়া পাতায় একটুকু কিছু লেগে নেই। এদিকে ক্ষুধায় তাহার পেট চড়চড় করছে, আচমকাই মহাহুলুস্তুলু তুলে গোসাই বাড়ির অন্দর থেকে, কৌতূহলী হয়ে ঝাঁপ থেকে ঝোপ থেকে মাথা বের করে ভনা। সে এক আশ্চর্য কাণ্ড, মস্ত এক চিল কোথা থেকে যেন এসে গোসাইয়ের উঠোনের গাছে বসেছে। একটা রথযাত্রার দিনে চিল দেখে সবাই প্রভুর বাহন গরুর ঠাউরেছে, ব্যাস কেউ কেউ উদ্বেল হয়ে গড় করতে লেগেছে, মেয়েরা উলু দিয়ে মুখরিত করে তুলেছে, গোসাই তো থালা সাজিয়ে মালপোয়া ক্ষীর আর গাছের তলায় গিয়ে দিয়ে গেল। এসব দেখে ভারী হাসি পায় তার। চিল কোথায় মাছ মাংস খায়, সে কিনা

খাবে মালপোয়া ক্ষীর। এদের এই সব শাক কাসর ঘণ্টা উলুদ্ধনে বেজায় বিরক্ত হলো চিলটা। বিকট চিৎকার করে যেমন এসেছিল তেমন উড়ে গেল। উড়ে যাওয়ার আগে গাছের গোড়া থেকে টুক করে ঠোঁটে তুলে নিল একখানা মালপোয়া। ভনার মাথার ওপর দিয়ে উড়ে যেতে যেতে আলগা করল ঠোঁটটা। কাঁপা কাঁপা দুহাতে সেই মালপোয়াটি লুফে নিতে নিতে অনুভব করল ভনা, তিনি আছেন, তিনি আছেন, তিনি জগতের নাথ।

মধুম বৃন্দাবনে শ্রী যমুনার কোলে ওই ত্রিভঙ্গ বংশীধারীকে দর্শন করে রাধারানী আমার কৃষ্ণ রূপের অনুরাগে অনুরাগী হয়েছেন। আর এই অনুরাগে জর্জরিত রাধারানী তার সখীদের কাছে

నీలాచల నివాసాయ నిత్తాయ పరమాత్మని బలభద్ర సుభద్రాయ జగన్నాథాయ తినిమహ ఈ నశ్వర దేహరథి ন্যায় আত্মতারারোহী বুদ্ধি সারথি সারথি এবং মন হল বলগা পাঞ্চ খটক বা ইন্দ্রিয়ই দেহরথের গতি ও গন্তব্য নির্ধারণ করে। বুদ্ধিস্বরূপ সারথি যদি স্থিতধি তবে সে মনকে কেন্দ্রিক করে রাখতে পারে। ঘটকদের বলগা সেই তো ধরে রাখে। প্রভু জগন্নাথের রথ আসলে মানব দেহের প্রতিরূপ। প্রভুর রথ তৈরি হয় ২০৬টি কাঠ দিয়ে, মানব দেহ রয়েছে ২০৬টি হাড়। রথচক্রটি ১৬টি, পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ কর্ম ইন্দ্রিয় ষড়রিপুর প্রতিকার। রথের রশি মানে মন আর সারথি মানে বুদ্ধি। উল্টো রথের পর জগন্নাথ প্রভু একবার নেমে গেলে আর ওঠেন না, তখন সেই কাঠ নষ্ট করে ফেলা হয়। তদ্রূপ দেহ থেকে আত্মা বা ঈশ্বরীয় বেরিয়ে গেলে সেই শরীর আর কোনো কাজে লাগে না, তাই দেহরথ নশ্বর। সকলকে এই রথযাত্রার আরও একবার শুভেচ্ছা।

সখীরে, আমরা তো এই মানব জন্ম নিয়ে জন্মগ্রহণ করেছি, তাই আজ না হোক কাল এই পৃথিবী ছেড়ে যে আমাদের চলে যেতে হবে। কিন্তু আমার এই দেহের অন্তে তোরা এই দেহকে অগ্নিতে দাহ করিস না বা নদী জলে ভাসিয়ে দিস না, তাহলে যে আমার কৃষ্ণ বিচ্ছেদ করবে। এই কথা শুনে সখীরা বলছে, তাহলে আমরা কি করবো সই?

0: ইশ, মাথা থেকে তো রক্ত পড়ছে।
1: সহজ বলে হরি, ঠিক।

অনুষ্ঠান সংক্রান্ত একটি ঘোষণা। প্রিয় শ্রোতা বন্ধুরা, হয়তো ভাবছেন 16 জুলাই বৃহস্পতিবার রাত 9:30 আজ রাতে অনুষ্ঠানে যে দেবাশিস কি নিয়ে একটা জমাবেন, একটা দড়ি, অথচ সেই টানিয়ে জড়িয়ে থাকে শৈশবের মালা, পাঁপড়, জিলিপি, কলা, বাতাসা, নকুলের গন্ধ, রঙিন খেলনা, প্রিয় মানুষ আর অগণিত স্মৃতি। তাই আজ রাতের বিষয় রথের টানে। আপনার রথযাত্রার স্মৃতি কি? কখনো কি রথের দড়িতে টেনেছেন? আপনার এলাকার রথযাত্রার কোনো গল্প আজও কি মন ছুঁয়ে যায়? শুনতে থাকুন আজ রাতে আর যে দেবাশিসের সঙ্গে 16 জুলাই বৃহস্পতিবার রাত 9:30 থেকে 101.6 মেগাহার্স এফএম উচ্চায়ন্তে। ফোন করুন 0381-232-6253 অথবা 9485-00-7172 এই নম্বরগুলোতে। তাহলে ওই কথাই রইল, প্রিয় শ্রোতা বন্ধুরা, রাতের টানে যদি মন ছুটে যায় কোনো পুরনো দিনে, সেই গল্পটা নিয়েই চলে আসুন আজ রাতে। অপেক্ষায় থাকবো আপনাদের ফোনে।

এতক্ষণ অনিন্দিতা ছিলাম আপনাদের সঙ্গে রিদমাঝারের আসরে। হ্যাঁ, আর হাতে বেশিক্ষণ সময় নেই, আপনাদের সবার কাছ থেকে এই গানটি, এই আসরের শেষ গান, এই গানটি আপনাদের জন্য রেখে আমি অনিন্দিতা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা রইল।

0: মিষ্টি তো আমাদের সময় হতো,
1: তা তো ফেরে জন্য নিজের সময়।
2: রোম্যান্স তো আমাদের সময় হতো,
1: পেমেন্টও সেই সময়ের। আরে ভাই, ডিজিটাল পেমেন্ট করা শিখুন নতুন সময়কার, ইজি সেফ আর ফাস্ট। আমি এনাকে ডিজিটাল পেমেন্ট করা শিখিয়ে দিয়েছি, আপনি আসুন একটা সেলফি নিন, এটা আমাদের সময়ের কার। আরবিআই এ কথা বলে,
3: ডিজিটাল পেমেন্ট বেছে নিন,
4: অন্যদেরও শিখিয়ে দিন।
5: ধূসর মরুভূমির বুক চিরে জেগে ওঠা পাথুরে দুর্গ, ইতিহাসের রঙে রাঙানো এক একটি শহর, আর বাতাসে ভেসে আসা সারেঙ্গির অচেনা সুর। রাজস্থান যেন এক চিরন্তন মহাকাব্য, যা পলকে ফিরিয়ে নিয়ে যায় রাজপুতানার গৌরবময় অতীতে। ইতিহাসে এখন আমরা বইয়ের পাতায় ঘুমুতে দেখি না, ধুলোবালি পাথরে সে সদর্পে ঘুরে বেড়াচ্ছে। আজ ইচ্ছে করি অনুষ্ঠানে প্রিয় শ্রোতা একটু রাজস্থান সফর করব। প্রথমে চলে যাব বিকানিরে। 1488 সালে রাঠোর রাজপুত রাও বিকা বিকানের এই শহরটি তৈরি করেন। বিকানিরের আনাচে কানাচে আপনি খুঁজে পাবেন জুনাগড় দুর্গ, রাজা রাই সিং নির্মিত লাল বেলেপাথরের দুর্গের মূল আকর্ষণ চমৎকার সব মহল, বেলজিয়ান গ্লাসের কাজ এবং মিউজিয়াম। ওখান থেকে চলে আসুন লালগড় প্রাসাদে, ইউরোপীয় মুঘল এবং রাজপুত স্থাপত্যের মিশ্রণে তৈরি বিংশ শতাব্দীর এই লাল বেলেপাথরের প্রাসাদে রয়েছে মিউজিয়াম, লাইব্রেরি এবং খোদাই করা বারান্দা। তারপর রামপুরিয়া হাভেলি, ভিক্টোরিয়ান আর রাজপুত শৈলীর অদ্ভুত মিশেলে তৈরি 9টি হাবিলির সমষ্টি, যার

লাল পাথরের সূক্ষ্ম জালির কাজ আপনাকে বিস্মিত করবেই। হাবিলি থেকে সোজা করণীমাতার মন্দির, 600 বছরের প্রাচীন শ্বেত পাথরের মন্দিরটি অসংখ্য ইঁদুরের অবাধ বিচরণের জন্য বিখ্যাত। সেটা আপনারা দেখেছেন নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে বা টিভির পর্দায়, প্রচুর পরিমাণে ইঁদুর এখানে অবাধে বিচরণ করে। তারপর চলে আসবেন দেবীকুণ্ড সাগরে, রাজপুত বীরদের স্মরণে তৈরি এখানকার ছত্রী বা স্মৃতিস্তম্ভগুলো লাল বেলেপাথর আর শ্বেত পাথরের মেলবন্ধনে গড়া।

বিকানিরের আশেপাশে আমরা করণীমাতা মন্দিরের পরে দেবীকুণ্ড সাগরে গেছিলাম, তারপর চলে আসবেন ভান্ডাসার জৈন মন্দিরে। লোককথা অনুযায়ী পঞ্চম তীর্থঙ্কর সুমতিনাথের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই লাল বেলে পাথরের মন্দিরে ভিত তৈরিতে প্রায় 40,000 কেজি ঘি ব্যবহৃত হয়েছিল। ন্যাশনাল ক্যামেল রিসার্চ সেন্টার আছে এখানে, এশিয়ার বৃহত্তম উট প্রজনন এবং গবেষণা কেন্দ্র। তারপর গোল্ডেন জুবিলি গঙ্গা মিউজিয়াম, গুপ্তযুগের টেরাকোটা প্রাচীন যুদ্ধাস্ত্র এবং শ্বেত পাথরের সরস্বতী মূর্তির জন্য অমূল্য নিদর্শন রয়েছে। এছাড়াও আরও দেখবেন রাইসার ভিলেজ এবং লক্ষ্মীনাথজী মন্দির। কলকাতা স্টেশন থেকে 1-2-4-9-6 প্রতাপ এক্সপ্রেস, শিয়ালদা স্টেশন থেকে 1-2-2-5-9 দুরন্ত এক্সপ্রেস, হাওড়া স্টেশন থেকে 2-2-3-0-7 বিকানির এক্সপ্রেস, এসব কিন্তু ট্রেন রয়েছে। কলকাতা থেকে স্টপ সাপেক্ষে বিমানও রয়েছে। বিকানির থেকে আমরা চলে আসব জয়সলমীরে। থর মরুভূমির বুকে হলুদ পাথরের স্থাপত্যে গড়া গোল্ডেন সিটি জয়সলমীর, দ্বাদশ শতাব্দীতে প্রতিষ্ঠিত এই প্রাচীন ভাটি রাজপুত রাজধানীর সঙ্গে সোনার কেল্লার স্মৃতি কিন্তু জড়িয়ে আছে, সেই সোনার কেল্লা সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি। জয়সলমীরের আনাচে কানাচে যা দেখবেন, জয়সলমীর দুর্গ, ত্রিকূট পাহাড়ে হলুদ বেলে পাথরে নির্মিত এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি বিশ্বের অন্যতম লিভিং ফোর্ট, যেখানে আজও মানুষ বসবাস করে। ভেতরের রাজমহল এবং জৈন মন্দিরগুলি দারুণ আকর্ষণীয়, এবং যেটা আগেই বললাম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে এই জয়সলমীর দুর্গ।

আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা আপনাদের জানিয়ে দিই প্রিয় শ্রোতা। হয়তো ভাবছেন আজ 16 জুলাই বৃহস্পতিবার রাত 9:30, আজ রাতে অনুষ্ঠানে আমি কী নিয়ে আড্ডা জমাব আপনাদের সাথে? একটি দড়ি, আর সেই টানেই জড়িয়ে থাকে শৈশবের মেলা, পাঁপড়, জিলিপি, কলা, বাতাসা, নকুলের গন্ধ, রঙিন খেলনা, প্রিয় মানুষ আর অগণিত স্মৃতি। তাই আজ রাতের বিষয় রথের টানে। আপনার রথযাত্রার স্মৃতি কি? কখনো কি রথের দড়িতে টেনেছেন? আপনার এলাকায় রথযাত্রার কোনো গল্প কি আজ মন ছুঁয়ে যায়? প্রিয় শ্রোতা, আমার সাথে আজ রাত 9:30 থেকে 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে অবশ্যই থাকবেন এবং ফোন করবেন 03812326253 অথবা 9485007172। তাহলে ওই কথাই রইল প্রিয় শ্রোতা বন্ধুরা, রথের টানে যদি মন ছুটে যায় কোনো পুরনো দিনে, সেই গল্প নিয়েই চলে আসুন আজ রাতে। অপেক্ষায় থাকব আপনাদের ফোনে। 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জয়ন্তে প্রিয় শ্রোতা, আমরা রয়েছি ইচ্ছে করি অনুষ্ঠানে। আজ আমরা রাজস্থান সফর করছি। জয়সলমীর দুর্গ থেকে গাদিশাল লেক যাব। বেলেপাথরের ছোট ছোট মন্দির দিয়ে ঘেরা শান্ত প্রকৃতির এই কৃত্রিম হ্রদের মাঝে রয়েছে ছত্রি, তারপর রাজপুত হাবেলি, সূক্ষ্ম পাথুরে নকশায় বোনা একাধিক হাবেলি মানুষের সৃজনশীলতার উজ্জ্বল উদাহরণ। মরু সংস্কৃতির সাক্ষ্যবাহী অনবদ্য সংগ্রহ আপনারা দেখবেন থর হেরিটেজ মিউজিয়ামে। তারপর এক রাতেই জনশূন্য হয়ে যাওয়া রহস্যময় হেরিটেজ গ্রামের ধ্বংসাবশেষ, যেটা কুলোধারা নামে পরিচিত।

স্যাম স্যান্ড ডিউন্স, দিগন্ত বিস্তৃত বালিয়াড়িতে উটের পিঠে চড়া বা জিপ সাফারির রোমাঞ্চ অতুলনীয়। রাতে তারাভরা আকাশ মুগ্ধ করবেই আপনাকে। এরপর রয়েছে তানোট মাতা মন্দির। 1965 সালের যুদ্ধে পাক বাহিনী মন্দিরের উপর কয়েক হাজার বোমা ফেললেও মায়ের কৃপায় কোনো বিস্ফোরণই নাকি ঘটেনি। এই তানোট মাতা মন্দির অবশ্যই আপনার দ্রষ্টব্য হতে হবে। লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল, 1971 সালের ঐতিহাসিক লঙ্গেওয়ালা যুদ্ধের স্মৃতি রক্ষার্থে এই মেমোরিয়ালটি তৈরি করা হয়েছে, এটা অবশ্যই দেখবেন। এছাড়াও দেখবেন ডেজার্ট ন্যাশনাল পার্ক, বরাবাগ, উট ফসিল পার্ক এবং খুরি। তাহলে বিকানির হলো, জয়সলমীর হলো, এবার আমরা চলে যাব যোধপুরে।

বিকানিরের নিকটবর্তী রেলস্টেশন জয়সলমীর, বিকানির থেকে জয়সলমীর যেতে 1, 2, 4, 6, 8 লীলান সুপারফাস্ট এক্সপ্রেস পাবেন। বিকানির থেকে প্রায় 330 কিলোমিটার, বিকানির থেকে আপনারা প্রাইভেট গাড়ি বা বাসেও জয়সলমীর আসতে পারেন। এবারে আসছি আমরা যোধপুরে। 1459 সালে রাঠোর রাজপুত রাও যোধা দ্বারা স্থাপিত এই শহরের অন্য নাম ব্লু সিটি। যোধপুরের আশেপাশে রয়েছে ঘোরার জায়গা মেহরানপুর দুর্গ, মেহরানগড় দুর্গ, পাহাড়চূড়ায় প্রকাণ্ড দুর্গের ভেতরে রয়েছে চমৎকার কারুকার্যময় মতিমহল, ফুলমহল, শীষমহল এবং মিউজিয়াম। এরপর যশবন্ত থাড়া, শ্বেতপাথরে তৈরি মরুভূমির তাজমহল, সূক্ষ্ম জালি কাজ, শান্ত জলাশয় এবং চারপাশের বাগান সুন্দর পরিবেশ তৈরি করে। উমেদ ভবন প্রাসাদ রয়েছে, লাল বেলে পাথর এবং বিশাল গম্বুজ বিশিষ্ট রাজকীয় প্রাসাদটি আভিজাত্যের প্রতীক। রাও যোধা ডেজার্ট রক পার্ক মরুভূমির প্রাকৃতিক বাস্তুতন্ত্র এবং গাছপালা সংরক্ষণের জন্য বিখ্যাত। এরপর চলে আসবেন মান্ডোর গার্ডেনে। মারোয়ারের প্রাচীন এই রাজধানীতে রয়েছে নান্দনিক মন্দির, বীরদের স্মৃতিসৌধ বা ছত্রি যেটাকে বলে, এবং মিউজিয়াম। ওখান থেকে ওশিয়া, যোধপুর থেকে 60 কিলোমিটার দূরের এই প্রাচীন শহরে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর চমৎকার কারুকার্যমণ্ডিত একাধিক ঐতিহাসিক মন্দির রয়েছে। এছাড়াও দেখবেন বালসমন্দ লেক এবং কৈলান লেক। নিকটবর্তী রেলস্টেশন এবং বিমানবন্দর হল যোধপুর। হাওড়া থেকে 1, 2, 3, 0, 7 যোধপুর এক্সপ্রেস এবং 1, 2, 3, 2, 3 বারমের এক্সপ্রেস পাবেন। কলকাতা থেকে আপনি ফ্লাইটেও আসতে পারেন, স্টপ সাপেক্ষে রয়েছে সেই ফ্লাইট। জয়সলমীর থেকে অর্থাৎ প্রায় 270 কিলোমিটার প্রাইভেট গাড়িতে বা বাসে আপনারা যোধপুর আসতে পারেন। এরপর যোধপুরের পর উদয়পুর। উদয়পুর তার মনোরম পরিবেশ, রাজকীয় প্রাসাদ এবং শান্ত হ্রদের জন্য বিশ্ববিখ্যাত।

101.4 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে প্রিয় শ্রোতা, আমরা রয়েছি ইচ্ছে করি অনুষ্ঠানে। আজ আমরা রাজস্থান সফর করছি। রাজস্থানের উদয়পুরের আশেপাশে যেটা আমরা দেখব সিটি প্যালেস। 1559 সালে মহারানা উদয় সিং রাজস্থানের এই বৃহত্তম প্রাসাদ কমপ্লেক্সটি নির্মাণ শুরু করেন। গ্রানাইট এবং শ্বেত পাথরে তৈরি প্রাসাদে সূক্ষ্ম কাচের কাজ, ঝাড়বাতি এবং রঙিন চিত্রকর্ম দেখার মতো। তারপর পিছলা হ্রদ। উদয়পুরের বৃহত্তম এই হ্রদের ঠিক মাঝখানে লেক প্যালেস এবং জগমন্দির প্রাসাদ অবস্থিত। জগদীশ মন্দির রয়েছে এখানে। 1651 সালের ইন্দো আর্য শৈলীর জগদীশ মন্দিরটি বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। সজ্জনগড় মনসুন প্যালেস, পাহাড়চূড়ায় অবস্থিত শ্বেত পাথরের প্রাসাদটি বর্ষাকালে মেঘে দেখার জন্য মহারানা সজ্জান সিং নির্মাণ করেছিলেন। বাগর কি হাভেলি, মেওয়ারের প্রধানমন্ত্রী অমরচাঁদ অষ্টদশ শতকে পিছলা হ্রদের ঠিক পাশেই প্রাসাদটি নির্মাণ করেন। বর্তমানে এটি একটি মিউজিয়াম। এখানে রয়েছে বিশ্বের সবথেকে বড় পাগড়ি, সাহেলিয়া কি বাড়ি। অষ্টদশ শতকে মহারানা সংগ্রাম সিং তার রানী এবং তার সখীদের জন্য চমৎকার এই বাগানটি তৈরি করেছিলেন। ফতেসাগর লেক, উদয়পুরের দ্বিতীয় বৃহত্তম ফতেসাগর লেকের দ্বীপে রয়েছে নেহরু পার্ক, এশিয়ার সেরা সৌরমান মন্দির এবং রঙিন ফোয়ারার পাবলিক পার্ক। মোতিমাগরি একটি জায়গা, মোতিমাগরি পাহাড়ে রয়েছে মহারানা প্রতাপ এবং তার ঘোড়া চেতকের স্মৃতিসৌধ। এছাড়াও দেখবেন ভারতীয় লোককলামণ্ডল, আহর জাদুঘর এবং শিল্পীগ্রাম। কলকাতা থেকে একাধিক ট্রেন রয়েছে, যেমন কলকাতা স্টেশন থেকে 1-2-3-1-5 অনন্য এক্সপ্রেস এবং শালিমা স্টেশন থেকে 2-0-9-7-2 উদয়পুর সুপারফাস্ট এক্সপ্রেস। কলকাতা থেকে স্টপ সাপেক্ষে বিমান রয়েছে যোধপুর, প্রায় 264 কিলোমিটার। যোধপুর থেকে প্রাইভেট গাড়িতে বা বাসে আপনারা উদয়পুর আসতে পারেন। এরপর আমরা যাব কোথায়? মাউন্ট আবুতে, রাজস্থানের একমাত্র হিল স্টেশন মাউন্ট আবু।

মাউন্ট আবুর কথা বলছিলাম, রাজস্থানের একমাত্র হিল স্টেশন মাউন্ট আবু। মাউন্ট আবুর আশেপাশে যে জায়গাগুলো রয়েছে, দিলওয়ারা টেম্পল কমপ্লেক্স, একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীর মার্বেল পাথরে তৈরি মন্দির সমষ্টির ভেতরের খোদাই কার্য এবং কারুশিল্প অত্যন্ত সূক্ষ্ম এবং নিখুঁত। এরপর নাক্কি লেক, লোককথা অনুযায়ী শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লেকটি দেবতাদের নখের আঁচড়ে তৈরি। গুরু শিখর, আরাবল্লী পর্বতশ্রেণীর এই সর্বোচ্চ শৃঙ্গ, উচ্চতা প্রায় 5,600 ফুট, থেকে পুরো অঞ্চলের প্যানারোমিক দৃশ্য দেখা যায়। চূড়ায় রয়েছে দত্তাত্রেয় মন্দির। সানসেট পয়েন্ট, নাক্কি হ্রদের দক্ষিণ পশ্চিম অবস্থিত এই জায়গাটি সূর্যাস্ত দেখার ঠিকানা। টোড রক, নাক্কি হ্রদের ঠিক পাশেই পাহাড়ের উপর ব্যাঙের মতো দেখতে বিশালাকার পাথর রয়েছে। এছাড়াও দেখবেন অচলেশ্বর মন্দির, সানসেট।

ভিউ পয়েন্ট, অচলগড় দুর্গ, গোমুখ মন্দির। যোধপুর স্টেশন থেকে 1-2-4-6-1 বন্দে ভারত এক্সপ্রেস এবং 1-9-2-2-4 জম্বু তাওয়াই সবরমতী এক্সপ্রেসও অনেক ট্রেন রয়েছে। কলকাতা থেকে ট্রেনে বা ফ্লাইটে উদয়পুর গিয়ে সেখান থেকে সড়ক পথে প্রায় 165 কিলোমিটার সড়ক পথে আপনারা মাউন্ট আবু যাবেন। মাউন্ট আবু থেকে আমরা যাব চিতোরগড়।

চিতোরগড় মেওয়ারের প্রাচীন রাজধানী। চিতোরগড়ের আনাচে কানাচে রয়েছে চিতোরগড় দুর্গ, ইউনেস্কো হেরিটেজ সাইট। চিতোরগড় দুর্গ ভারতের বৃহত্তম দুর্গ, যা রানা কুম্ভ বা মহারানা প্রতাপের স্মৃতি বিজড়িত। বিজয়স্তম্ভ পঞ্চদশ শতকে মালব এবং গুজরাটের সুলতানদের হারানোর স্মৃতিতে মহারানা কুম্ভ এই নয়তল বিশিষ্ট কারুকার্যময় স্তম্ভটি তৈরি করেন। কীর্তিস্তম্ভ, প্রথম জৈন তীর্থঙ্কর আদিনাথকে উৎসর্গীকৃত 22 মিটার উঁচু এই স্তম্ভটি দ্বাদশ শতাব্দীতে নির্মিত। রানা কুম্ভ প্রাসাদ রয়েছে, প্রচলিত বিশ্বাস এখানেই রানী পদ্মিনী তার অনুগামীদের নিয়ে জহর বা আত্মাহুতি দিয়েছিলেন। পদ্মিনী প্রাসাদ, জলাশয়ের মাঝে সুন্দর প্রাসাদটি রানী পদ্মিনীর স্মৃতি বিজড়িত। মীরাবাই মন্দির, পঞ্চদশ শতকে তৈরি কৃষ্ণভক্ত মীরাবাইয়ের স্মৃতিধন্য ইন্দো আর্য স্থাপত্যের এক শান্ত সুন্দর মন্দির এটা। এরপর কালিকামাতা মন্দির, অষ্টম শতাব্দীর একটি প্রাচীন সূর্য মন্দির, যা পরে কালিকাদেবীর মন্দিরে রূপান্তরিত হয়। উদয়পুর থেকে 12999 যোধপুর এক্সপ্রেস এবং 20474 চেতক এক্সপ্রেস সহ একাধিক ট্রেন রয়েছে। উদয়পুর থেকে আপনারা প্রাইভেট গাড়িতে বা বাসে চিতোরগড় আসতে পারেন, দূরত্ব 110 কিলোমিটার। তারপর আমরা চিতোরগড় থেকে চলে যাব আজমের।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তী। প্রিয় শ্রোতা, আমি দেবাশিস রয়েছি আপনাদের সাথে ইচ্ছে ঘুরি অনুষ্ঠানে। আমরা আজ রাজস্থান সফর করছি। আসলে এত জায়গা রয়েছে রাজস্থানে ঘোরার জন্য, সেটা একদিনে কিন্তু আপনাদের কাছে তথ্য শেয়ার করা সম্ভব হবে না। আমি আজ যতটুকু হলো তো হলো, তার পরের সপ্তাহে আমি অবশ্যই রাজস্থানের বাকি অংশগুলো, যেমন ধরুন রণথম্বর রয়েছে, পুষ্কর রয়েছে, জয়পুর রয়েছে, ভরতপুর, তারপর সারিস্কা টাইগার রিজার্ভ, এমন অনেক জায়গা রয়েছে, সেই জায়গাগুলোর কথা বা কীভাবে যাবেন, পাশাপাশি আরাবল্লি যে পর্বত বা রাজস্থানের মাকরানা একটা জায়গা রয়েছে, অনেক অনেক জায়গা রয়েছে, কীভাবে যাবেন এবং কোন কোন জিনিস বিখ্যাত, রাজস্থানের খাবার কি ফেমাস ওখানে বা জিনিসপত্র কীভাবে কিনবেন, সেগুলো আমি বিস্তারিত জানাবো। তবে এখন আমি আজমের নিয়ে একটু বলে দিই। সপ্তম শতকে অজয়পাল চৌহানের আমলে এই শহরের পত্তন হয়েছিল। আজমেরের আশেপাশে আপনারা দেখবেন আজমের শরীফ দরগা, আজমেরের প্রাণকেন্দ্র। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অগণিত মানুষ খাজা মঈনুদ্দিন চিস্তির এই পবিত্র দরগায় আসেন। আনাসাগর হ্রদ রয়েছে এখানে, দ্বাদশ শতাব্দীতে তৈরি জনপ্রিয় কৃত্রিম হ্রদ। পাশেই রয়েছে শাহজাহানের তৈরি শ্বেত পাথরের বারোদুরি এবং দৌলত বাগ বাগিচা। তারপর আড়াই দিন কা ঝোপড়ো, ইন্দো ইসলামিক স্থাপত্যের অনন্য কীর্তিটি মাত্র আড়াই দিনে মসজিদে রূপান্তরিত হয়েছিল বলে লোক কথা প্রচলিত। তারাগড় দুর্গ, সম্রাট আকবরের স্মৃতি বিজড়িত প্রাচীন দুর্গ। চিতোরগড় থেকে 12991 উদয়পুর যোধপুর এক্সপ্রেস এবং 14802 ইন্দোর যোধপুর সহ একাধিক ট্রেন রয়েছে এখানে আসার। কলকাতা থেকে 12987 আজমের সুপারফাস্ট এক্সপ্রেস সহ একাধিক ট্রেন পাবেন। কলকাতা থেকে

সাপেক্ষে বিমানও রয়েছে। চিত্তরগড় থেকে প্রাইভেট গাড়িতে বা বাসে আজমের প্রায় 200 কিলোমিটার, এটাও কিন্তু আপনারা আসতে পারেন। তাহলে আমরা আজ এই আজমের পর্যন্তই রইল, তার পরের সপ্তাহে আমরা যখন আমি ইচ্ছেগুড়ি অনুষ্ঠান নিয়ে আসব, পুষ্কর, রণথম্বর, জয়পুর, ভরতপুর ছাড়াও আরও যা যা জায়গা রয়েছে রাজস্থানে সেগুলো নিয়ে আপনাদের বিস্তারিত তথ্য দেব। আমি আবারও আপনাদের আজকের আজ রাতে অনুষ্ঠানে আমরা কথা বলবো। প্রিয় শ্রোতা, আজ তো রথযাত্রা, আপনারা জানেন জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা, সেই রথযাত্রা নিয়ে কিন্তু আমি আজকের আজ আমাদের আজ রাতে রথের টানে যদি মন ছুটে যায় কোনো পুরনো দিনে, আপনাদের সেই পুরনো দিনের গল্পগুলি নিয়ে কিন্তু চলে আসবেন আজ রাতে 9:30। ফোন নাম্বার 9485007172 এবং 0381232625। আমি দেবাশিস থাকবো আপনাদের সাথে রাত 9:30 থেকে 11:00 আজ রাতে অনুষ্ঠানে। এবার একটি গানের সাথেই শেষ করব আমাদের আজকের ইচ্ছেগুড়ি অনুষ্ঠান, তারপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী অনুষ্ঠান সংবাদে।

প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর কক্সবাজার সংবাদ, সবশেষে স্থানীয় বাংলা সংবাদ শুনতে।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মধ্যেও ভারত এবছর বিপুল পরিমাণে ফসল উৎপাদন করেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বিভিন্ন অর্থনৈতিক সমস্যার মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে আরও নিবিড় সহযোগিতার ওপর জোর দিয়েছেন। ওড়িশার পুরীতে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল প্রথম পরিবেশ বান্ধব হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। পুরুষদের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে কার্ডিফে ভারত ইংল্যান্ডের মুখোমুখি। ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মধ্যেও ভারত এবছর 37 কোটি 60 লক্ষ টন খাদ্যশস্য উৎপাদন করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌহান বলেন, বিজ্ঞানীরা কৃষকদের সঙ্গে একযোগে কাজ করার জন্য সরাসরি মাঠে যাচ্ছেন। ক্ষেত বাঁচাও অভিযানের অঙ্গ হিসেবে 1657টি বৈজ্ঞানিক দল 728টি জেলায় যান। প্রায় 1 কোটি কৃষকের সঙ্গে তারা কাজ করেছেন। এক্ষেত্রে যে জেলাগুলিতে এলনিনোর নেতিবাচক প্রভাবের আশঙ্কা রয়েছে সেগুলিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, সরকার মিশন ICAR 100 অধীনে 100 ইয়াং সায়েন্টিস্ট গ্রাম চ্যালেঞ্জ কর্মসূচি চালু করবে। এই চ্যালেঞ্জ চলাকালীন তরুণ বিজ্ঞানীরা ভবিষ্যতের চাহিদা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, নির্ভুল কৃষি পদ্ধতি এবং জলবায়ু সহনশীল কৃষিকাজের মতো ক্ষেত্রগুলিতে উদ্ভাবনের লক্ষ্যে জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নেবেন। এছাড়াও কৃষি মন্ত্রক 100টি জলবায়ু সহনশীল গ্রাম গড়ে তুলবে। এই গ্রামগুলিতে জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত পরিস্থিতিতে সুস্থায়ীভাবে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা হবে। গত এক বছরে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ICAR 44টি ফসলের ক্ষেত্রে 386টি উন্নত প্রজাতির উদ্ভাবন করেছে। এর মধ্যে 94% জলবায়ু সহনশীল এবং 29টি পুষ্টিগুণ সমৃদ্ধ বায়ো ফর্টিফাইড।
1: এক সাল মে 44 ফসলো কি 386 নই কিসমে জিনমে সে 94 ক্লাইমেট রিজিলিয়েন্ট হ্যায় 29 বায়ো ফর্টিফাইড হ্যায় ইয়ে বিকশিত কি হ্যায় বাগবানি কি 117 কিসমে হমনে অলগ অলগ আলনিনো কে প্রভাব কে কারণ আর ওয়েসে ভি জো সংবেদনশীল জিলে উনকে লিয়ে আকস্মিক যোজনা বনাই হ্যায়। আজ মে গর্ব সে কহতা হুঁ ICAR কৃষি পরিবর্তন কা অগ্রদূত বন চুকা হ্যায়।
0: উত্তর পূর্ব ভারতে প্রযুক্তি গবেষণা ও উদ্ভাবনের নতুন পরিকাঠামো গড়ে তোলার কাজে গতি আনতে ত্রিপুরায় একটি এক্সেলেন্ট সেন্টার এবং ইনোভেশন হাব তৈরি করা হচ্ছে। এই কাজের জন্য IIT খড়গপুর, ত্রিপুরা সরকারের তথ্য প্রযুক্তি দপ্তর এবং সেন রিসার্চ টেকনোলজিস লিমিটেডের মধ্যে ত্রিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভের চুক্তিতে স্বাক্ষর করেন IIT খড়গপুরের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী, সেনরিসা টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কুমার সাহা এবং ত্রিপুরা সরকারের তথ্য প্রযুক্তি বিভাগের নির্দেশক জিয়া রাগুল গেশান বি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আন্তর্জাতিক স্তরে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সহ বিভিন্ন অর্থনৈতিক সমস্যার মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে আরও নিবিড় সহযোগিতার ওপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে আজ বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের পঞ্চম বৈঠকে তিনি বলেন, আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার ফলে প্রতিটি দেশ অর্থনৈতিক সংকটের সম্মুখীন। বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা, যৌথ স্বার্থে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আলোচনার মাধ্যমে নানা সমস্যার সমাধানের পথ খুঁজে বের করতে হবে। শ্রী ডোভাল আরও বলেন, বিমস্টেক ভারত মহাসাগরীয় অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনার অঞ্চলগুলিকে যুক্ত করেছে। এই অঞ্চলের মোট অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ প্রায় 5 লক্ষ কোটি মার্কিন ডলার।
2: BIMSTEC's long-standing goals of regional security, connectivity, capacity building, and economic

0: security should continue to drive our collective efforts. For India, BIMSTEC represents our vision of neighborhood first, our commitment to Act East policy, and the Mahasagar vision, which stands for mutual and holistic advancement for security and growth across regions.
1: কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, মান নির্ধারণের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে বেঙ্গালুরুতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি একটি সমঝোতাপত্র স্বাক্ষর করবে। এই দেশগুলির জাতীয় মান নির্ধারণকারী সংস্থার প্রধানদের এক বৈঠকের পর তিনি একথা জানান। ওড়িশার পুরীতে অগণিত ভক্ত সমাবেশে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় মহাপ্রভু জগন্নাথ দেবের বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। পবিত্র পাহান্ডি বিজে ও ছেঁড়া পাহারা রীতির পর আজ বিকেলে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার তিনটি সুদৃশ্য রথ টানার আনুষ্ঠানিক সূচনা হয়। শঙ্খধ্বনি, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং জয় জগন্নাথ ধ্বনিতে লক্ষ লক্ষ ভক্ত সুবিশাল কাঠের রথগুলি টেনে বড় দাগু ধরে গুর্ণিচা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন। সন্ত্রাসবাদীদের অর্থের যোগান দেওয়া এবং অবৈধ অনুপ্রবেশের একটি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ 13টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ জেলা, হরিয়ানার ফরিদাবাদের বল্লভগড়, উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবান্দ, দিল্লি সহ অন্যান্য অঞ্চল। উত্তরপ্রদেশ এটিএস এর দায়ের করা একটি এফআইআর এর ভিত্তিতে এই অভিযান চলছে। ওই এফআইআর এ একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যারা রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের ভারতে অবৈধ অনুপ্রবেশের সহায়তা, জাল ভারতীয় পরিচয়পত্র তৈরি এবং দেশের বিভিন্ন জায়গায় তাদের পুনর্বাসনে সাহায্য করার কাজে যুক্ত। তল্লাশি চলার সময় পশ্চিমবঙ্গের কালিকাপুরের হারোরা আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম থেকে 40 লক্ষ টাকা নগদ এবং সোনা উদ্ধার হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল হরিয়ানার জিন্দ থেকে জিন্দ ও সোনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত সেই সব দেশের তালিকায় যুক্ত হবে যাদের কাছে হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা রয়েছে। এই তালিকায় জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি রয়েছে। পরিবেশ বান্ধব ট্রেনটি সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার হওয়ার মতো নকশা করা হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এই হাইড্রোজেন ট্রেনটিতে 10টি কোচ রয়েছে। এটি 3200 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন প্রপালশন ব্যবস্থাপনার মাধ্যমে চলবে। 80তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিকে কেন্দ্র করে এবছরের 15 আগস্ট পর্যন্ত দিল্লির ঐতিহাসিক লালকেল্লা চত্বর জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে। ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণের এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতার মোহনপুর ক্যাম্পাসে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়ের 70 জন শিক্ষার্থীকে নিয়ে শুরু হয়েছে 7 দিনের বিশেষ সামার ক্যাম্প। মেঘনাথ সাহা হলে গতকাল এর উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ক্যাম্পে প্রথম 3 দিনে বিজ্ঞান ভিত্তিক আলোচনা, শিক্ষকদের সঙ্গে মত বিনিময় এবং সায়েন্স সিটি পরিদর্শনের আয়োজন করা হয়েছে। এর পরের 4 দিন অংশগ্রহণকারীরা আইজারের অত্যাধুনিক গবেষণাগারে হাতে কলমে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার বিশেষ অভিজ্ঞতা অর্জন করবেন। শ্রী মজুমদার ছাত্রছাত্রীদের নানা বিষয়ে প্রশ্ন করার অভ্যাস করে তুলতে পরামর্শ দেন।
2: Why is the world which can make you the scientist? When you have that capacity or that kind of mindset of asking question why, that will help you to become a scientist. And people like you, you are the brighter students of this country, our Kendriya Vidyalaya, you have been selected on the basis of some criteria, I feel so, and you have the opportunity. And I would like to request you, don't make it a burden, enjoy it and keep asking questions.
1: নতুন দিল্লিতে আজ কংগ্রেস সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি সাংবাদিকদের জানান, সংসদে আসন্ন বাদল অধিবেশনে যেসব গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা হবে সেই বিষয়ে দলের অবস্থান নিয়ে তারা আলোচনা করেছেন। বালুচিস্তানের উপকূলবর্তী জিওয়ানি অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বালুচ ন্যাশনাল মুভমেন্ট বিএনএম গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই সংগঠনের দাবি, পাকিস্তানি কর্তৃপক্ষ স্থানীয় জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালাচ্ছে। মায়ানমার উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে 2টি নৌকাডুবির ঘটনায় 500 জনের বেশি রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, মায়ানমারের নিরাপত্তা বাহিনীর দমননীতির ফলে প্রায় 12

0: লক্ষ রাষ্ট্রহীন রোহিঙ্গা বাংলাদেশের জনাকীর্ণ শরণার্থী শিবিরগুলিতে আটকা পড়ে রয়েছেন। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে গত রাতে 2-1 গোলে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে দেয়। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। ভারত শেষ পাওয়া খবরে 30 ওভারে 3 উইকেট হারিয়ে 168 রান করেছে। ইসবাস্টনের প্রথম ম্যাচে ভারত 6 উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ 1-0 এগিয়ে রয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মধ্যেও ভারত এবছর বিপুল পরিমাণে ফসল উৎপাদন করেছে। ওড়িশার পুরীতে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
2: মুসাসুক লাইফ ইন্স্যুরেন্স পলিসি নিবো মশালা প্রিমিয়াম কি সাথে বোনাস কবাং মানে পয়তো ক্লাইম মানে যাত
3: পিএলআই টংলে
2: হাপন নি সেবু ক্লাইনে এবাকে প্রফেশনাল গ্রাজুয়েট তাই ডিপ্লোমা হোল্ডার রক নাহারি মানে পিএলআই পলিসি নি শেপ শাপ তাই পোস্টাল ডিপার্টমেন্ট নি পয়তো ক্লাইম মঙ্গো তেব কাহন কে সবাই মানে নি বাগুই গানা নি পোস্ট অফিস থাঙ্গে তাবুক করুন দি এবাকে লগইন ক্লাই দি ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন অ ওয়েবসাইট।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপর্ণা দেব বর্মা তিনি ককতমা ভূভাগ রকংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খানা হরিয়ানা জিন রেলওয়ে স্টেশন নেসিমে জিনতে সুনিপত নিবিশঙ্গ ভারত পুইলা হাইড্রোজেন ট্রেন চেঙ্গেরিওয়ান খানা নিসিমি হাস্তেব চেঙ্গজাগান লুকুলে খামং নই সাই নই চিসিনি হা কত নিলগি হাস্তেব রথযাত্রাতের যাই যাইখে বরম দেবই পালাই যাগৈ টঙ্গো বসকাঙ্ক পিশাল নিউ জার্সিনি ম্যাট লাইভ স্টেডিয়াম হাইমকা ফুটবল ফাইনাল ম্যাচও আর্জেন্টিনা বাই স্পেন থাইন তাবুকক তোমা শুক্রবৈ মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খানা হরিয়ানা বেড়াইমাও থাঙ্গানো আরব জিন রেলওয়ে স্টেশন নিসিমে জিনতে সুনিপত নিবিশঙ্গ ভারত পুইলা হাইড্রোজেন ট্রেন চেঙ্গেরিওয়ান ভারত ডিজাইন তাই তাংসেপ নিবিশংতই স্নামজাক ও ট্রেন হাকতরনি হামচাজাক রেলওয়ে তাংবেখ্রেপনি বাবায় ভারত হামক্রাই ইংমানী ফুনুকমারি ও হাইড্রোজেন ট্রেন কাইচিকো স্তঙ্গানো আবনো কারিব ও ট্রেন কবাংমা বেরেমনি নাইমথাংনি সেপ তঙ্গো ও ট্রেন চেঙ্গজাকমা বাই ভারত হাকতর হাইড্রোজেন বাই ট্রেন চলিনাই সেপনি মুংরেমো ফাইয়ানো ও মুংরে মতঙ্গ আমেরিকা জার্মান জাপান চীন রক মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খনা পাঞ্জাব বেড়াই থাঙ্গানো ব আর জলন্ধর কন্টেনমেন্ট রেলওয়ে স্টেশন ন চেঙ্গি রুয়ানো তে অমৃত ভারত স্টেশন তাংবতাংনি বিশিং তৈব স্নিচি ব্রী রেল স্টেশন ন ভার্চুয়াল তৈ চেঙ্গি রুয়ানো আবনকারিব মন্ত্রী বক্রক সন্ত রবিদাস এক্সপ্রেস ন চেঙ্গি রুয়ানো জলন্ধর থাঙ্গানি সেকাং মন্ত্রী বক্রক চণ্ডীগড়নি পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ব বেড়াই নাইয়ানো আরো ব জুদা জুদা বেখ্রেপ হামক্রাই তাংবতাংনো চেঙ্গি রুয়ানো তিনি রথযাত্রা হাকত নিলগি হাস্তে অব রথযাত্রাতের যাই যাইখে বরম রবই পালাই যাগৈ তঙ্গো রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু রাষ্ট্রবক্রক ইয়াকসু সিপি রাধাকৃষ্ণন মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তে কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাকতর তাই হাকতর ফাতানি যত লুকুরক্ন খাকাহাম ইয়াফারকা আগরতলাবু জগন্নাথ জিউ মোতায়নক ইস্কন মোতায়নক হরে কৃষ্ণ মোতায়নক উদয়পুর মেলাঘর বিলোনিয়া জুলাইবাড়ি বাইখুড়া সাবরুম মনুবাজার ন খবই হাস্তেনি জুদা জুদা আমচাইও নাইথথ রথকারী জাখা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালো আগরতলানি পূর্বাশা বুস্কাঙ্গ ইস্কন মোতায়নক বাই সংসাজাগ রথযাত্রা তের চেঙ্গি রেখা আর মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা এমপি রাজীব ভট্টাচার্য তে আগরতলা পুর নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার তংখা আগরতলানি আশ্রম লামরা ও হাস্তেফা ইস্কন হরে কৃষ্ণ মোতায়নক বাই সংসাজাগ রথযাত্রা তের চেঙ্গি রেখা আগরতলানি জগন্নাথবাড়ি নিসিমে সংসাজাগ রথ আউলিনি জুদা জুদা লামা বেড়াইখা আর কবাংমা তংথানি বড়করক মানজাখা এমপি বিপ্লব কুমার দেব আগরতলানি যুগেন্দ্রনগরনি আদর্শ যুব সংস্থান বাই সংসাজাগ রথযাত্রানো চেঙ্গি রেখা রাংমন্ত্রী প্রণজিৎ সিনহা রাই উদয়পুরনি জগন্নাথ দেবনি রথযাত্রা তের চেঙ্গি রেখা আর মানজাখা উদয়পুর পৌর পরিষদনি চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার বাকমা জগন্নাথ জিউ মোতায়নকনি রথযাত্রানো চেঙ্গি রেখা বিধানসভানি স্পিকার রামপদ্ম জমাতিয়া বাইখুড়া ইস্কনি রথযাত্রা তের মানজাখা তাংচুরু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এমপি বিপ্লব কুমার দেব মেলাগড় তিনি রথযাত্রা

tei banik ni shal ni shalo shai shai tong thani borok rok man jakha khanani simi haste bo cheng jagane lukule khamung bisi nei shai nei chisini abo ungana hakotoni puila digital lek lukule khamung abo mobile applications tei web ni bisin tei monitoring by kokthum naharnani tei amjogui nai jagane abo bai lukule khamung shrai shrai ungana lukule khamung nai khungne dagi phang ratan bishwas tini tangno kotoro koktuma thumnai rokni thumo okokno shaka বসাকা হাসতে ও খনানি সিমি চেঙ্গানো শাকবাই থাং লেখামুংনি সামুং আবো চলিওয়ানো অ তালনি শাল থাম চিসা শালমারি জরা আবনি উগুলো আগস্টনি পুইলা শালমারি নিসিমি আগস্ট শাল থাম চি জরা নকনগ থাঙ্গই লেখানানি সামুং তাং জাগানো হাসতেনি লুকু লেখামানি ফিননি বেরেম বিশি নই সাই নই চিসনি ফেব্রুয়ারি তালো চেং জাগানো আবনো জাসারেনা নেবাগৈ হাসতে হাপাংতে লুকু লেখামুং নাইখুং কথালাই তিয়ার ইংলাই তঙ্গো খনানি সিমি অ জুলাই শাল থামচিসা জরা শাকবাই থাংলে খানানি বেরেম বরক রক নগ আচুগুইন অনলাইন পোর্টাল এসই ডট সেন্সাস ডট গভ ডট ইন নিবিশিংতেই জানি যা ককথুম শাকবাই থাং ফিল আপ ক্লাই মানানো দাগি ভাঙতেই বসাকা শাক বাই থাংলে খানানি সামুঙ্গ বরক রক বাই থাংনি মোবাইল নম্বর বাই ওয়ান টাইম পাসওয়ার্ড নিবিশিংতেই পোর্টালও লগ ইন খাই মানবায়ানো সই ককথুম রুমানি উল কাইসা সেলফ এনিউমারেশনস আইডিস নাম জাগানো উল অ এস আই আইডি ফুনুখেন ডেটা আমজগৈ নাই জাগানো তেই সই হিনই সাইমানানো আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমাক নাই তংবায়ো আকাশবাণী ককতুমা আপডেট মানানি বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর এপ তে টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব আইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতুমা আপডেট মানাকে টুইটার এবা এক্সেন্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ও তালনি নই চিদক শালমারি ককতিশালী ফুং দামচি সাব আকাশবাণী মন কি বাত পান্ডাব হাকতরতে বুই হাকতর নিলুকুরক বাই ককলাম সালায়ানো অব অঙ্গান মন কি বাত নি ফিল সারা থামচি দক বেরেমনি পান্ডা মন্ত্রী বক্রক লুকুরক্ন বরকনি ওয়ান সোকমা খাকামা কক মন কি বাত রহরনানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবার নমো এপস লুকুরক ওয়ান সোকমুং রকন রহরি মানবায়ানো টোল ফ্রি নম্বর ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো অ নম্বর কল খাইয়ে হিন্দি এবা ইংরেজি বাই ওয়ান সুমন রগ্ন রেকর্ড খাই মানবায়ানো অবনকারিব ওয়ান নাইন টু টু নম্বর মিস কল দিবই জে লিং মানানো অবতীব এস এম এস খাই মানবায়ানো ফোন লাইন ও তালনি বুসকাং শালনৈ চিব্রী শালমারি জরা ফিয়কজাক টঙ্গানো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তিনি আলং নগ রগ খা কাহাম তংনানি বাগৈ কবাং খলাইয়ে জুদা জুদা থংমুংতে দারা খামক্রাই ফ্রংনানি বাগৈ দাগিখা তিনি টি আই এফ টিনি কনফারেন্স হল আলংনক রগ্ন কাহাম খাইনানো তুই সংসারজাক পান্ডাও ব অ দাগিমুং রেখা আলংনক রগ তংনাই রগ্ন চামুং কাহাম তাই সা খামনো তুই যাই যাইকে কক বিতিরিমা রগ্ন সামুঙ্গ টাংনানি দাগিখা কগলাম মানজাখা আলংমন্ত্রী শান্তনা চাকমা সচিবকরা জে কে সিনহা হাস্তে পুলিশ নি দাগিনে অকরা অনুরাগ নংজাকনি তুই তাই সা খাম নাইখুংনি সচিব অভিষেক সিং আইজি বিজন অসীম সাহা তাবুক হায়ুং কাপ ফুটবল নি ককতুমা ফুটবল হায়ুং কাপ সেমি ফাইনেল কাইনি বাতাইমুং পাইখা পুইলা সেমি ফাইনেল স্পেন নই বুকচা গোল বাই ফ্রান্স নি মেচে নই ফাইনেল কাশাকা তেই কাইসা সেমি ফাইনেল হায়ুং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ড নৈসা গোল নি ফের বাই মেচে নই তেই কাইসা হায়ুং কাপ নি ফাইনেল কাশাকা ইয়াং ফিল থান থাই নি বাগৈ অ জুলাই নি শালচি চার শালমারি ও ফ্রান্স বাই ইংল্যান্ড বাতাইলেন জুলাই নি শালচি চুকু শালমারি ও নিউ জার্সি নি ম্যাট লাইভ স্টেডিয়াম ও ফাইনেল মেচ গানো আরো চ্যাম্পিয়ন নি স্পেন বাই আর্জেন্টিনা থাইন তাবুক নবাতিবারনি ককতুমা ভারতনি নবাতিবার নাইকুং বুসকাং শালসনি শালকা সালচি সালকা ভারত সালকা উত্তরপ্রদেশ আমচায় কবাং ওয়াতে ওয়াউই মানুহনি হজাকমুং রেখা ইয়াংগো আগরতলা নবাতিবার নাইখুংনি বখাক্তৈ বিস্কাং দামনি চিব্রিয় সালথাং হাংকর সিপাহি জলা গুমতি সালচিতে খোয়াই হাংকর কবাং ওয়াতে ওয়াউই মানুহনি হজাকমুং রেখা নবাতিবার নাইখুং খনা সালনি সাকানি তুংমারি থামচি থামতে খামানি নৈ চিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তংগানো তিনি সালনি সাকানি তুংমারি তংমানি থামচি ব্রৈতে খামানি নৈ চিদক দশমিক ব্রৈ ডিগ্রি সেলসিয়াস ককতুমা পাইনানি শিকাং ককতুমা বুবাগ রক তেই বাইসা সাফিরো মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খানা হরিয়ানা জিন রেলওয়ে স্টেশন নিশিমি জিন তাই সুনিপত নিবিশিঙ্গ ভারত নি পুইলা হাইড্রোজেন ট্রেন চেঙ্গে দিওয়ানো খানা নিশিমি হাসতে ও চেঙ্গ জাগানো লুকুলে খামং নৈ সাই নৈ চিসিনি হা কত নিলগি হাসতে ও বড় যাত্রা

নেতৃত্বে জাই জাই খে বরণ্ড বই পালাই জাগুই থঙ্গ বস্কাং ককতিশাল নিউ জার্সি নি ম্যাটলাইভ স্টেডিয়াম হায়ুং কাপ ফুটবল ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা বাই স্পেন থাইনে কক্রক বাই ককতুমা পরিমং তিনি বাকি অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো খনাফুং দামসনি তামৈ সতী ব্রীচিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, সারা দেশের সাথে রাজ্যেও রথযাত্রা উৎসব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা 2027। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের সংশোধনাগারগুলিতে আবাসিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানায় ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। আজ রথযাত্রা, সারা দেশের সাথে রাজ্যেও রথযাত্রা উৎসব উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি ভি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আগরতলায় জগন্নাথজিউ মন্দির, ইস্কন মন্দির, হরেকৃষ্ণ মন্দির, উদয়পুরে মেলাঘরে, বিলোনিয়া, জোলাইবাড়ি, বাইখোড়া, সাবরুম, মনুবাজার সহ রাজ্যের বিভিন্ন স্থানে সুসজ্জিত রথের আয়োজন করা হয়। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আগরতলার পূর্বাশা প্রাঙ্গণে ইস্কন মন্দির আয়োজিত রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আগরতলা আশ্রম চৌমুহনীতেও রাজ্যপাল ইস্কন হরেকৃষ্ণ মন্দির আয়োজিত রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন। আগরতলার জগন্নাথ বাড়ি থেকে একটি সুসজ্জিত রথ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রথযাত্রা উপলক্ষে সর্বত্র হাজার হাজার পুণ্যার্থীর সমাগম পরিলক্ষিত হয়। সাংসদ বিপ্লব কুমার দেব আগরতলার যোগেন্দ্রনগরে আদর্শ যুব সংস্থা আয়োজিত রথযাত্রার উদ্বোধন করেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদয়পুরে জগন্নাথদেব রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতলমোচন মজুমদার। বাগমা জগন্নাথজিউ মন্দিরের রথযাত্রার সূচনা করেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। বাইখোড়া ইস্কনের রথযাত্রা উৎসবে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, সাংসদ বিপ্লব কুমার দেব। মেলাঘরে আজ রথযাত্রা উৎসব ও মেলার দ্বিতীয় দিনে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয়। আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা 2027। এটি হবে দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা, যেখানে মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব ভিত্তিক মনিটরিং ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, যাচাই এবং তদারকি করা হবে। ফলে জনগণনায় দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে। জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস আজ মহাকরণে সাংবাদিক সম্মেলনে কথা জানান। তিনি জানান, রাজ্যে আগামীকাল থেকে শুরু হবে স্বগণনার কাজ। তা চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। এরপর 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে গণনা কার্যক্রম পরিচালিত হবে। রাজ্যের জনগণনার দ্বিতীয় পর্যায়ে 2027 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হবে। শ্রী বিশ্বাস জানান, জনগণনা 2027 সফলভাবে রূপায়ণের লক্ষ্যে রাজ্য সরকার ও জনগণনা দপ্তর যৌথভাবে প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামীকাল থেকে 31 জুলাই পর্যন্ত স্বগণনা পড়বে। নাগরিকরা ঘরে বসেই অনলাইন পোর্টাল ac.census.gov.in এর মাধ্যমে নিজেদের তথ্য নিজেরাই পূরণ করতে পারবেন। রাজ্যের 8টি জেলাতে এবার কোনো কাগজের ফর্ম ছাড়াই সম্পূর্ণ ডিজিটাল উপায়ে মোবাইল অ্যাপ ওয়েব পোর্টালের মাধ্যমে তথ্য জমা দিতে পারবে। এ উদ্দেশ্যে মোট 33টি প্রশ্ন চূড়ান্ত করা হয়েছে। রাজ্যের নাগরিকরা কোনো গণনাকারী বাড়ি আসার আগেই নিজেদের সুবিধাজনক সময়ে অনলাইন পোর্টালের মাধ্যমে পরিবারের তথ্য জমা দিতে পারবেন। জনগণনা অধিকর্তা আরও জানান, স্বগণনার ক্ষেত্রে নাগরিকরা তাদের নিজস্ব মোবাইল নম্বর ব্যবহার করে ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে পোর্টালে লগ ইন করতে পারবেন। পোর্টালে 16টি আঞ্চলিক ভাষার যে কোনো একটি বেছে নিয়ে ফর্ম পূরণ করা যাবে। সফলভাবে তথ্য জমা দেওয়ার পর একটি অনন্য সেলফ এনিউমারেশন আইডি তৈরি হবে। পরবর্তী সময় গণনাকারী যখন বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালাবেন, তখন শুধু এই এসি আইডি দেখালেই ডেটা যাচাই ও নিশ্চিত হয়ে যাবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের সংশোধনাগারগুলিতে আবাসিকদের মানসিক সুস্থতার জন্য আরও বেশি করে বিভিন্ন খেলাধুলা ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন। আজ TIFT-র কনফারেন্স হলে সংশোধনাগারগুলির সংস্কার ও আধুনিকীকরণের বিষয়ে আয়োজিত সভায় তিনি এই নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ গ্রহণ করলে স্বাস্থ্যের মেয়াদ শেষ হওয়ার পর তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে রোজগার করতে পারবে। যারা সাজার মেয়াদ শেষ হওয়ার পর মুক্তি পেয়ে মূল স্রোতে ফিরে এসেছেন, তাদের পরবর্তী জীবনযাত্রার প্রতিও নজর রাখতে হবে। সংশোধনাগারের কারা আবাসিকদের সঠিক পুষ্টি, চিকিৎসা প্রভৃতি বিষয়েও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। সভায় আলোচনায় অংশ নেন কারামন্ত্রী সান্ত্বনা চাকমা, মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের সচিব অভিষেক সিং, আইজি প্রিজন অসীম সাহা প্রমুখ। সভায় কারা

সচিব ব্রিজেশ পান্ডে কেন্দ্রীয় সংশোধনাগার সহ বিভিন্ন সংশোধনাগারে আবাসিকদের সংখ্যা, তাদের জন্য খাদ্য, চিকিৎসা সহ গৃহীত যাবতীয় ব্যবস্থা সম্পর্কে বৈঠকে অবহিত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতে এসএমএস করা যাবে। ফোন লাইন এ মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ, টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টস, ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়াল। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানা সফরকালে জিন্দ রেলওয়ে স্টেশন থেকে জিন্দুর সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। সম্পূর্ণভাবে ভারতের নকশা ও প্রকৌশলভাবে তৈরি সংযোজিত এই ট্রেনটি দেশীয় প্রযুক্তিতে গড়ে তোলা হয়েছে, যা উন্নত রেলওয়ের প্রযুক্তির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান ক্ষমতার প্রতিফলন। এই হাইড্রোজেন ট্রেনটিতে 10টি কোচ রয়েছে, যা এটিকে এ পর্যন্ত তৈরি হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেনগুলির মধ্যে সব অন্যতম দীর্ঘ ট্রেনে পরিণত করেছে। ট্রেনটি হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তির সাহায্যে চলবে। এই প্রযুক্তিতে হাইড্রোজেনকে বিদ্যুতে রূপান্তরিত করে ট্রেনটি চালানো হবে। এই প্রক্রিয়ায় উপজাত হিসেবে কেবল জলীয় বাষ্প নির্গত হয়। ট্রেনটি চলার সময় কোনো কার্বন নিঃসরণ হবে না। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার পৌরোহিত্যে আজ জোলাইবাড়ি ব্লকে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এমডিসি ক্যানালাম রিয়াং, ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিনিধিগণ। সভায় জোলাইবাড়ি ব্লক এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পানীয় সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ গুজরাটে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাজ্যে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি ও দুগ্ধ চাষীদের আর্থিক ক্ষমতায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিনজারাপু রাম মোহন নাইডু জানিয়েছেন, উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের লক্ষ্য হল 120টি নতুন গন্তব্যে বিমান পরিবহন ব্যবস্থা যুক্ত করা এবং আগামী 10 বছরে 4 কোটি যাত্রীর ভ্রমণের সুযোগ সৃষ্টি করা। নতুন দিল্লিতে উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায় বিষয়ক এক কর্মশালায় বক্তব্য রাখার সময় শ্রী নাইডু একথা জানান। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 7 দিনে পূর্ব ও উত্তর পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, গোমতী, দক্ষিণ সিপাহী জেলা ও খোয়াই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। ফুটবল বিশ্বকাপে 2 সেমিফাইনালে লড়াই শেষ হয়েছে। প্রথম সেমিফাইনালে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠে। দ্বিতীয় সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচে প্রত্যাবর্তন ঘটিয়ে ইংল্যান্ডকে 2-1 গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আগামী 18 জুলাই ফ্রান্স মুখোমুখি হবে ইংল্যান্ডের, আর 19 জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। সেখানে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ফ্রেন্ডস ইউনিয়ন জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ফ্রেন্ডস ইউনিয়ন 2-0 গোলে বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। সারা দেশের সাথে রাজ্যে রথযাত্রা উৎসব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা 2027। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের সংশোধনাগারগুলিতে আবাসিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানায় ভারতের প্রথম হাইড্রোজেনের যাত্রার সূচনা করবেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

একযোগে আকাশবাণী আগরতলা, এফএম উজ্জয়ন্ত, আকাশবাণী কৈলাসহর, আকাশবাণী মেলুনিয়া এবং ত্রিপুরার সমস্ত রিলে কেন্দ্র থেকে।

নমস্কার প্রিয় শ্রোতা, আপনাদের প্রিয় আকাশবাণী এফ এম উজ্জয়ন্ত 101.6 মেগাহার্জের পক্ষ থেকে আমি দেবাশী স্বাগত জানাচ্ছি আপনাদের আজকের বিশেষ অনুষ্ঠান খেলতে খেলতে। আজকে সন্ধ্যা কিন্তু একটু অন্যরকম। এক মাসেরও বেশি সময় ধরে যে উৎসব আমাদের ঘুম কেড়ে নিয়েছে, যে উৎসবের জন্য মাঝরাতে অ্যালার্ম দিয়ে উঠে টিভির সামনে আমরা বসেছি, মোবাইলে আমরা দেখেছি, যে উৎসব আমাদের হাসিয়েছে, কাঁদিয়েছে, অবাক করেছে, সেই ফুটবল বিশ্বকাপ এখন এসে দাঁড়িয়েছে শেষ বাঁকে। আর মাত্র একটি ম্যাচ, মাত্র 90 মিনিট কিংবা হয়তো তারও বেশি, তারপরই জানা যাবে 2026 সালের বিশ্বকাপের নতুন সম্রাট কে। আজকের এই 45 মিনিট আমরা শুধু গল্প করব, বিশ্বকাপের গল্প, নায়কদের গল্প, অঘটনের গল্প, স্বপ্ন পূরণের গল্প, আজ সেই মহারণের গল্প যার অপেক্ষায় আছে গোটা ফুটবল বিশ্ব। জানেন ফুটবলকে কি বলা হয়? ফুটবলকে বলা হয় দ্য বিউটিফুল গেম। কেন জানেন? কারণ এখানে কোনো ম্যাচ শুরুর আগে নিশ্চিত করে বলা যায় না শেষ বাঁশি বাজলে হাসবে কে। এই বিশ্বকাপও তার ব্যতিক্রম নয়। কোথাও শক্তিশালী দল বিদায় নিয়েছে প্রত্যাশার আগেই, কোথাও অপেক্ষাকৃত ছোট দল লিখেছে রূপকথা, কোথাও ট্রাইবেকারের নাটক, কোথাও শেষ মিনিটের গোল, আবার কোথাও একজন গোলকিপার একাই বদলে দিয়েছেন পুরো ম্যাচের গল্প। এটাই বিশ্বকাপ, এটাই ফুটবল। এই বিশ্বকাপের নকআউট পর্বে এমন একাধিক ম্যাচ হয়েছে যার ভাগ্য নির্ধারণ হয়েছে পেনাল্টি শুট আউটে। ফুটবলের ভাষায় বলা হয় পেনাল্টি শুট আউট শুধু দক্ষতার পরীক্ষা নয়, স্নায়ুরও পরীক্ষা। কারণ তখন শুধু খেলোয়াড় নয়, প্রায় কোটি কোটি দর্শকেরও হৃদস্পন্দন যেন একসাথে বেড়ে যায়। আজ একটু পিছন ফিরে তাকাই

গ্রুপ পর্ব থেকে শুরু হয়েছিল যাত্রা, ৪৮টি দলের স্বপ্ন। কারো লক্ষ্য ছিল শুধু সম্মানজনক বিদায়, কারো লক্ষ্য ছিল শেষ পর্যন্ত ট্রফি, তারপর এলো নকআউট। আর সেখান থেকেই শুরু হলো প্রকৃত পরীক্ষা। একটি ভুল মানেই বিদায়, একটি অসাধারণ মুহূর্ত মানেই ইতিহাস। সেমিফাইনালে প্রথম স্পেন বনাম ফ্রান্স, দুই ইউরোপীয় শক্তির সংঘর্ষ। ফ্রান্সের অভিজ্ঞতা বনাম স্পেনের গতি, পাসিং আর বল দখলের ফুটবল। ম্যাচে শুরু থেকেই স্পেন বুঝিয়ে দেয় তারা শুধু ফাইনাল খেলতে নয়, বিশ্বকাপ জিততেও এসেছে। মিডফিল্ডের নিয়ন্ত্রণ, দ্রুত আক্রমণ, উইং দিয়ে উঠানামা, আর সুযোগ পেলেই নিখুঁত ফিনিশিং। ফ্রান্স লড়াই করেছে, কিন্তু স্পেন আরও পরিণত ফুটবল খেলেছে। ফলাফল স্পেনের জয়, আর তারা উঠে গেল বিশ্বকাপের সেমিফাইনালে। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা। একদিকে ইংল্যান্ডের শক্তিশালী শৃঙ্খলাবদ্ধ ফুটবল, অন্যদিকে আর্জেন্টিনার আবেগ, সৃজনশীলতা আর আক্রমণ ভাগের ধার। ম্যাচের প্রতিটি মুহূর্ত ছিল উত্তেজনায় ভরা। ইংল্যান্ড সমতা ফেরানোর চেষ্টা করেছে বারবার, কিন্তু আর্জেন্টিনা সুযোগ কাজে লাগাতে একটুও ভুল করেনি। শেষ পর্যন্ত জয় তাদেরই, আর ফুটবল বিশ্ব পেল স্বপ্নের ফাইনাল, স্পেন বনাম আর্জেন্টিনা।

আগামী রবিবার রাত 12:30 অর্থাৎ ক্যালেন্ডারের হিসেব অনুযায়ী সোমবার হয়ে যাবে 12:30 মুখোমুখি হতে যাচ্ছে 2026 সালের বিশ্বকাপ ফুটবল ফাইনালের দুটো দেশ, একদিকে স্পেন, অন্যদিকে আর্জেন্টিনা। একদল অসাধারণ পাসিং ফুটবলে বিশ্বাসী আর অন্য দল মুহূর্তের মধ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে উস্তাদ। ফুটবলের ভাষায় একে বলা যায় স্টাইল বনাম স্পিরিট। কে জিতবে? উত্তর জানার জন্য অপেক্ষা আর মাত্র 72 থেকে 74 ঘন্টা। আজ আমরা অপেক্ষা করছি সেই ম্যাচের যেটার জন্য 4 বছর ধরে ফুটবল প্রেমীরা অপেক্ষা করেছিলেন, বিশ্বকাপ ফাইনাল। এমন একটি ম্যাচ যেখানে কোনো দ্বিতীয় সুযোগ নেই। আজ ভালো খেললে ইতিহাস, আর সামান্য ভুল করলে সারা জীবনের আক্ষেপ। স্পেনকে যদি আমরা একটু কাটাছেঁড়া করি, ছন্দ, গতি আর নিখুঁত পরিকল্পনা, স্পেনের ফুটবল মানেই অনেকের মনে প্রথম যে শব্দটা আসে সেটা হলো পাসিং। তবে এই স্পেন শুধু ছোট ছোট পাসে আটকে নেই, তাদের খেলা এখন রয়েছে গতি, আক্রমণের বৈচিত্র্য এবং দ্রুত কাউন্টার অ্যাটাক। এই বিশ্বকাপে স্পেনের পুরো শক্তি ছিল তার পুরো দল। এখানে শুধু একজন তারকা নন, প্রয়োজনের সময় আলাদা আলাদা ম্যাচে উঠে এসেছেন ভিন্ন ভিন্ন খেলোয়াড়, কখনো মিডফিল্ড, কখনো উইং, কখনো ডিফেন্স, আবার কখনো গোলরক্ষক। অর্থাৎ স্পেনকে হারাতে হলে শুধু একজনকে আটকালে হবে না, পুরো দলকেই কিন্তু থামাতে হবে। আর স্পেনের শক্তি যদি আমরা দেখি, বল দখল করে রাখার অসাধারণ ক্ষমতা, প্রতিপক্ষকে দৌড় করিয়ে ক্লান্ত করে দেওয়া, মিডফিল্ডের নিয়ন্ত্রণ, মাঝমাঠ যদি জিতে যায়, ফুটবলের ভাষায় ম্যাচের অর্ধেকটাই কিন্তু জিতে যায় একটি দল। স্পেন সেটা খুব ভালোভাবেই জানে, দ্রুত পজিশন বদল করতে পারে। একজন উইঙ্গার মুহূর্তের মধ্যে স্ট্রাইকার হয়ে যাচ্ছেন, স্ট্রাইকার নেমে আসছেন মাঝমাঠে, ডিফেন্ডার উঠে যাচ্ছেন আক্রমণে। এই গতিশীলতাই তাদের সবথেকে বড় অস্ত্র। আর দুর্বলতা অবশ্যই আছে, অতিরিক্ত আক্রমণ উঠে গেলে মাঝে মাঝে ডিফেন্সে ফাঁকা জায়গা তৈরি হয়। যদি প্রতিপক্ষ দ্রুত পাল্টা আক্রমণে যেতে পারে তাহলে স্পেনকে চাপে ফেলতে পারে। এবং আরেকটি বিষয়, অনেকক্ষণ বল দখল রাখলেও সুযোগ নষ্ট করলে তার খেসারত বড় ম্যাচে দিতেই হয়, ফাইনালে সেই ভুল করার সুযোগ নেই। এবার আসবো আর্জেন্টিনার বিভিন্ন প্রস এন্ড কনস, অর্থাৎ শক্তি এবং দুর্বলতায়।

বিশ্বকাপে আর্জেন্টিনা মানেই অন্যরকম আবেগ। নীল সাদা জার্সি গ্যালারিতে হাজার হাজার সমর্থক, প্রতিটি গোলের পর উচ্ছ্বাস আর একটা বিশ্বাস, শেষ বাঁশির বাজার আগ পর্যন্ত ম্যাচ শেষ নয়। এ বিশ্বকাপে আর্জেন্টিনা বারবার প্রমাণ করেছে তারা চাপ সামলাতে জানে, বড় ম্যাচ খেলতে জানে, সুযোগ তৈরি করতে জানে, আর সবচেয়ে বড় কথা, সুযোগ কাজে লাগাতে জানে। আর্জেন্টিনা শক্তি তাদের আক্রমণ ভাগ, মুহূর্তের মধ্যে ম্যাচের গতি বদলে দিতে পারে। দলের বড় শক্তি মানসিক দৃঢ়তা, এক গোলে পিছিয়ে পড়লেও আতঙ্কিত হয় না, ধৈর্য ধরে সুযোগের অপেক্ষা করে, এটাই বড় দলের লক্ষণ। মাঝ মাঠেও রয়েছে সৃজনশীলতা, একটি নিখুঁত থ্রু বল, একটি অসাধারণ লং পাস, একটি চমৎকার ফিনিশ, মুহূর্তেই ম্যাচের ছবি বদলে যেতে পারে আর্জেন্টিনার খেলায়। মেসি ফুটবল রাজপুত্র বলুন, ফুটবল ঈশ্বর বলুন, বা মেসির জন্য আমরা দেখছি আর্জেন্টিনার প্রত্যেকটি খেলোয়াড় জীবন মরণ লড়াই করছে। মেসি সেই ঝলক আমরা দেখতে পেয়েছি গতকালের খেলাই ধরুন না, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের 75 মিনিট পর্যন্ত কিন্তু মেসির সেরকম খেলা আমরা দেখতে পারিনি। ডাবল কভারিং, জোনাল মার্কিংয়ে মেসিকে আটকে রেখেছিল ইংল্যান্ডের ডিফেন্স হাফ, মাত্র 2 সুযোগ 2 অ্যাসিস্ট, একটি তার চিরাচরিত বাঁ পায়ের পাস এবং একটি ডান পায়ের, যেটা আমরা দেখে অভ্যস্ত নই, ডান পা দিয়ে মাপা সেন্টার এবং গোল, আর্জেন্টিনা 2-1 গোলে জিতে গেল। এটাই ম্যাজিক, এটাই মেসি ম্যাজিক। আর্জেন্টিনার দুর্বলতাও আছে, কখনো কখনো অতিরিক্ত আবেগ, ফাইনালের মতো ম্যাচে মাথা ঠান্ডা রাখাটা খুব দরকার। এছাড়া ডিফেন্সে সামান্য ভুল হলে স্পেনের মতো দল কিন্তু কোনো সুযোগ নষ্ট করবে না। বিশ্বকাপ ফাইনালে অনেক সময় প্রথম গোলটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ইতিহাস বলছে যে দল আগে গোল করে তার বেশিরভাগ ক্ষেত্রেই শেষ পর্যন্ত ট্রফি জিততে সক্ষম হয়েছে। তবে ফুটবল এমনই খেলা যেখানে শেষ মিনিট পর্যন্ত কোনো ভবিষ্যৎবাণী নিশ্চিত নয়। একটি মজার তথ্য আপনাদের জানাই, বিশ্বকাপ ফাইনাল শুধু একটি মাত্র ম্যাচ নয়, এটি বিশ্বের অন্যতম বেশি দেখা ক্রীড়া আসর। পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তে কোটি কোটি মানুষ একই সময়ে এই ম্যাচ দেখেন। ভাষা আলাদা, দেশ আলাদা, সংস্কৃতি আলাদা, শুধু একটি বল আর একটি গোলের

আনন্দ সবাইকে এক সুতোয় বেঁধে দেয়। এবার একটা কল্পনা করুন, ম্যাচের 88 মিনিট, স্কোর 1-1, দুটি দলই ক্লান্ত, গ্যালারিতে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে, কোচেরা টেনশনে, বেঞ্চে বসে থাকা ফুটবলারদের মুখে উদ্বেগ। ঠিক এই সময় একটি নিখুঁত পাস, একটি দৌড়, একটি শট, আর তারপর পুরো স্টেডিয়ামে বিস্ফোরিত, পুরো স্টেডিয়াম আনন্দে উচ্ছ্বাসে, সেই গর্জন যেন লক্ষ লক্ষ মাইল দূরেও শোনা যায়। এই কারণেই ফুটবলকে বলা হয় 90 মিনিটের নাটক।

আজ আমরা পৌঁছে গেছি এমন একটি জায়গায়, সেখানে শুধু দল নয়, কথা হবে সেই মানুষগুলো যাদের এক একটি সিদ্ধান্ত, এক একটি পাস, এক একটি শট হয়তো বিশ্বকাপের ভাগ্য লিখে দেবে। কারণ ফুটবল দলগত খেলা ঠিকই, কিন্তু বড় ম্যাচে কখনো কখনো একজন ফুটবলারই হয়ে ওঠেন পুরো ম্যাচের পার্থক্য। ফাইনালের পাঁচটি বড় লড়াই, প্রথম লড়াই হবে মিডফিল্ড বনাম মিডফিল্ড। অনেকে বলেন ফুটবল ম্যাচ আসলে মাঝমাঠের জেতা হয়, যে দল মাঝমাঠ নিয়ন্ত্রণ করবে তারাই ম্যাচের ছন্দ ঠিক করবে। স্পেন চাইবে বল নিজেদের দখলে রাখতে, আর্জেন্টিনা চাইবে সুযোগ পেলেই দ্রুত আক্রমণে যেতে, অর্থাৎ একদিকে ধৈর্য অন্যদিকে গতি। দ্বিতীয় লড়াই হবে ডিফেন্স বনাম স্ট্রাইকার। ফাইনাল একটি ভুল মানেই গোল, তাই দু দলের রক্ষণ ভাগকে থাকতে হবে একদম নিখুঁত। 90 মিনিট নয়, প্রয়োজনে 120 মিনিট পর্যন্ত মনোযোগ ধরে রাখার লড়াই। তৃতীয় লড়াই গোলকিপারদের পরীক্ষা। অনেক সময় সেমিফাইনালের বা ফাইনালের সেরা খেলোয়াড় কিন্তু হয়ে যান গোলরক্ষক।

হোক, একটি অবিশ্বাস্য সেভ, একটি পেনাল্টি ঠেকানো, একটি সঠিক সিদ্ধান্ত, সব কিছুই বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য। এবং চতুর্থ লড়াই হলো বেঞ্চের শক্তি। আজকের ফুটবলের প্রথম একাদশ যেমন গুরুত্বপূর্ণ, তেমন গুরুত্বপূর্ণ বদলি খেলোয়াড়রা। 70 মিনিটের পর যখন ক্লান্তি বাড়বে, তখন একজন নতুন খেলোয়াড়ের গতি পুরো ম্যাচটাই বদলে দিতে পারে। এবং এখানেই কিন্তু দুদলের ম্যানেজারদের স্নায়ুর লড়াই, লুই ফেন্তোনেও এবং আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ স্কোলানি, তাদের মগজের লড়াই কিন্তু দারুণ জমবে। আর পঞ্চম লড়াই যেটা, সেটা হলো স্নায়ুর লড়াই, কারণ ফাইনালে সবাই সেরা ফুটবলটা খেলতে চায়। পার্থক্য করে দেয় কে চাপ সামলাতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি জানেন কি, বিশ্বকাপের ইতিহাসে এমন অনেক ফাইনাল হয়েছে যার নিষ্পত্তি হয়েছে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে। অর্থাৎ ফাইনালে শেষ বাঁশি বাজার আগে পর্যন্ত কোনো দলই কিন্তু নিরাপদ নয়। এই কারণেই বিশ্বকাপ ফাইনালকে বলা হয় দ্য লংগেস্ট 90 মিনিটস ইন ফুটবল। তাই স্পেন, যেটা তাদের পরিচয় সুন্দর ফুটবলের জন্য, ছোট ছোট পাস, ধৈর্য, পজিশন ধরে রাখা, আক্রমণ গড়ে তোলা শিল্প, অন্যদিকে আর্জেন্টিনা আবেগ, লড়াই, সৃজনশীলতা আর কখনো হার না মানার মানসিকতা। ফুটবলের দুই ভিন্ন দর্শন একই মাঠে একই ট্রফির জন্য, এর চেয়ে বড় মঞ্চ আর কি হতে পারে? বিশ্বকাপ যত শেষের দিকে এগিয়ে যাচ্ছে, ফাউলের সংখ্যা কিন্তু কমছে, যদিও গতকাল অনেকগুলো ফাউল হয়েছে, কেননা প্রতিটি ট্যাকেলের গুরুত্ব বেড়ে যায়। একটি ভুল সিদ্ধান্ত মানেই কিন্তু বিশ্বকাপ হাতছাড়া, তাই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এবং তখন দু কোচের পরিকল্পনা পুরো বদলে যাবে। কে এখনও বদলি খেলোয়াড় হাতে রেখে দিয়েছে, কার ফিটনেস ভালো, কারা এখনও দৌড়তে পারবেন, সব প্রশ্নের উত্তর খুঁজতে হবে তখনই। আর যদি ম্যাচ গড়ায় টাইব্রেকারে, তাহলে সেখানে আর কোনো কৌশল নয়, সেখানে থেকে আত্মবিশ্বাস, অভিজ্ঞতা এবং ভাগ্যের সামান্য ছোঁয়া। গোল্ডেন বল, গোল্ডেন বুট, বিশ্বকাপ শেষ মানে শুধু ট্রফি নয়, থাকে আরও অনেক সম্মান। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট, টুর্নামেন্টের সেরা ফুটবলার গোল্ডেন বল, সেরা গোলকিপার গোল্ডেন গ্লাভস। ফাইনালে একটি অসাধারণ পারফরমেন্স অনেক সময় এই পুরস্কারগুলোর ভাগ্য বদলে দেয়। তাই শুধু দল নয়, অনেক খেলোয়াড়ের ব্যক্তিগত স্বপ্নও জড়িয়ে আছে এই ম্যাচে। মেসি কিন্তু গোল্ডেন বুট পাওয়ার একমাত্র দাবিদার এই মুহূর্তে, 8টি গোল করেছেন। তার কাছে যারা ছিলেন, হ্যালান্ড নরওয়ের বিদায় নিয়েছেন, এমবাপে বিদায় নিয়েছেন, তাই মেসি আর একটি গোল করতে পারলে কিন্তু, যদিও অ্যাসিস্টও ধরা হয়, মেসি এগিয়ে আছেন

আর মাত্র কিছু ঘন্টা, তারপর ইতিহাসে নতুন একটি অধ্যায় লেখা হবে, হয় স্পেন নয় আর্জেন্টিনা। কেউ একজন ট্রফি হাতে তুলবে আর অন্য দল চোখের জলে মাঠ ছাড়বে, কিন্তু বিশ্বাস করুন, ফাইনালে হারলেও সেই দলটা বিশ্বকাপের ইতিহাসে থেকে যাবে, কারণ ফাইনালে ওঠা মানেই অসাধারণ এক যাত্রার সাক্ষী হওয়া। তো বন্ধুরা, আজকে খেলতে খেলতে এখানেই শেষ করছি। বিশ্বকাপ ফাইনাল উপভোগ করুন, পরিবার বন্ধু কিংবা প্রিয় মানুষদের সাথে খেলা দেখুন, খেলাকে ভালোবাসুন, আর জয় পরাজয়ের ঊর্ধ্বে উঠে উপভোগ করুন এক অসাধারণ উৎসবকে। আমি দেবাশিস বিদায় নিচ্ছি খেলতে খেলতে অনুষ্ঠান থেকে। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তী, প্রিয় শ্রোতা, এখন সময় সংবাদ শিরোনামের। আজ রথযাত্রা, সারা দেশের সাথে রাজ্যেও রথযাত্রা উৎসব উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে। আগরতলা জগন্নাথজিউ মন্দির, ইস্কন মন্দির, হরেকৃষ্ণ মন্দির, যোগীন্দ্রনগর আদর্শ যুব সংস্থা, উদয়পুরে বাগমায় মেলাঘরে, বিলোনিয়া, জুলাইবাড়ি, বাইখোড়া, সাবরুম, মনুবাজার সহ রাজ্যের বিভিন্ন স্থানে সুসজ্জিত রথের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ রাজ্যের সংশোধনাগুলিতে আবাসিকদের মানসিক সুস্থতার জন্য আরও বেশি করে বিভিন্ন খেলাধুলো এবং দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেবার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন। আজ TIFT-র কনফারেন্স হলে সংশোধনাগারগুলির সংস্কার এবং আধুনিকীকরণের বিষয়ে আয়োজিত সভায় তিনি এই নির্দেশ দেন। আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা 2027। এটি হবে দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা, যেখানে মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব ভিত্তিক মনিটরিং ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, যাচাই এবং তদারকি করা হবে। ফলে জনগণনায় দক্ষতা এবং স্বচ্ছতা নিশ্চিত হবে। জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস আজ মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানা সফরকালে জিন্দ রেলওয়ে স্টেশন থেকে জিন্দ এবং সোনিপথের মধ্যে প্রথম ভারতের হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করবেন। সম্পূর্ণভাবে ভারতের নকশা এবং প্রকৌশলগতভাবে তৈরি এবং সংযোজিত এই ট্রেনটি দেশীয় প্রযুক্তিতে গড়ে তোলা হয়েছে, যা উন্নত রেলওয়ে প্রযুক্তির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান ক্ষমতার প্রতিফলন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা আজকের খেলায় ফ্রেন্ডস ইউনিয়ন জয়লাভ করেছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা গোমতী, দক্ষিণ সিপাহীজলা এবং খোয়াই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম। দিনের ব্যস্ততা ধীরে ধীরে থেমে আসে এই সময়। চারপাশ যখন একটু নীরব হয়, তখন মনের ভেতরে না বলা কথাগুলো যেন নিজেরাই কথা বলতে শুরু করে। কিছু অনুভূতি থাকে যেগুলোতে ভাষায় বলা যায় না, অথচ একটি সুর, একটি কণ্ঠ কিংবা একটি কবিতা খুব সহজেই সেই অনুভূতির দরজায় পৌঁছে যায়। আজকের রঙ্গোলিতে এই সময়টুকু সেই সব অনুভূতির জন্য, যেগুলো আমাদের জীবনকে একটু গভীর করে, একটু সুন্দর করে। কখনো কি এমন হয়েছে খুব প্রিয় একজন মানুষ বিদায় নিতে উঠেছেন, অথচ আপনার মন একেবারেই প্রস্তুত নয়? মনে হয়েছে এই মুহূর্তটা যদি আর একটু দীর্ঘ হতো, আর কিছুক্ষণ যদি পাশাপাশি বসে থাকা যেত। কোনো বড় প্রতিশ্রুতি নয়, কোনো নাটকীয় আবেগও নয়, শুধু কাছের মানুষটির উপস্থিতিটুকু যেন সময়ের গতি থামিয়ে দেয়। ভালোবাসা অনেক সময় শব্দে প্রকাশ পায় না, প্রকাশ পায় নীরব এক অনুরোধে, যেখানে বলা হয় থেকে যাও, তবু মন সে কথাই বলতে থাকে। গজল সম্রাজ্ঞী ফরিদা খানম তার কণ্ঠে আমাদের এমনই এক অনুভূতির কাছে নিয়ে গেছেন।
1: আজ জানি

0: 对。
1: কিছু গান শেষ হয়ে যায়, কিন্তু কিছু অনুভূতি শেষ হয় না। তারা মনের ভেতরে নীরবে বেঁচে থাকে। ভালোবাসা যখন সত্যিকারের হয়, তখন তার স্মৃতি শুধু হৃদয়ের ভেতরেই সীমাবদ্ধ থাকে না, চারপাশে পৃথিবীও যেন সেই স্মৃতির অংশ হয়ে যায়। গাছের পাতা, বাতাসের ছোঁয়া, সন্ধ্যার আলো কিংবা কোনো নির্জন পথ হঠাৎ করেই মনে করিয়ে দেয় এমন একজন মানুষকে, যিনি হয়তো আজ অনেক দূরে কিন্তু স্মৃতিতে এখনও খুব কাছেই আছেন। উর্দু কবিতার জগতে এই অনুভূতিকে অপূর্ব ভাষায় রূপ দিয়েছিলেন মীর তাকি মীর। তাঁর সেই কবিতাকে নিজের মখমলি কণ্ঠে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন গজল শিল্পী গুলাম আলী।

মানুষ যখন জীবনের পথে হাঁটে তখন সে অনেক কিছু অর্জন করে, আবার অনেক কিছু হারিয়েও ফেলে। সাফল্য আসে, ব্যর্থতাও আসে, কিন্তু দিনের শেষে প্রত্যেক মানুষের হৃদয়ে একটি ছোট্ট প্রার্থনা থেকে যায়। সে প্রার্থনা সম্পদ বা সম্মানের জন্য নয়, বরং একটু শান্তির জন্য, একটু ভালোবাসার জন্য, একটু আলো পাওয়ার জন্য। সুফি কাওয়ালির সৌন্দর্য এখানেই। এখানে চাওয়া মানে নিজের জন্য চাওয়া নয়, এখানে মানুষ তার সমস্ত অহংকার, সমস্ত অভিমান, সমস্ত অপূর্ণতা নিয়ে এক অদৃশ্য শক্তির সামনে দাঁড়ায়। মনে হয় খালি হাতে এসেছি, কিন্তু খালি হাতে যেন ফিরে না যাই। উপমহাদেশের কাওয়ালির ইতিহাসে সাবরি ব্রাদার্স এমনই এক নাম, যাঁদের কণ্ঠে ভক্তি, বিনয় আর আত্মসমর্পণ একাকার হয়ে যায়। তাঁদের পরিবেশনা শুধু সঙ্গীত নয়, এক গভীর আত্মিক অভিজ্ঞতা।

0: গজল আমাদের শেখায় হৃদয়ের ভাষা, কাওয়ালি শেখায় আস্থার ভাষা। একটি মানুষের কাছে নিয়ে যায়, অন্যটি মানুষের ভেতরের আলোর কাছে নিয়ে যায়। আজকের এই স্বল্প সময়ের সঙ্গীত যাত্রায় যদি কোনো একটি কথা, কোনো একটি সুর কিংবা কোনো একটি অনুভূতি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যেতে পারে, তাহলে আমাদের এই প্রয়াস সার্থক। প্রিয় শ্রোতা, রঙ্গোলি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রিয় মানুষদের সময় দেবেন, আর ভালো সঙ্গীতের সঙ্গে বন্ধুত্ব অটুট রাখবেন।
1: সানি বগরে সা সানি বগরে।

নমস্কার, 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তের তরফ থেকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আজ রাতে অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং প্রভু জগন্নাথ বলভদ্র এবং দেবী সুভদ্রার চরণে প্রণাম। আমি দেবাশিস 0381

9438500712 এই দুটি ফোন নাম্বার তো আপনারা জানেনই। আজ রাতে অনুষ্ঠানের জন্য আপনারা ফোন করবেন এই দুটো নাম্বারে। আজকের এই রাতটা অন্য সব রাতের মতো নয়। আজকের রাতের বাতাসে যেন কোথাও শঙ্খধ্বনি ভেসে ওঠে, কোথাও ঘণ্টা বাজে, কোথাও কীর্তনের সুর, আর কোথাও হাজার মানুষের কণ্ঠে ধ্বনিত হয় জয় জগন্নাথ। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের নাম শুনেই হয়তো আপনাদের অনেকের মনে একটা ছবি ভেসে উঠছে। একটা বিশাল কাঠের রথ, অসংখ্য মানুষের ভিড়, দীর্ঘ এক দড়ি, আর সেই দড়িতে একসঙ্গে হাত রেখেছেন হাজার হাজার মানুষ। আমাদের আজকের বিষয় রথের টানে। আজকের অনুষ্ঠান আমি একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই প্রিয় শ্রোতা। কোনো দড়ি কি মানুষের মনকে টানতে পারে? প্রথম শুনলে হয়তো মনে হবে না, তা কি করে সম্ভব, কিন্তু একটু ভেবে দেখুন। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কেন রথের দড়িতে একবার হাত রাখার জন্য অপেক্ষা করেন? সেই দড়িতে এমন কি আছে? কাঠের রথ? না, তার থেকেও বড় কিছু। সেখানে আছে বিশ্বাস, সেখানে আছে ভালোবাসা, সেখানে আছে একসঙ্গে চলার শিক্ষা। হয়তো সেই কারণেই রথের টান শুধু হাতে লাগে না, মনেও লাগে।

0: হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন?
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ বোলপুর বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: বলুন।

0: দাদাভাই, আজকে বৃষ্টির জন্য অ্যাপটা কিন্তু খুলছে না, তো বিষয়টা যদি একটু বলে দেন।
1: অ্যাপটা খুলছে না, তাহলে শুনবেন কি করে? আজকে আমরা রথের টানে এই প্রসঙ্গে অনুষ্ঠান করছি।
0: হ্যাঁ, সেটাই হবার আমি ভেবেছিলাম, রথ যেহেতু আজকে এই প্রসঙ্গ নিয়েই যাই হোক কথা কিছু হবে। তো যাই হোক, মানে আসছে মানে কি আওয়াজ উঠছে, ক্যাঁচ কোঁচ ক্যাঁচ কোঁচ করছে, মানে কোনো কিছু শুনতে পাওয়া যাচ্ছে।
1: আজ আমরা আসলে কোনো ধর্মসভায় বসিনি, আমরা শুধু ইতিহাসের পাতাও কিন্তু খুলবো না, আমরা শুধু গল্প করব, আপনার গল্প, আমার গল্প, আমাদের সবার গল্প। আজ আমরা ফিরে যাব ছোটবেলায়, রথের মেলায়।
0: ছোটবেলার রথের মেলা তো দেখুন, আমাদের যেখানে বাপের বাড়ি সেখানে সেরকম ভাবে রথ মানে বেরোতো, মেলা টেলা কিছু হতো না। তো আমার ছোট পিসিমনি বাড়িতে ওখানে গ্রামে, তো ওখানে রথের মেলা হতো, এবং আমি খুব ছোট 3-4 বছর বয়স থেকেই আমি আমার বাবার সঙ্গে যেতাম সেখানকার মেলা দেখতে। এবং এটা একদম প্রত্যন্ত গ্রাম, তো তখনকার দিনে মাটির রাস্তা, আলপথ মাটি, তো এক হাঁটু করে কাদা হতো, সেই কাদার মধ্যে পেরিয়ে পেরিয়ে রথের মেলা দেখতে যাওয়া। কোনো সময় বাবার কোলে চেপে যেতাম, কোনো সময় পিসেমশাইয়ের কোলে চেপে যেতাম। আর ছোটবেলায় রথ বানাতাম, আমি আর আমার ভাই দুজনে মিলেই রথ বানাতাম।
1: এটা একটা আলাদা মজা ছিল।
0: হ্যাঁ, আর রথ বানাতাম, আর অন্য কোনো ছেলেকে কিন্তু নিতাম না, যেহেতু পয়সার ভাগ দিতে হবে, বা যা পাবো চাল আলু যা পাবো, হ্যাঁ, সবাইকে ভাগ দিতে হবে বলে আমরা 2 ভাই বোনে বের করতাম, এবং খুব একটা মজা হতো। হ্যাঁ, সেই পয়সা নিয়ে কত কিছু কিনতাম, বেশি হয়তো পেতাম না, হয়তো কেউ 25 পয়সা, কেউ 50 পয়সা, এর বেশি তো কেউ দিত না, জোর হলে 1 টাকা। হ্যাঁ, তাই আমাদের খুব আনন্দ হতো, ওইটুকুনি পেয়েই আমাদের খুব আনন্দ এবং মজা হতো। আর আজকের দিনে আপনাকে জিলিপি আর পাঁপড় ভাজার শুভেচ্ছা জানালাম সবাইকে।
1: ধন্যবাদ।
0: হ্যাঁ, ধন্যবাদ।
1: আজ আমরা সত্যি ফিরে যাব ছোটবেলায়, রথের মেলায়, বাবার হাত ধরে হাঁটার দিনগুলোয়, মায়ের মুখে শোনা গল্পে, আর জানব কেন শত শত বছর পেরিয়েও রথযাত্রা আমাদের হৃদয়ে একই রকম জায়গা করে আছে। আজকের কিন্তু পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের কথাই আমরা শুনব প্রিয় শ্রোতা। আর সব থেকে বড় যেটা, আজ আপনারাই আমাদের এই অনুষ্ঠানের আসল নায়ক হবেন। ফোন করে বলবেন আপনাদের জীবনে সবথেকে প্রিয় রথযাত্রার স্মৃতি কোনটি। কখনো কি রথের দড়ি টেনেছেন, বা রথের মেলা থেকে এমন কী কিনেছিলেন যা আজও মনে আছে? আর যদি কখনো আপনারা পুরী গিয়ে থাকেন, সে অভিজ্ঞতাও আমাদের সঙ্গে ভাগ করে নেবেন।

0: নমস্কার, হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো, বলুন, কে
1: হ্যাঁ
0: বলছেন?
1: নমস্কার,
0: নমস্কার,
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, কে বলছিলেন?
1: আমি আগরতলা শ্রীনগর থেকে সুশীল কুমার দাস বলছিলাম।
0: বলুন।
1: তো জয় জগন্নাথ,
0: জয় জগন্নাথ।
1: একতা বন্ধনের প্রতীক রথযাত্রা উপলক্ষে সকল ভক্তদের জানাই শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শোভাযাত্রার মাধ্যমে বেরোনো রথের দড়িতে একবার টান দিলে পুণ্যার্জন লাভের আশায় কিন্তু দীর্ঘ এক বছর অপেক্ষা করে থাকি আমরা। এটা মানুষের বিশ্বাস। তাই জ্যৈষ্ঠ মাস শেষে আষাঢ় মাস এলেই আবাল বৃদ্ধবনিতা সকলের মনে জাগরিত হয়ে ওঠে রথযাত্রার পূর্ণ দিনের মেলবন্ধনের আকাঙ্ক্ষা, রথের দড়িতে টান দেওয়ার একটা মিলন মেলা হয়ে থাকে। কথিত আছে, ভক্তিভরে রথের দড়ি টানলে অষ্টমের যজ্ঞেরও কিছু বেশি পুণ্য লাভ হবে। আজকের দিনে বিভিন্ন স্থানে অর্থাৎ যেখানে যেখানে প্রতিষ্ঠিত জগন্নাথ মন্দির রয়েছে, যেমন পুরী রথ হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কার ফেস্টিভ্যাল, আসাম ত্রিপুরা রাজবাড়ি সংলগ্ন জগন্নাথ মন্দির, ইস্কনে মেলাগড়, উদয়পুরের জগন্নাথ দেবের মন্দির, সব জায়গাতে আজ রথের দড়ির টান পড়েছে। পুরাণে আছে যে জগন্নাথ হচ্ছেন জগৎ ব্রহ্মাণ্ডের প্রভু, রথে চড়ে বিশ্বের মানুষকে প্রদর্শন করে জগতের কল্যাণে। পুরাণ বলে কৃষ্ণের বোন সুভদ্রা বাপের বাড়িতে এলে দুই দাদার কাছে নগর ভ্রমণের ইচ্ছা প্রকাশ করলে তখন রথে ঘুরতে বেরোন তারা, তখন থেকে কিন্তু রথযাত্রার সূচনা।

0: সপ্তাহে খানি মাসির বাড়ি ঘুরে আবার মন্দিরে আসে। এসে পরে তারা মহাভারতে কৃষ্ণ ছিলেন অর্জুনের রথের সারথি, আর এখানে জগন্নাথ রূপে কৃষ্ণ নিজেরই রথে বসে আছেন, আর আমরা সবাই হয়েছি তার সেবক। গীতায় সেই বাণী যখনই ধর্মের জ্ঞানী হয় আমি সেখানে প্রকাশ করি। ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য শুধু রাজা বা পুরোহিত নয়, কৃষক শ্রমিক বৃদ্ধ যুবক সবাই কিন্তু রথের দড়িতে টান দিতে হয়, নইলে রথের চাকা ঘুরবে না। ধর্ম সবার সব সময় পাথর হয়ে থাকে না, এটি প্রতিযোগী জীবন, এটি পাথর থেকে নেমে এসে কাঠের উপর চড়ে আমার সকলকে ডাকে এসো দড়ি ধরো, তখন হাজারো লোকের টান পরে রথের চাকা ধীরে ধীরে এগোয়, তখন আমরা বুঝি এটি সময়ের গতি বা কাঠের কাঠের নয়, এটি ধর্মের প্রতি চলা সনাতনী রীতি।
1: ধন্যবাদ।
0: রথের দড়ি টানার আক্ষরিক করতে হয়।
2: আসল উৎসব তখনই পূর্ণ হয় যখন সবাই মিলে আনন্দ ভাগ করে নেওয়া যায়। রথযাত্রাও ঠিক তেমনই, এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক মিলন মেলা। নমস্কার।
3: নমস্কার,
2: বলুন কে বলছিলেন?
3: আমি ওয়েস্টবেঙ্গল পূর্ব বর্ধমান থেকে নূর আলম
2: বলছি। বলুন।
3: আমি মেলায় রথের মেলা একবারই দেখেছি বুঝলেন জীবনে। আমাদের এখানে আমাদের 7 কিলোমিটার দূরে একটা মেলা বসে, রথের মেলাতে গিয়েছিলাম। তখন তো এখন এখনকার মতো কংক্রিট রাস্তা ছিল না, সে কাদার রাস্তা বুঝলেন, সে অভিনব দৃশ্য, মানে কাদায় যাওয়া সেটাও একটা মানে দর্শনের জিনিস আর কি। এত লোক সমাগম যেটা ভাবা যায় না, আর মেলায় বিশেষ আকর্ষণ ছিল কি জানেন, আম কাঁঠাল,
2: আম
3: কাঁঠাল, আর সেই সঙ্গে খাওয়া ছিল জিলিপি আর পাঁপড়। হ্যাঁ, মানুষ দেখছি জিলিপি আর পাঁপড় খাচ্ছে, আর মানে রথের মেলা মানে যেন আম আর কাঁঠাল কিনাকিনি করতেই হবে। আমরা 5-7 জন বন্ধু একসঙ্গে গিয়েছিলাম বুঝলেন, আমাদের গ্রাম থেকে মোটামুটি 7 কিলোমিটার দূরে।
2: আচ্ছা।
3: তা আম আর কাঁঠাল একসঙ্গে কিনে নিয়ে এসে তার পরের দিনে আমাদের ফাঁকা ডাঙ্গায় আম বাগান ছিল, সেইখানে গিয়ে আমরা সব খেয়েছিলাম আনুষ্ঠানিকভাবে আর কি। তা এটাই আমার মেলার স্মৃতি মনে পড়ে। আর একটা কথা হচ্ছে, যেটা আপনি বারবার বলছেন যে ওই যে দড়ি টানা ব্যাপারটা না, এবারে প্রত্যেক ধর্মের দাদা একটাই জিনিস যে সৌভাগ্যের বার্তা বয়ে আনে।
2: ঠিক।
3: প্রত্যেক ধর্মের একটা জিনিস সৌভাগ্যের বার্তা বয়ে আনে, সেই জন্য সেই সঙ্গে যেন আমরা একে অপরের সঙ্গে থাকতে পারি, একত্রিত হয়ে থাকতে পারি, এটাই বার্তা বহন করে। আর প্রত্যেক ধর্মের একটাই বার্তা, হ্যাঁ, জীবে প্রেম করে গিয়েছেন সেজন্য সেবে কৃষ্ণ। এটুকু বলো দাদা ভাই, ভালো থাকবেন, ধন্যবাদ।
2: ধন্যবাদ। আমাদের আগরতলায় জগন্নাথজিউ মন্দির, ইস্কন মন্দির, হরে কৃষ্ণ মন্দির, যোগেন্দ্রনগরে আদর্শ যুব সংস্থা, উদয়পুরে বাগমায় মেলাঘরে, বিলোনিয়া, জুলাইবাড়ি, বাইখোরা, সাবরুম, মনুবাজার সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু আজ সুসজ্জিত রথের আয়োজন করা হয়েছে। রাজ্যের নানা প্রান্ত থেকে রথ বেরোলেন, মানুষ ঘর থেকে বেরিয়ে আসছেন, আসেন শুধু দর্শনের জন্য নয়, একজন আরেকজনের সঙ্গে দেখা করার জন্য, একটু হাসি মুখে কথা বলার জন্য, একটু একসঙ্গে থাকার জন্য। জানেন, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। কাঠের তৈরি একটি রথ সীমিত, সেই রথকে ঘিরে মানুষের যে ভালোবাসা সেটা অসীম। হয়তো সেই কারণে এই উৎসব শতাব্দীর পর শতাব্দী ধরে বেঁচে আছে। বন্ধুরা, আজ আমি আপনাদের একান্তভাবে অনুরোধ করব, আজকের অনুষ্ঠানটা শুধু শুনবেন না, অনুভব করবেন। আপনার চোখ যদি এই মুহূর্তে বন্ধ করেন, হয়তো দেখতে পাবেন একটি রঙিন বিকেল, মেলার মাঠ, গরম জিলিপির গন্ধ, রঙিন বেলুন, বাঁশিওয়ালার ডাক, আর দূরে ধীরে ধীরে এগিয়ে আসছে প্রভু জগন্নাথের রথ। নমস্কার।
4: হ্যালো।
2: হ্যালো, বলুন কে বলছেন?
4: দাদা, আমি যমুনা বলছিলাম।
2: হ্যাঁ যমুনা, বলো।
4: ভালো আছে দাদা?
2: হ্যাঁ হ্যাঁ ভালো আছে, বলো।
4: রথের স্মৃতির কথা বলছিলেন না, মানে কোনটা ভালো ছিল? আমার সত্যি কথা বলতে যদি বলি, আমাদের বর্দ ছিল, ছোটবেলায় ছিলাম, তখন স্মৃতি ভালো ছিল। কেন ভালো ছিল? ওই আমার বর্দ রথ বানাতো, সেই খেলার ছেলে টায়ার গুলো ছোট ছোট চাকা গুলো না, বাবা সকালে কাজ করতো, তো সেই জোগাড় করে করে এগুলো বানাতো। তুমি জীবনযাত্রা বলো, রথই বলো, সে খুব সুন্দর এগুলোকে ভালো ভালো করে বানাতো। তো আমিও জোগাড়ই করতাম, আর যখন রথ যেন মানে বানাতো ভীষণ ভালো লাগতো, আর ঘোরাঘুরি ছিল, মজাটা ছিল। আর আমার সত্যি কথা বলতে, বাবা মানে বাবার সাথে দুর্গাপুজো কাটিয়েছি, মনে আছে যে রথ কাটিয়েছি।

0: না মনে নেই, কিন্তু হ্যাঁ আমার বড় সাথে কাটিয়েছি এটা মনে আছে আমার। কারণ আমার প্রত্যেকটা পুজো বলো, মানে যে কোনো একটা অনুষ্ঠান বলো, যে কোনো কোনো জায়গায় যাওয়া বলো, মানে যে কোনো কোনো জায়গা বলো, শুধু বড়দার হাত ছিল আমার, সে হাতের মুঠো ছিল আমার বড়দার হাতের মধ্যে। তো সেটাই আমার সেই পাতে মনে পড়ে যে আমার বড়দা যখন ছিল তখনই ছোটবেলায় সেই রথযাত্রা বলো সবকিছু খুব আনন্দের ছিল। তারপরে যখন কোথায় মানে ধরেছি মনে নেই, মনে হয় না, শুধু বর্দার কথাই মনে হয় যে ও ছিল আমার সব খুব সুন্দর ছিল, ভালো ছিল।
1: অনেক ধন্যবাদ যমুনা, অনেক ধন্যবাদ,
0: ভালো ছিল দাদা।

0: नमस्कार। हेलो
1: नमस्कार सर। হ্যাঁ দেবাশিস বাবু নমস্কার, আমি সামনে আপনার বলছি।
0: হ্যাঁ বলুন।
1: সঙ্গে
0: বলুন।
1: রথযাত্রা নিয়ে কথা হচ্ছে, খুব সুন্দর। 12 মাসে 13 পার্বণের মধ্যে এটা একটা আছে রথযাত্রা। ছোটবেলার স্মৃতিতে চলে যাচ্ছি দেবাশিস বাবু।
0: বলুন।
1: দেখুন, একবার জগন্নাথ বাড়িতে, তখন তো কি বুঝি, বাবা মেধা ভাই মা বাবা মাও আছে সঙ্গে। দেখলাম কি আনন্দ, সবাই রথ নিয়ে যাচ্ছে, আর রথের মেয়েদের সাধুরাজ আছে বা ওই রথের কানে উপরে যে বসে আছে বড় ভাই মেধা ভাই, একটা খাওয়া দিয়ে বড় সবজি খোলা নাকি এমনি জাল দিয়েছে, আকুইটা রয়েছে, উদ্দুরি মন আছে,
0: কত
1: একটা আনন্দ।
0: হ্যাঁ,
1: আর রথের টানা তো এটা তো অনেক কিছু, অনেকে হয় মনের আশা পূর্ণ, অনেক কিছু
0: আছে, অনেক বিশ্বাস আছে অনেকেরই,
1: বিশ্বাস আসলে মনের রতান দিলাম পূর্ণ করলাম, এটা নাই ধরল মনের রতান দিতে হইব, কামনা বাসনা এসনা সরিপু এইগুলি ইয়ে করতে হইব, উঠে দিয়া রতান দিলাম ইয়ে হইল, এটা না। তা বন্ধুরা সবাই তো সবাই কথা কইব, আমি কিন্তু নেগেটিভ কথা বলছি না, ঠিক আছে না দেবাশিস বাবু?
0: ঠিক আছে, ধন্যবাদ।
1: ধন্যবাদ, ভালো থাকবেন দেবাশিস বাবু, শুভরাত্রি।
0: শুভরাত্রি। বন্ধুরা, আমাদের রেডিওর একটা বড় সৌন্দর্য কি জানেন, এখানে চোখ দিয়ে নয় মন দিয়ে দেখা যায়। একবার কল্পনা করুন, আষাঢ় মাসের একটা বিকেল, আকাশে হালকা মেঘ, দূরে কোথাও শঙ্খ বাজছে, ঢাকের তালে তালে এগিয়ে চলেছে বিশাল রথ, দুপাশে সারি সারি মানুষ, কেউ ফুল হাতে দাঁড়িয়ে, কেউ মাথা নত করে প্রণাম করছেন। আবার একটা ছোট্ট ছেলে বাবার হাত শক্ত করে ধরে জিজ্ঞাসা করছে, বাবা রথটা এত বড় কেন? বাবা একটু হেসে বলছেন, যাতে সবার ভালোবাসা একসঙ্গেই নিয়ে যেতে পারে। এই উত্তরটা সত্যি কিনা জানি না, কিন্তু আজও আমার খুব ভালো লাগে, কারণ রথ শুধু দেবতাকে বহন করে না, রথ বহন করে মানুষের বিশ্বাসকে। নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দেবাশিস দা।
0: নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলা বুধবুধ থেকে প্রবীর কুমার মণ্ডল। দাদা ভাই
0: বলুন।
2: হ্যাঁ দাদা ভাই, আজকে অ্যাপে একটু খুব কম কম শোনা যাচ্ছে, তাতেই আপনাদের আমি মানে শুনলাম যে রথ সম্বন্ধে,
0: তো
2: রথ সম্বন্ধে কিছু বলি দাদা ভাই।
0: বলুন।
2: মানুষের দেহে যেমনি 206টা হাড় দিয়ে মানুষের দেহ তৈরি, তো সেরকম জগন্নাথ দেবের মানে রথটাও 207টা কাঠ দিয়ে তৈরি রথটা, আর যে 16টা চাকা আছে, আমাদের 16টা ঋতু, সেই মানে শরীরের ঋতু, সেই ঋতু দিয়ে তার আর কি তৈরি রথ। তো সেই রথ সম্বন্ধে আমাদের সত্যি করে রথে অনেক কিছু জানার আছে, এবং আজকে রথের মন্দিরে গন্ডিজা মানে জগন্নাথ দেবের মন্দির থেকে গন্ডিজা মন্দির মাসির বাড়ি রথ যায়, এবং আবার 8 দিন পরে 9 দিনের দিন আবার ঘুরে আসে, এবং এই রথকে ঘিরে আমাদের অনেক কিছু মানে আশা ভরসা, যে ভারত ভারত মানে আমরা যে সনাতন ধর্মের যে অবলম্বন করি, সেই অবলম্বনের মধ্যে জগন্নাথ দেব দেখিয়ে দিয়েছেন যে কোনো ভেদাভেদ নেই, সবাই কিন্তু এক। আর জগন্নাথ দেবের কত রকম রূপ, তাই এই শ্রীকৃষ্ণের কতগুলো রূপ দাদা ভাই, আমাদের নদিয়াতে নিতাই গৌর নিতাই আছেন, হ্যাঁ, এবং পুরীতে জগন্নাথ দেব সেজে বসে আছেন, দ্বারকাতে উনি শ্রীকৃষ্ণের দ্বারিকানাথ সেজে বসে আছেন, এবং এই যে মানে নানা রকম রূপ, সেই রূপটাই আমরা শ্রীকৃষ্ণের দেখি, এবং তার তিনি অনেক রূপে বিরাজমান।
0: হ্যাঁ,
2: এবং এই রথের দিনে অনেক কিছু পাওয়ার আছে, মেলা হয়, তারপরে পাঁপড় জিলিপি, হ্যাঁ উনি খুব ভালোবাসেন, গজা খাজা এইসব দিয়ে আমাদের এখানে রথ বেরিয়েছিল।

0: এবং বাচ্চা বাচ্চা ছেলেরা খুব আনন্দের রথ উপভোগ করলো, আমরাও উপভোগ করলাম এবং কীর্তন হচ্ছে দাদা ভাই। হ্যাঁ, এইটুকু বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন দাদা ভাই,
1: ধন্যবাদ।
0: হ্যাঁ
1: বন্ধুরা, আমাদের ছোটবেলায় উৎসব মানেই ছিল অপেক্ষা। রথের সময় রথের আগে দিন গুনতাম, মেলার আগে ঘুম আসতো না, নতুন জামাটা আলমারি থেকে বারবার বের করে দেখতাম, আর পকেটে ৫ টাকা ১০ টাকা নিয়ে মনে হতো আজ যেন পৃথিবীর সবচেয়ে বড় ধন সম্পদ আমার কাছে আছে। আপনাদের কি এমন হতো? ফোন করে বলবেন। কিন্তু জানেন, সময় বদলেছে, মেলার রূপও বদলেছে, কিন্তু একটা জিনিস কিন্তু বদলায়নি, সেই ছোটবেলায় বাবা মার হাত ধরে হাঁটার নিরাপত্তা, মায়ের চোখে সন্তানের আনন্দ দেখার তৃপ্তি, আর রথের সামনে দাঁড়িয়ে দুহাত জোড়ো করার সেই অদ্ভুত শান্তি। রবীন্দ্রনাথ তো বলেছেন, আনন্দধারা বহিছে ভুবনে। উৎসবের আসল পরিচয়ই তো আনন্দ, তাই না? আর সেই আনন্দ তখনই পূর্ণ হয় যখন তা ভাগ করে নেওয়া হয়।

0: বন্ধুরা, লালন ফকিরের একটা প্রশ্ন আজও আমাদের ভাবায়। সব লোকে কয় লালন কি জাত সংসারে, রথযাত্রার দিন এই প্রশ্নটা যেন আরও গভীর হয়ে ওঠে। রথের দড়িতে কেউ কারো পরিচয় জিজ্ঞেস করেন না, কে ধনী কে গরিব, কে কোন ধর্মের কে কোন ভাষায় কথা বলেন কিছুই গুরুত্বপূর্ণ হয়ে থাকে না, সেখানে সবাই শুধু মানুষ। হয়তো এটাই জগন্নাথদেবের সব থেকে বড় শিক্ষা। জানেন, জগন্নাথ শব্দের অর্থই তো হল জগতের নাথ, অর্থাৎ তিনি শুধু একজনের নন, তিনি সবার। আর এই ভাবনাটাই আমাকে সব থেকে বেশি স্পর্শ করে। নমস্কার, হ্যালো হ্যালো, ১০১.৬ মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে প্রিয় শ্রোতা, আমি দেবাশীষ রয়েছি আপনাদের সাথে রথের টানে অনুষ্ঠানে। আজ রাতে আমরা এই প্রসঙ্গে, অর্থাৎ রথের টানে এই প্রসঙ্গে কথা বলছি। আপনাদের যদি এই রথের মেলা, রথের টানে কিছু বলতে হয় বা রথের নিয়ে আপনাদের কোনো অভিজ্ঞতা আপনারা বলেন, 03123262653 অথবা 9485007172 এই ফোন নাম্বারে ফোন করবেন। নমস্কার,
1: হ্যালো
0: হ্যালো, বলুন কে বলছেন?
1: আমি সুমন মহুরি বলছি, জেলাবাড়ি থেকে।
0: সুমন মহুরি, হ্যাঁ বলুন।
1: আজকে রথযাত্রা উপলক্ষে আপনাদের সবাইকে জানাতে দিয়ে শুভেচ্ছা।
0: ধন্যবাদ
1: স্যার। আজকের বিষয়টা জানি, আমি একটু বই দিলে ভালো হয়।
0: আপনি অনুষ্ঠান শুনতে থাকুন, রথ নিয়ে কথা বলছি আমরা, পরে ফোন করবেন। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, রথের যাত্রা, রথের টানে, রথ, আজ জগন্নাথদেবের এই প্রসঙ্গেই আমরা কথা বলছি। কথা বলুন আমার সাথে 03123262653 ফোন নম্বরে অথবা 9485007172 এই ফোন নম্বরে। নমস্কার, হ্যালো নমস্কার, যাচ্ছে ফোন লাইন।

0: हेलो 9485007172 এই নাম্বারটি বোধহয় কিছুটা ডিস্টার্ব করছে। যদি হয় অসুবিধা হয় প্রিয় শ্রোতা, 0381-232-6253 ফোন নাম্বারে ফোন করে কথা বলতে পারেন আমার সাথে। রথের টানে এ প্রসঙ্গে আমরা অনুষ্ঠান করছি। বছরের এই একটা দিনের জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন, এটাই তো উৎসবের আসল শক্তি, মানুষকে মানুষের কাছে নিয়ে আসা। ইতিহাসবিদদের মতে পুরীর রথযাত্রার ঐতিহ্য বহু শতাব্দী প্রাচীন, আজও প্রতি বছর নতুন কাঠ দিয়ে তিনটি রথ নির্মাণ করা হয়। এটি শুধু কারিগরির কাজ নয়, প্রজন্মের পর প্রজন্ম চলে আসা এক ঐতিহ্যের ধারাবাহিকতা। ভাবুন তো, একটি রথ তৈরি হয়, তারপর আবার নতুন বছর আসে, আবার নতুন রথ, কিন্তু বিশ্বাস সেই একই থাকে। হয়তো মানুষের জীবনে এমনই, দিন বদলায়, সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু ভালোবাসা আর বিশ্বাসই কিন্তু থেকে যায়। নমস্কার
1: বাবু, আমার নমস্কার।
0: নমস্কার, কে বলছিলেন?
1: আমি গোলাঘাট থেকে বলছি।
0: বলুন।
1: দেখুন বাবু, আমি আমি যখন ছাত্র ছিলাম, আমরা 10-12 জন গিয়েছিলাম মেলা আর কি, রথের মেলা। জানি, শুনুন, রথের মেলা গিয়েছিলাম আমরা 10-12 জন। আমি ছাত্র যখন ছিলাম তখন গিয়া রথের মেলা গিয়েছিলাম। রথের মেলা গিয়ে দেখলাম রথের টান দিছে, আরে তামাশা বাতাছে, এবং রথের মেলা এরপর যে যত কিছু কাঁঠাল আনারো রথের মেলা থেকে দিতেছে, এবং একের পর এক সবাইকে এই রথের মেলার কাঁঠাল আনারস এগুলি ছিনিয়ে নিতেছে। আমরা দরবারে তো শুনুন যে রথের মেলায় আমরা যে 100 আপনার 50% আমরা রথের মেলার মধ্যে গিয়ে গিয়া এবং যত কিছু তরমুজ এগুলি আমরা চিনি আনছি।
0: ঠিক, এটাই এটাই মজা মেলার, রথের মেলা মজা ছিল এটাই। ধন্যবাদ। বন্ধুরা, রথযাত্রা যদি আরেকটি নাম দিতে হয়, আমি বলবো মিলনের উৎসব। শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন পড়লে দেখা যায় পুরীর রথযাত্রা তাঁর ভক্তি জীবনের এক অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। কীর্তন আর ভক্তির উচ্ছ্বাসে তিনি রথযাত্রায় অংশ নিতেন, তার কাছে ভক্তি ছিল হৃদয়ের বিষয়, শুধু আচার নয়। আজ এত শতাব্দীর পরও যখন জয় জগন্নাথ ধ্বনি ভেসে ওঠে, তখন মনে হয় সেই ভক্তির

0: প্রচুর বাতাসে ভেসে আছে। আমাদের জীবনের রথ আর রথের পথের মধ্যে এক অদ্ভুত মিল আছে। রথ এগিয়ে চলে, কখনো ধীরে, কখনো মানুষের ঢেউর মধ্যে, আবার কখনো একটু থেমে। জীবনও তো তাই, কোথাও আনন্দ, কোথাও অপেক্ষা, কোথাও চোখের জল, তবু চলা থামে না। হয়তো সেই কারণেই রথযাত্রা আমাদের এত আপন লাগে। নমস্কার।
1: নমস্কার,
0: বলুন।
1: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে রহমান বলছিলাম।
0: বলুন।
1: হ্যাঁ, জগতের নাথ জগন্নাথ, তার প্রতি শ্রদ্ধা রেখে আমি আজকে এই বিষয়তে একটু আলোকপাত করছি।
0: বলুন।
1: দেখুন, আমাদের গ্রাম থেকে 8 কিলোমিটার দূরে জয়দেব, নিশ্চয়ই নাম শুনেছেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার, মেলা হয় খুব জাঁকজমকভাবে মাঘ মাসে। সেই জয়দেবে একটি পিতলের তৈরি রথ আছে, সেই রথ আমার দেখার সৌভাগ্য হয়েছে, সেই রথের মেলা। সেখানে আমি গেছি, তো সেই রথের দড়ি টানাটানি নিয়ে খুব তাড়াহুড়ো পড়ে যায়। এটা পুণ্য অর্জনের জন্য এই বিশ্বাস নিয়ে এই দড়ি ধরাধরি বা রথ টানার একটা তাড়াহুড়ো পড়ে যায়। যাই হোক, অনেকে হতাশ হয়, আমি শুনেছি তাদের বন্ধুদের কাছে, পাই না। তবে জগন্নাথ তো সবই বুঝতে পারেন, প্রভু তো সবই বুঝতে পারেন, তাদের হতাশ হওয়ার কিছু নেই। এটা হচ্ছে একটা প্রতীক, কিন্তু সেই জগন্নাথে বুঝতে পারেন তার আশা, তার ইচ্ছা, উদ্দেশ্যটা পূরণ হয়েছে। সুতরাং এই রথের মেলা কেন্দ্র করে এটা একটা মিলন মেলা বলা যেতে পারে, কারণ সব কমিউনিটি মানুষ সেখানে উপস্থিত হয়, বিভিন্ন জায়গা থেকে আসে। আর এই প্রসঙ্গে আমি বলতে চাই, রথকে উদ্দেশ্য, রথের মেলা উদ্দেশ্য করে বা রথযাত্রা উদ্দেশ্য করে প্রতি বছরই আমাদের এই সময় যেন আমাদের মূল্যবোধ, আমাদের বিবেক, আমাদের চেতনাবোধ যেন আরো বেশি জাগ্রত হয়। সবাইকে নিয়েই যেন আমরা আমাদের এবং পরিবেশ বান্ধব ভাবে এবং সংহতি বজায় রেখে এইসব মেলা বা পার্বণগুলো অনুষ্ঠিত হলে আরো বেশি ভালো হয়। সম্প্রীতি, সংহতি, পরিবেশ আরো বেশি করে আমরা কামনা করি মানুষের কাছ থেকে। সুতরাং একটা কথা আমাকে এই মুহূর্তে বলতে হচ্ছে, একটা হুগলির মহেশের রথযাত্রা হচ্ছে বিখ্যাত আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো সেখানে একটা মেয়ে তার রথের মেলা গেছে, তার উদ্দেশ্যটা ছিল মায়ের উপাচার অসুখপত্র কেনার জন্য, দারিদ্র দূর করার জন্য মালা গেঁথে বিক্রি করা। প্রাকৃতিক দুর্যোগের জন্য
0: লাইনটা কেটে গেল, আবার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, প্রভু জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার মূর্তি কিন্তু অন্য দেবদেবীর মূর্তির মতো নয়। বড় বড় চোখ, সরল মুখাবয়ব আর সেই অনন্য রূপ। শিল্প ইতিহাসের গবেষকরা বলেন এই রূপের পেছনে রয়েছে দীর্ঘ ঐতিহ্য এবং নানা ব্যাখ্যা। ভক্তদের কাছে এই রূপের সবথেকে বড় অর্থ কী জানেন? প্রভু সবার দিকে সমান দৃষ্টিতে তাকিয়ে আছেন। তিনি কারো দিকে কম, কারো দিকে বেশি তাকান না, সবার জন্য তার দরজা খোলা। ভাবতে ভালো লাগে না? আরেকটা বিষয়, রথযাত্রার সময় পুরীতে যে মহাপ্রসাদ বিতরণ হয় তার বিশেষ গুরুত্ব রয়েছে। অনেক ভক্ত বিশ্বাস করেন মহাপ্রসাদ ভাগ করে খাওয়ার মধ্যে শুধু খাবার নয়, সম্পর্কও ভাগ করে নেওয়া হয়। আমাদের একটা খুব সুন্দর কথা মনে পড়ছে, একসঙ্গে খেলে মনও এক হয়ে যায়। আজকের দিনে যদি কোনো আত্মীয় বন্ধু বা প্রতিবেশীর সঙ্গে একটু ভালোবাসা ভাগ করে নিতে পারেন, সেটাও কিন্তু এক ধরনের উৎসব। নমস্কার। প্রিয় শ্রোতা, 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জয়ন্তে আমি দেবাশীষ রয়েছি আপনাদের সাথে রথের টানে অনুষ্ঠানে। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন?
2: দাসগুপ্ত বলছি।
0: বলুন।
2: রথযাত্রা, রথযাত্রার উপলক্ষে আমার অনেক ছোটবেলা কিছু

0: ঠিকই আছে। আর প্রথমে আমি জানাবো আমাদের আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বটতলে এলাকায় তালতলা কালী মন্দির, সেখান থেকে রথ আজকে চার পাঁচ বছর ধরে আমাদের নতুন করে রথ মানে উদ্বোধন হয়েছে।
1: আচ্ছা,
0: এই উদ্বোধনে আমরা প্রত্যেক বছরই আমরা এই রথ আমরা পালাতে তালতলা কালী মন্দির থেকে একেবারে শুভসূচনা করে টাউন টাউন ঘুরে এসে আমাদের পাড়ার মধ্যে জগন্নাথ মন্দিরে সেখানে গিয়ে মেলায় জগন্নাথ দর্শন করতাম, রথে দড়ি টড়ি টানতাম। তারপরে আপনার আর আমার প্রিয় ছিল বাঁশি,
1: বাঁশি, হ্যাঁ, বাঁশি, বেলুন, খেলনা, গাড়ি অনেক। হ্যাঁ,
0: আমি সব সময় মেলাতে গেলে বাঁশি কিনি, এই বাঁশি কিছুটা পারি বাজাতাম, বাঁশি আমার শখ ছিল বাঁশি বাজানো, কিন্তু আমি এখনো বাঁশি কিনি, আজকেও বাঁশি কিনেছি।
1: আচ্ছা,
0: বাঁশি বাজাই কিন্তু মাস্টার হয়ে যদি শিখতে পারতাম তো আমার খুব একটা কাজে কাজে লাগতো, কিন্তু আমি মাস্টারও রাখতে পারিনি। আর আমারও ইচ্ছা আসতো বাঁশি শিখার, কিন্তু তাও আমি করতে পারিনি।
1: চেষ্টা করুন, হবে, কারণ শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষার কোনো শেষ নেই। ধন্যবাদ প্রিয় শ্রোতা, আজকের রথের পথে অনুষ্ঠানে একটি ছোট্ট ইনফরমেশান আপনাদের দিয়ে দিই। পুরী রথযাত্রায় তিনটি রথের তিনটি আলাদা নাম কিন্তু রয়েছে। প্রভু জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ, বলভদ্রের রথের নাম তালধ্বজ, দেবী সুভদ্রা রথের নাম দর্পদলন বা দেবদলন। প্রতি বছর নির্দিষ্ট নিয়ম মেনে নতুন কাঠ দিয়ে এই রথগুলো তৈরি করা হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে কিন্তু এই ঐতিহ্য আজও অটুট। বন্ধুরা, একটা লোকবিশ্বাসের কথা বলি, পুরীর প্রবীণ ভক্তদের মুখে শোনা যায় যে মানুষ একবার অন্তর দিয়ে জয় জগন্নাথ উচ্চারণ করেন তাঁর জীবনে আশার আলো কখনো পুরোপুরি নিভে যায় না। এটি অবশ্যই ভক্তদের বিশ্বাস, কিন্তু বিশ্বাসেরও তো একটা শক্তি আছে, যে শক্তি কঠিন সময়ে মানুষকে ভেঙে পড়তে দেয় না। নমস্কার,
2: হ্যালো,
1: হ্যালো, বলুন, কে বলছেন? কে বলছেন? শ্যামল চক্রবর্তী। হ্যাঁ বলুন।
2: এই রথযাত্রার দিনে আমার একটা স্মৃতি জড়িত আছে, মানে এটা সালটা হবে 1972-73 এর মধ্যে হবে, আমার সালটা মনে নেই।
1: আচ্ছা,
2: আমি ছোট ছিলাম, তো দুইটা ছেলের সঙ্গে দুইটা ছেলে আমাদের বাড়িতে আসতো, বাড়ির লোক তার সঙ্গে তাদের সঙ্গে এই দুজনের সঙ্গে গিয়েছিলাম রথযাত্রা মেলাতে। তো এই কি হয়েছে, ওরা আমাকে নিয়ে ঘুরে টুয়ে প্রথম বোধ হয় রাজবাড়ি সহ মেলাটা হতো আর কি।
1: আচ্ছা,
2: এখনকার সময় আমাকে কি করেছে আমার যতটুকু মনে হচ্ছে মনে আছে, আমাকে রাজবাড়ির সিঁড়ির মধ্যে বসিয়ে, জগন্নাথ দেখেছিলাম কিনা মনে নেই, কিন্তু মনে আছে রাজবাড়ির সিঁড়ির মধ্যে বসিয়ে বসে তারা বলছে এখানে বসো আমরা আসছি। গিয়ে তো তারা আসছে না আসছে না আসছে না আসছে আসিনি, আমি কি করবো, এত আমি তো আসতেও চিনি না, আর সাল 8-9 বছর বয়স হবে।
1: আচ্ছা,
2: আমি কি করুন, জগন্নাথ দেবী আমাকে বুঝে একটা বুঝিয়ে দিয়েছেন যে আমি দেখছি যে কোনো পাড়ার লোক এদিকে আসে কিনা,
1: যদি
2: আসে তাহলে তারা কিছু কিছু কিছু চলে আসবো, তারপরে দেখ কোনোভাবে ঘুরে এলেও এই পাড়াতে তো আসবে, তাহলে আমি বাড়িতে চিনতে পারবো। কি করেছি, সত্যি সত্যি একজন তারা একজন একজন ফ্যামিলির একজন লোক তারা যাচ্ছে, দেখে আমি চিনে ফেলেছি আমাদের বাড়ির কাছে আছি আস্তে আস্তে। আস্তে আস্তে দূর থেকে যখন বট গাছটা দেখেছি দোল দিয়ে একদম পারফেক্ট, তাদেরকেও বলিনি যে আমি হারিয়ে গেছি, যদি বলি আমার তো একটা সন্দেহ আছে যে দুইটা ছেলে আমাকে ফেলে দিল, তারাও যদি আমাকে ফেলে চলে যায়, তাই আমি কি যে ওদেরকেও বলিনি, ওদের পিছু পিছিয়ে আছে বাড়িতে এসে বলি। এই আমার
1: মানে হারিয়ে যাওয়া হারিয়ে গিয়ে আবার নিজেকে ফিরে পাওয়া,
2: নিজেকে ফিরে পাওয়া,
1: ঠিক।
2: জগন্নাথ দেবের এইটাই একটা আমার কৃপা যে এই বয়সে বুদ্ধিকে দিয়ে দিয়েছেন, এতে আমি শিক্ষা পেয়েছি যে বিপদে বুদ্ধি সম্পদ।

0: তখন তো একটা বিপদ, আমি তো একদম মানে হেল্পলেস।
1: ঠিক
0: বাড়িতে এসে মনে করেছি বকুনি খাবো, ঘরে লুকিয়েছিলাম। বাবা এসে বললো তোমাকে মারবো না, আমি তো তোমাকে খুঁজিয়ে খোঁজার জন্য মাইকিংও করেছি। আমি বিস্তারিত বললাম আর কি, ওরা এসে বলে দিয়েছে ওকে পাওয়া যায়নি আমাদের চিকিৎসালয়ে। এই হচ্ছে আর কি আমার অভিজ্ঞতা।
1: জয় জগন্নাথ। মানুষ মানুষের জন্য, ঠিক এই কথাটাই যেন রথ যাত্রার প্রাণ। কারণ রথ কখনো একজন মানুষ টানেন না, একটি রথকে এগিয়ে নিয়ে যায় অসংখ্য হাত, কেউ সামনে কেউ পেছনে, কেউ পাশে দাঁড়িয়ে শুধু প্রার্থনা করছেন, কিন্তু লক্ষ্য একটাই, রথ এগিয়ে যাক। ভাবুন তো আমাদের সমাজটাও যদি এমন হতো, সবাই যদি একটু করে অন্যের পাশে দাঁড়াতাম, তাহলে কত সমস্যার সমাধান হয়ে যেত, তাই না? একটি ছোট্ট গল্প বলবো আপনাদের, একজন সাধারণ মানুষের গল্প, পুরীর এক প্রবীণ কাঠ শিল্পীর কথা। প্রায় 40 বছর ধরে তিনি রথ তৈরির কাজে যুক্ত ছিলেন। একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন, এত বছর ধরে একই কাজ করতে করতে আপনার ক্লান্ত লাগে না? বৃদ্ধ কারিগরটি হেসে বলেছিলেন, আমি রথ বানাই না বাবু, আমি আমার প্রার্থনাকে কাঠের ওপর খোদাই করি। ভাবুন কি গভীর কথা। যে মানুষ নিজের কাজকে শুধু পেশা মনে করেন না, সাধনা মনে করেন, তার কাজের মধ্যেই তো ঈশ্বর বাস করেন। আমরা যে কাজই করি না কেন, যদি ভালোবাসা দিয়ে করি, তাহলে সেই কাজ সুন্দর হয়ে ওঠে।

0: আজকে রথের পথেতে একটি ছোট্ট ভাবনা। রথের সব থেকে শক্তিশালী অংশ কোনটা? চাকা, দড়ি, নাকি কাঠ? না, কোনোটাই নয়। সব থেকে শক্তিশালী হলো মানুষের একসাথে থাকার ইচ্ছা। এই ইচ্ছাই একটি উৎসবকে দীর্ঘ শতাব্দী বাঁচিয়ে রাখে। নমস্কার। হ্যালো
1: হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো বলছি, যে বিষয়টা জানতে পারলাম না।
0: হ্যাঁ,

0: বিষয়টা জানতে পারলাম না বীরভূম থেকে গৌতম বুদ্ধ চট্টোপাধ্যায়ের কথা বলছি, কারণ একটা একদম আসছে না।
1: ঠিক আছে,
0: কিছু কিছু কিছু কিছু করে আওয়াজ হচ্ছে।
1: আচ্ছা ঠিক আছে, আজকে আপনি শুনতে থাকুন, কারণ প্রসঙ্গটা বলে বোঝাতে অনেকটা সময় লাগবে।
0: হ্যাঁ বলছি, কিন্তু ওই অ্যাপটা আসছে না, আমি জানতে পারলাম না কাজে।
1: আচ্ছা, এটা অনেকে বলছেন, অনেকে শুনছেন, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, যেটা বলছিলাম আমরা প্রিয় শ্রোতা, যে আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা কথা, সারসত্য কথা, কোনো দড়ি কি মানুষের মনকে টানতে পারে? এতক্ষণে মনে হচ্ছে উত্তরটা পেয়ে গেছি, হ্যাঁ পারে। তবে সেই দড়ি শুধু রথের নয়, সেই দড়ির নাম ভালোবাসা। যে ভালোবাসা বাবা মায়ের হাত ধরে হাঁটতে শেখায়, যে ভালোবাসা বন্ধুদের আবার একসাথে করে, যে ভালোবাসা অচেনা মানুষকেও আপন করে নেয়। এ প্রসঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণের একটি উপমা মনে পড়ে যায়। তিনি বলতেন, একটি পুকুরে পৌঁছানোর জন্য অনেক ঘাট থাকতে পারে, কিন্তু জল একটাই। মানুষের উপাসনার পথ ভিন্ন হতে পারে, কিন্তু সত্য, প্রেম আর মমতার মূল্য সবার কাছে সমান। হয়তো রথযাত্রার দিন এই কথাটাই নতুন করে মনে পড়ে। নমস্কার।
2: হ্যালো।
1: হ্যালো, বলুন, কে বলছেন?
2: নমস্কার।
1: নমস্কার,
2: আমি রামনগর, রাজু।
1: হ্যাঁ রাজু,
2: বহুত মানে রথ নিয়ে একটু পুরনো স্মৃতি এখনো মনে পড়তেছে।
1: হ্যাঁ অবশ্যই শেয়ার
2: করুন। রথে মানে হাসির কথা আর কি, রথে আমরা যেতাম, আমরা একটা কমান্ডো দিয়ে গেছি আর কি, আমরা পাড়ার একজন ড্রাইভার ছিল, আমাদের বন্ধু বান্ধব সবাই গেছি, মানে একদম ঝিলে গেছি আর কি, মহিলারা
1: শুনতে পাচ্ছি,
2: আমরা এদিকে যেত না, লামটা ছিল, আমি জানতাম একদম কাঁঠাল নিয়ে বসে তো, আমি যে রাত দিয়ে বসছি কাঁঠালটা একবারে শেষ। আর আমি তো ইচ্ছা দিছি দৌড় একদম কোনে টুকরো দিকে
1: গিয়া
2: তো আর হাসি না, তখন বন্ধু বান্ধব গেছে মানে দিতে শেষ করুন না খাইয়া,
1: কত বছর আগের ঘটনা এটা? প্রায়
2: মনে করেন 40 বছর।
1: বাহ, সেই পুরনো স্মৃতিটা আবার আজকে ফিরে এলো, তাই না? অনেক ধন্যবাদ, একটা ছোট্ট গল্প বলি, আরেকটা ছোট্ট গল্প। একজন বৃদ্ধা প্রতি বছর রথযাত্রার দিন তার নাতিকে নিয়ে রথ দেখতে যেতেন। তো একবার নাতি জিজ্ঞেস করলো, ঠাকুমা তুমি প্রতি বছর একই রথ দেখতে আসো কেন? ঠাকুমা একটু হেসে বললেন, আমি রথ দেখতে আসি না রে, আমি আমার ছোটবেলাটাকে দেখতে আসি। এই একটি বাক্যের মধ্যে হয়তো রথযাত্রা সব থেকে বড় রহস্য লুকিয়ে আছে। আমরা শুধু রথ দেখি না, আমরা আমাদের হারিয়ে যাওয়া সময়টাকে কিন্তু খুঁজে বেড়াই।

আমাদের আজকের এই পথ চলে আমরা অনেক কথা বললাম, রথের কথা, শৈশবের কথা, মানুষের কথা, ভালোবাসার কথা। এবার বলি বাহুরা যাত্রার কথা। রথযাত্রার কয়েকদিন পরে প্রভু জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রা আবার ফিরে আসেন তাদের মন্দিরে। এই ফিরে আসার মধ্যেও যেন জীবনের এক গভীর দর্শন লুকিয়ে আছে। কারণ মানুষ যত দূরেই যাক, যত বড় হয়ে উঠুক, মনের ভেতরে একটা ঠিকানা সবসময় রয়ে যায়, সেই ঠিকানার নাম বাড়ি। বন্ধুরা, একটা কথা ভেবে দেখেছেন? আমাদের জীবনের সবথেকে সুন্দর স্মৃতিগুলো বেশিরভাগই ফিরে যাওয়া নিয়ে। ফিরে যায় স্কুলে, ফিরে যায় শৈশবে, ফিরে যায় মায়ের রান্নাঘরে, ফিরে যায় বাবার সাইকেলের সামনে বসা সেই বিকেলগুলোয়। আর সেই কারণেই বাহুড়া যাত্রা শুধু রথের ফেরা নয়, এটা মানুষের মনেও ফিরে আসার উৎসব। 101.6 MHz আকাশবাণী FM উজ্জয়ন্তে প্রিয় শ্রোতা, আমরা রয়েছি আজ রাতে অনুষ্ঠানে রথের টানে। আমরা কথা বলছি আমাদের সেই হারিয়ে যাওয়া সময়কে খুঁজে পাওয়া নিয়ে।

আচ্ছা প্রিয় শ্রোতা, শেষ কবে আপনি কোনো প্রিয় মানুষকে কোনো কারণ ছাড়াই বলেছিলেন, তোমাকে পেয়ে আমি ভাগ্যবান? উৎসব কিন্তু শুধু মন্দিরে নয়, উৎসব সম্পর্কেও। আজ যদি অনুষ্ঠান শেষে একজন মানুষকেও এই কথাটা বলতে পারেন, তাহলে কিন্তু আজকের রথযাত্রা আপনার জীবনে সত্যিই পূর্ণ হবে।

0: বিপদে আমি না যেন করি ভয়। কি অসাধারণ প্রার্থনা! জীবনে বিপদ আসবে, কিন্তু সাহস যেন হারিয়ে না যায়। হয়তো রথের চাকা আমাদের সেই সাহসের কথাই বলে। আজকের এই রথযাত্রার রাতে আমাদের প্রত্যেককে একটা ছোট্ট সংকল্প করতে হবে। কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাইব, কারোর সঙ্গে অভিমান থাকলে দূর করব, আর যারা আমাদের ভালোবাসেন তাদের ভালোবাসার মূল্য দেব। কারণ জীবনের সবচেয়ে বড় রথ সম্পর্কের রথ। দেখতে দেখতে প্রিয় শ্রোতা, আমাদের আজকের পথ চলা শেষ প্রান্তে এসে পৌঁছেছে। দেড় ঘন্টা আগে যখন আমরা এই যাত্রা শুরু করেছিলাম, তখন আমি আপনাদের একটি প্রশ্ন করেছিলাম, কোনো দড়ি কি মানুষের মনকে টানতে পারে? এখন এই রাতের শেষে দাঁড়িয়ে মনে হচ্ছে হ্যাঁ পারে। তবে সেই দড়ি শুধু কাঠের রথের নয়, সেই দড়ির নাম ভালোবাসা, সেই দড়ির নাম বিশ্বাস, সেই দড়ির নাম মানুষে মানুষে টান। আজ আমরা কথা বলেছি শৈশবের রথের মেলার, বাবার হাতের, মায়ের স্নেহের, পুরীর, ত্রিপুরার, ভক্তির, মানবতার, আর সবথেকে বড় কথা আমরা কথা বলেছি মানুষের। কারণ প্রভু জগন্নাথ যদি জগতের নাথ হন, এই জগতের সবথেকে বড় সম্পদও কিন্তু মানুষই, তাই না? নমস্কার, হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? ৯৪৮৫০০৭১৭২ এই ফোন নাম্বারটা আজকে একটু ডিস্টার্ব করেছে মনে হচ্ছে, কেননা এই নাম্বারে ফোনগুলো আমি সবগুলো ধরতে পারিনি, কিছু কিছু ফোন ধরেছি, কিছু কিছু ফোন লাইন কিন্তু কেটে গেছে। যাই হোক, প্রিয় শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আর যারা আমাদের ফোন করেছেন তাদের প্রত্যেককেই আন্তরিক ধন্যবাদ জানাবো। আপনাদের স্মৃতি, আপনাদের হাসি, আপনাদের আবেগ আমাদের আজকের অনুষ্ঠানকে কিন্তু আরও সমৃদ্ধ করেছে। আর যারা শুধু নীরবে শুনেছেন, জানবেন এই অনুষ্ঠান কিন্তু আপনাদের নিয়েই। রেডিও সবথেকে বড় সৌন্দর্য কি জানেন? আমরা একে অপরকে দেখি না, কিন্তু একে অপরের খুব কাছাকাছি চলে আসি। বন্ধুরা, রথের চাকা কিন্তু আজও ঘুরছে, আগামী বছরও ঘুরবে, আমাদের জীবনও চলবে। হয়তো আগামী বছরের রথযাত্রার আগে আমাদের জীবনে অনেক কিছু বদলে যাবে। কেউ হয়তো নতুন স্বপ্ন পূরণ করবেন, কেউ হয়তো নতুন পথ শুরু করবেন, কেউ হয়তো কঠিন সময় পার করে আবার হাসবেন। আর হয়তো আজ যারা ছোট্ট শিশু হয়ে রথের মেলায় বাবার হাত ধরে হাঁটছে, আগামী কয়েক বছর পর তারাই একদিন নিজের সন্তানের হাত ধরে একই রথের সামনে দাঁড়াবে। নমস্কার।
1: জয় জগন্নাথ।
0: জয় জগন্নাথ। হ্যাঁ বলুন, কে বলছেন?
1: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: বলুন।
1: হ্যাঁ, আজকে তো রথযাত্রা সত্যি আমাদের একটা শিক্ষা দেয় যে আমরা যখন আমার এখানে পৃথিবীতে যখন এলাম, পৃথিবীতে এসে আমাদের মা বাবা কাকা জ্যাঠা মাসি পিসি ইত্যাদির বিভিন্ন সম্পর্কে আমরা মানুষের সঙ্গে পরিবারের মতো আবদ্ধ হই, সমাজে আবদ্ধ হই। তো একটা প্রত্যেকের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখা, এই জীবন পথে চলতে গিয়ে মাঝে মাঝে নানা রকম ঘটনা ঘটে, মনমালিন্য হয়, কত কিছু হয়, রাগা ঝগড়া মানন্দ সব কিছু হয়, তারপরও এই একে অপরের সঙ্গে সুসম্পর্ক রাখা, থাকা বজায় রাখা, এটাই আমাদের শিক্ষা দেয় এই রথযাত্রা। দেখেন, প্রত্যেক বছর এই আষাঢ় মাসে শুক্লা তৃতীয়াতিথিতে এই ভগবান শ্রীকৃষ্ণ যান তার মাসির বাড়িতে, গুণীতা মাসির বাড়িতে, ভাই বোনে মিলে রেখে আসছে আনন্দ করতে এরা। তারপরে আজকে ওই সকালে দেখছিলাম যে রথযাত্রা বর্ণনা পুরীর জল অথবা তখন বলছে যে শ্রীকৃষ্ণের বউ মা লক্ষ্মী অভিমান করে রথযাত্রার আগে নাকি একটা নিয়ম আছে যে রথ ওই রথের উপরে একটু রাগ করে ইয়ে করা, একটু কিছু ভেঙে দেওয়া।

আসলে রথযাত্রার আসল ঠিকানা কোনো শহর নয়, মানুষের হৃদয়। বন্ধুরা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রার্থনার কথা মনে পড়ছে। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা,

0: এই রীতি আছে, দেখাই আর কি। আসলে আমাদের সংসারটা তো সবাই যাই হোক, যত ভগবান হোক যাই হোক, যখন পৃথিবীতে আসে তখন প্রত্যেক এটা মান অভিমান কত কিছুই থাকে, কিন্তু সবকিছু থেকেও সবার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়া, ভক্ত ভগবান সবাই একত্র হয়ে যাওয়া, এটাই আমাদের রথযাত্রার শিক্ষা দেয়। এটাই সত্যি কথা বলতে কি, আর আপনি আজকে সেই সায়নাথ থেকে আপনি কথাগুলি আমি শুনছিলাম, সত্যি এটাই আমাদের দরকার আছে। এটাই তো জীবন, তো একটাই এখানে, যতদিন আমরা বেঁচে আছি একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আনন্দ উৎসব ইত্যাদি মাধ্যমে একে অপরের সঙ্গে সম্পর্ক বজায় রেখে সবার সঙ্গে আনন্দ করে যাওয়া, এটাই তো আমাদের শিক্ষা দেয় এই রথযাত্রা।
1: ঠিক, ধন্যবাদ,
0: ঠিক নয় কি?
1: অনেক ধন্যবাদ। এভাবেই উৎসব বেঁচে থাকে, এভাবেই ঐতিহ্য বেঁচে থাকে, এভাবে মানুষ মানুষের সঙ্গে যুক্ত থাকে। নমস্কার, হ্যালো, হ্যালো,
2: নমস্কার দেবাশিষ দা,
1: নমস্কার,
2: নমস্কার, আমি মিল্টন চক, আমি ওটা বন্ধ করে দিই, এক মিনিট, নমস্কার, আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থেকে।
1: বলুন।
2: রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা নেবেন দাদা।
1: ধন্যবাদ,
2: খুব সুন্দর একটা বিষয় আজকে সমযোগিক বিষয় রেখেছেন। দেখুন, আমাদের উপনিষদ বলছেন যে আত্মানং শরীরং বৃদ্ধি শরীরং রথং এবতু। সুতরাং আমাদের দেহটাই হচ্ছে একটা রথ, এবং যে রথের উপর বসে রয়েছেন স্বয়ং ভগবান এটাকে চালনা করছেন। এই যে রথ, আমরা মানে মানব জীবনটাই হচ্ছে একটা রথ, আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আমার, এবং সেটা বিশ্বাস ভক্তি এবং অন্তরের সুচিতাই পারে সঠিক জায়গায় নিয়ে যেতে। আমাদের স্মৃতির দোলাচলে অনেক রথের ইতিকথাগুলো বারবার মনে পড়ে যায়। আমার জেঠুমশাই যখন রথের উপর গিয়ে বসতেন, রাজার গোবিন্দের গোপীনাথ, রাজার মদন মোহন দয়া করো হে, এই যে গানগুলো ছাতার তলে তাকে নিয়ে যাওয়া হতো, আমার জেঠিমা সুগন্ধিত পায়েস রান্না করতেন মাটির আটতলা ঘরের মধ্যে, এবং অসাধারণ সৌন্দর্য সে দিনগুলো কথা, আমি তখন ছোট অনেকটাই, 10 পয়সা 20 পয়সা 5 পয়সা এগুলো প্রত্যেকে পড়তো, আমাকে মুঠো ভরে দিয়ে দিত। এই যে স্মৃতিগুলো কিন্তু আজকে আমাকে খুব টানে, জানেন, তাই রথ আমাদের জীবনে প্রতি মুহূর্তই থাকবে। জগন্নাথ দেবের নিজস্ব হয়তো ভাবচরার জগতে যে দেখতে পায়, তিনি অপূর্ণ হলেও কিন্তু সম্পূর্ণ পূর্ণ তিনি দেখেন না, অর্থাৎ আমাদের অনর ঐহান মহৎ মহিয়ান, তিনি অনুর চেয়েও অনু এবং বৃহতের চেয়েও কিন্তু তিনি বৃহৎ। সুতরাং তার হাত দেখা যায় না, পা দেখা যায় না, তবুও তার মধ্যেই তিনি সম্পূর্ণ পূর্ণ। এটাকে বলছিলেন না জগন্নাথ দেব তত্ত্বের কথা, কি সুন্দর অপূর্ব লাগছিল, আবারও গ্রামের পুরী টান ফিরে আসেন তিনি। সত্যি আমাদের জীবনটাও কিন্তু ফিরে আসতে হয়, ওই জন্যই তো আত্মার সাথে পরমাত্মার মিলন না হলে সাধক কখনো ব্রহ্মলাভ করতে পারে না।
1: ঠিক,
2: এটুকুই বললাম দাদা, নমস্কার, ভালো থাকবেন, নমস্কার,
1: অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, রথযাত্রা আমাদের শেখায় জীবন থেমে থাকার নাম নয়, চলতে হবে, একসঙ্গে চলতে হবে, হাত ধরে চলতে হবে, যদি পথ কঠিন হয় তবুও চলতে হবে, কারণ রথের চাকা যেমন থামে না, আশার চাকা তেমনই থামে না। আজকের এই পবিত্র রথযাত্রার রাতে প্রভু জগন্নাথ বলভদ্র এবং দেবী সুভদ্রার চরণে একটাই প্রার্থনা, আপনাদের প্রত্যেকের জীবন সুস্থ হোক, আপনাদের পরিবার সুখে থাকুক, আপনাদের ঘরে শান্তি আসুক, আপনাদের হৃদয়ে ভালোবাসা অটুট থাকুক। নমস্কার, হ্যালো,
3: নমস্কার,
1: হ্যাঁ বলুন।
3: আমি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান থেকে শেখাতিয়া রহমান বলছি।
1: বলুন।
3: এই রথযাত্রা, তো আবার সেই স্মৃতি স্মরণে ছেলেবেলায় ফিরে গেলাম। আসলে আমাদের গ্রাম থেকে 2 কিলোমিটার 1.5 থেকে 2 কিলোমিটার মানে দূরত্বে প্রায় 400 বছরের পুরনো রথের মেলা বসে, রথের রশিতে টানও দেওয়া হয়। তো আমরা কিন্তু মেলা যাওয়ার জন্য বায়না ধরতাম, মেলা যেতাম, সেখানে নাগরদোনা কাঠের নাগরদোনা চাপতাম, পুতুল নাচের খেলা হতো, পুতুল নাচের শো করে সেটাও দেখতাম, আবার ধরুন এই জিলিপি পাঁপড় ভাজা এইসব বিভিন্ন ধরনের খাবার যেমন ছিল।

0: তেমনি তখন সেই তালপাতা সিপাহীর মতো একটা জিনিস ছিল, বাঁশি ছিল, কাঠের গাড়ি ছিল, এইসবগুলো টুকটাক করে কিনে আনন্দ সহকারে হইহুল্লোড় বাড়ি ফিরতাম। আর বেশিরভাগ রথে বছরই প্রচুর কাদা হতো, ওই জায়গাগুলো সব ফুটু ফুটে যে প্রচুর মানুষের সমাগম হতো, তো তাই জন্য বর্ষাকাল, তো তাই জন্য রথের মেলাতে প্রচুর কাদা হতো, তো সেই স্মৃতি বহন করে এখনো চলেছি। এখনো সুযোগ পেলে হয়তো যাই, চলে যাই বাচ্চাদের নিয়ে। তো এবারে যেমন বৃষ্টির জন্যে একটু কাজেরই চাপ ছিল, যাওয়া হয় না, তো খুব মজা লাগে, খুব ইন্টারেস্ট লাগে। এটুকু বললাম, ভালো থাকবেন, নমস্কার,
1: ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধু, শেষ করব একটি প্রার্থনা দিয়ে। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। অর্থাৎ সবাই সুখী হন, সবাই সুস্থ থাকুন, সকলের জীবন শুভ হোক, কেউ যেন দুঃখে না থাকেন। আমি দেবাশিস আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জ্বন্ত থেকে, এবং আপনাদের প্রত্যেককেও আবারও রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা। জয় জগন্নাথ।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তী, প্রিয় শ্রোতা, এখন সময় আগামীকালের আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, গোমতী, দক্ষিণ সিপাহীজলা এবং খোয়াই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস। এবার জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকাল 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তীতে কী কী অনুষ্ঠান প্রচারিত হবে। যে অনুষ্ঠানগুলো আপনারা নিউজ অন এআইআর অ্যাপে শুনতে পাবেন, আকাশবাণী আগরতলা পেজেও লাইভ অনুষ্ঠান এবং আমাদের ফেসবুক এবং ইউটিউবেও শুনতে পাবেন। অনুষ্ঠান সূচি: সকাল 6:05 ককবরক অনুষ্ঠান, সালকামা পান্ডা 6:25 ককবরক অনুষ্ঠান, হায়ংনি খোরাং 6:55 ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা, 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:35 স্থানীয় সংবাদ, 7:40 ককবরক সংবাদ, 7:45 অভিজ্ঞাপন, 8:40 যুববাণী, 9:10 নিউজ হেডলাইন্স, 9:12 বলছি তোমায়, 10:00 মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা শুনবেন আর যে অপরাজিতার সাথে, 11:00 ককবরক অনুষ্ঠান এলএম খোরাং, 2:30 চিরায়ত, 3:00 সাফরনামা, 3:58 নিউজ হেডলাইন্স, 4:00 সিনেমা শুনবেন আর যে অঙ্কুরিতার সাথে, 5:00 জলসাঘর, 6:30 উজ্জ্বল স্বপ্ন, 7:25 সেরা কথা, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় সংবাদ, 8:45 সমাচার সন্ধ্যা, 9:00 নিউজ হেডলাইন্স, 9:02 রবি শোনে, 9:30 আজ রাতে শুনবেন আর জে অন্তরার সাথে, 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান শুনতে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি দেবাশিস। আপনাদের আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 11:00। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।